0: वंदे मातरम
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

আকাশবাণী শিলচর, আজ 14ই জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, 20ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 4ঠা জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। শুরু হচ্ছে আমাদের প্রথম অধিবেশন। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: দিয়ে জাতিভেদের বৃথা অনুশাসনকে জলাঞ্জলি দিয়ে সঠিক জীবন পথে পরিচালিত করে এক সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি এবং এই সংকট কাটিয়ে আমাদের দেশ হয়ে উঠবে মানব সভ্যতার পূর্ণ মিলন তীর্থ। সমাজ বলতে দেশের জীবন, সেই জীবনের মধ্যে জাতীয় চরিত্রের বিকাশ। সেই চরিত্রটির আজ এমন ক্ষণভঙ্গুর অবস্থা যে এভাবে চললে গোটা দেশটিকে আর টিকিয়ে রাখা যাবে না। জাতির চরিত্রে ভাঙন ধরেছে বলেই দেশের গায়ে একে একে ফাটল দেখা দেবে। বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন ভাষাভাষী মিলে মিশে থাকতে গেলে যে সংহতিবোধ বা আত্মীয়তাবোধের প্রয়োজন এবং যা একদিন আমাদের মধ্যে ছিল, যা আজ তা সম্পূর্ণ লোপ পেতে বসেছে। মন ছোট হয়ে গেলে দেশ ছোট হয়ে যায়। দেশ যে কত বিরাট, আমার ক্ষুদ্র গৃহকোণে বসেও আমি তার আভাস পেয়েছি আমাদের কাব্যে, সাহিত্যে। মহাপুরুষদের আবির্ভাব যুগ প্রয়োজনে। বৃহত্তর জগতের সঙ্গে আমাদের যোগাযোগ ক্রমশ নিকটতর, প্রাচ্য পাশ্চাত্যের পরস্পরের উপর প্রভাব ও বিস্তৃত। ধর্ম আধ্যাত্মবাদকে ভারত চিরকাল সর্বোচ্চ স্থান দিয়ে এসেছে, এখন তার সামনে দুটি অবরোধ। প্রথম ধর্মবিভেদ, যা এক প্রকার চিরন্তন ফল মনুষ্যত্বের অবনতি। আরেকটি প্রবল বাধা, বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি মানুষের সর্ববিধ জাগতিক প্রয়োজন মেটাতে সক্ষম, ফলে ধর্মে অনীহা। এই আদর্শ সংঘাতের যুগে চারিদিকে প্রবল উন্মাদনার মধ্যে মানব জাতি দিশেহারা, পাশ্চাত্যের মোহময় জড়বাদী সভ্যতায় বিভ্রান্ত। জাতি বলতে আমরা বুঝি সমলক্ষণ অনুযায়ী বিভাগ, মানব উদ্ভিদ নারী, এক আদি বংশ সম্মত মানব সমষ্টি আর্য। বংশ জন্মগত, সামাজিক বিভাগ জাত বর্ণ। সমস্ত মানব জাতির মধ্যে নিবিড় সংযোগ অবশ্য খুবই ভালো জিনিস, কিন্তু সে জিনিস অধিকাংশ সময় আমাদের মনকে দখল করে রাখে না। কিন্তু আমাদের সংস্কৃতি হলো অনেক মানুষের মনের ব্যাপার এবং সেই মন রাতারাতি বদলায় না। জাতি জিনিসটা অনেকটা সংস্কৃতির ব্যাপার, তাই দেশের মানুষের মনকে বুঝতে হবে, তার ইতিহাসকে বুঝতে হবে। এবারে জাতি পথা জিনিসটার দিকে আর একটু ভালো করে তাকানো যাক। জিনিসটার তিনটি বড় বড় উপাদান, জন্ম, বৃত্তি ও সামাজিক অবস্থান। একদিকে জাতিভেদ মানেই বৃত্তিভেদ এবং সামাজিক অবস্থার তারতম্য, তেমনি অন্যদিকে সেই ভেদ জন্মের দ্বারা নিয়ন্ত্রিত। জন্মের সঙ্গে সামাজিক অবস্থানের যুগ অবশ্য অনেক সমাজেই দেখা যায়, কিন্তু জন্ম যেখানে জীবিকা এবং সামাজিক অবস্থানকে অমোঘভাগে নিমন্ত্রিত করে, সেখানে সমাজের দেহে এমন কতগুলো টান তৈরি হয় যার তুলনা অন্য সমাজে পাওয়া যাবে না।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গুরু নানকের রচনা থেকে পাঠ, আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। আজ এতে প্রথম শিল্পী গোপাল চক্রবর্তী।

আপনারা শুনছেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। এবারের গান দুখানি শুনবেন সমবেত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

কৃষক বন্ধুরা, পটল একটি গ্রীষ্মকালীন জনপ্রিয় সবজি। গ্রীষ্ম ও বর্ষাকালে যখন সবজির অভাব দেখা দেয়, তখন পটল একটি অন্যতম গুরুত্বপূর্ণ সবজি হিসেবে কাজ করে। বিভিন্ন অঞ্চলে পটলের বিভিন্ন জাত দেখা যায়, যেমন লম্বা ও চিকন, খাটো ও মোটা, গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, ডোরা কাটা ও ডোরাবিহীন, পুরু ত্বক থেকে হালকা ত্বক। কৃষক বন্ধুরা, পটল চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু উপযোগী। বেশি তাপমাত্রা ও সূর্যালোকের প্রয়োজন। বন্যা মুক্ত ও জল জমে না এমন বেলে দোআঁশ বা দোআঁশ মাটি পটল চাষের জন্য ভালো। নদীর তীরে পলিযুক্ত মাটিতেও পটল চাষ করা যায়। প্রথমে মাটি ভালো করে চাষ দিয়ে নিতে হবে। জমিকে চারপাশটি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে ও সমান করে নিতে হবে। বেড পদ্ধতিতে পটল চাষ করলে ফলন ভালো হয় এবং বর্ষাকালে ক্ষেত নষ্ট হয় না। বেডের মাঝামাঝি 1 মিটার থেকে 1.5 মিটার বা 2 হাত থেকে 3 হাত পরপর মাদায় চারা রোপণ করতে হয়। একটি বেড থেকে আরেকটি বেডের মাঝে 75 সেন্টিমিটার নালা রাখতে হয়। কৃষক বন্ধুরা, পটল চাষে সঠিকভাবে পরাগায়নের ক্ষেত্রে 10% পুরুষ জাতের গাছ লাগানো উচিত, অর্থাৎ 10টি স্ত্রী গাছের জন্য একটি পুরুষ গাছ লাগানো ভালো এবং এসব গাছ ক্ষেতের সব অংশে সমানভাবে ছড়িয়ে লাগানো উচিত। পটল একটি দীর্ঘমেয়াদী ফসল। পটল যেহেতু লতানো প্রকৃতির উদ্ভিদ, তাই এগুলো মাটির ওপর কিংবা খড় বিছিয়ে উৎপাদন করলে গায়ে সাদা সাদা ফ্যাকাশে বা হলুদ বর্ণের হয়ে পড়ে। এতে পটলের বাজার মূল্য কমে যায়, তাই মাচায় চাষ করা ভালো। মাচা সাধারণত 2 ধরনের হয়, বাঁশের আনুভূমিক মাচা ও রশি দিয়ে তৈরি উলম্ব।

পটল চাষে মাছি পোকা কচি ফুলের ভেতর ছিদ্র করে ও ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা বের হয়। এরা ফলের নরম অংশ খেয়ে পূর্ণবয়স্ক পোকা হয়ে বের হয়ে আসে। কৃষক বন্ধুরা, এর প্রতিকারে ক্ষেত পরিষ্কার রাখতে হবে। পোকা দমনে ফাঁদের ব্যবহারও ব্যাপক জনপ্রিয়। বিষটোপ আরেকটি জরুরি দমন উপাদান। এছাড়া ফেরোমেন ফাঁদ ব্যবহার করেও পোকামাকড় দমন করা সম্ভব। পটল চাষে লাল মাকড়ের আক্রমণ হয়ে থাকে। এতে আক্রান্ত পাতা শক্ত চামড়ার মতো হয় এবং পাতা বিবর্ণ হয়ে ধীরে ধীরে শুকিয়ে যায়। লাল মাকড় আকারে অত্যন্ত ছোট হয়। এরা পাতার নিচের দিকে অবস্থান করে। এদের আক্রমণে পাতা শক্ত চামড়ার মতো হয়ে কুঁকড়ে যায়। ব্যাপক আক্রমণের ফলে সম্পূর্ণ পাতা হলুদ ও বাদামি রং ধারণ করে এবং ধীরে ধীরে শুকিয়ে যায়। ফলে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলন অনেক কমে যায়। কৃষক বন্ধুরা, এর প্রতিকারেও পটল ক্ষেত পরিষ্কার রাখতে হবে। 1 কেজি আধা ভাঙা নিম বীজ 10 লিটার জলে 12 ঘন্টা ভিজিয়ে রেখে ওই জল পাতার নিচের দিকে স্প্রে করতে হবে। আক্রমণের হার বেশি হলে ওমাইট বা টলস্টার প্রতি লিটার জলে 2 মিলিলিটার মিশিয়ে 7 থেকে 10 দিন পরপর স্প্রে করতে হবে। কচি অবস্থায় সকাল অথবা বিকেলে পটল সংগ্রহ করতে হয়। সাধারণত জাত ভেদে ফুল ফোটার 10 থেকে 12 দিনের মধ্যে পটল সংগ্রহের উপযোগী হয়ে ওঠে।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান খেতে খামারে। আকাশবাণী শিলচর, এবারে লোকগীতি শুনবেন অনিমেষ দেবের কণ্ঠে।

এতক্ষণ লোকগীতি গিয়ে শোনালেন অনিমেষ দেব, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী মনীষা মুরলী নায়ার সকাল 7:40 ও দুপুর 1টায়, তাপস রায়ের কণ্ঠে নজরুল গীতি সকাল 8:40 ও দুপুর 2:45 শুনতে পাবেন, হিন্দি ছায়াছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:15। সকাল 9:15 অনুষ্ঠান ভুলে বিছড়ে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ সুলতান খাঁর সারেঙ্গি বাদন শুনবেন, বাংলা ছবির গান বেলা 10টায়। বেলা 11টায় আধুনিক গানের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও দ্বিজেন মুখোপাধ্যায়, দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী জয়শ্রী গুপ্ত। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠান, এতে নিজের কথা বলবেন চৈতালি ধর। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান বেলা 12:30। দুপুর 2টায় ইন্দ্রজিৎ দাসের পরিবেশনায় দোতারা বাদন শুনতে পাবেন, ভজনের শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্র ও পুষ্প পজধারে দুপুর 2:30। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধে 6:15 অনুষ্ঠান যুববাণী। চাষ আবাদের কথা সন্ধে 6:45।

রাত আটটায় খেলার জগৎ। তনিমা ঠাকুরের কণ্ঠে শুনবেন ঠুমরি রাত আটটা বেজে তিরিশ মিনিটে। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত নটা বেজে পনেরো মিনিটে। সৃজন রাত নটা বেজে তিরিশ মিনিটে। রাত দশটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বিদুষী মণিমঞ্জুষা মজুমদারের কণ্ঠে। শুনলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী শিলচর। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে।

গোটা শহর অনুষ্ঠান করে বেড়ান শ্রী শ্রী শ্রী মর্যাদা রামান্না ছবিতে সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে জড়িয়ে পড়া। কিছুদিন পরই এক দুজিকে নিয়ে সিনেমায় গানের জন্য দেশ জুড়ে বালুর পরিচিতি ছড়িয়ে পড়ে। ওই ছবিতে গানের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পান। পুরুষ কণ্ঠে সেরা নেপথ্যশিল্পী হিসেবে 6 বার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড জেতেন। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ সরকার অন্তত 10 বার করে তাঁকে পুরস্কৃত করেছে। 1999 সালে মধ্যপ্রদেশ সরকার লতা মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করে। 2001 সালে ভারত সরকার দেয় পদ্মশ্রী উপাধি। 2011 সালে পদ্মভূষণ। ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণে মরণোত্তর সম্মান প্রদর্শন করে। বালসুব্রমণিয়ম তামিলনাড়ু তেলেগু তামিল তেলেগু ও কন্নড়া ভাষায় 45টির বেশি ছবিতে অভিনয় করেছেন। বেশ কটি ছবির প্রযোজকও তিনি। করোনায় আক্রান্ত হয়ে 1 মাসের বেশি সময় হাসপাতালে থেকে 2020 সালের 25শে সেপ্টেম্বর চিরবিদায় নেন জনপ্রিয় শিল্পী এসপি বালসুব্রমণিয়ম। আজ জন্মদিনে তার উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা নিবেদন করি।

0: গানখানি শুনলেন কুমকুম চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারে গল্পপাঠ অনুষ্ঠানে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো গল্পের অংশবিশেষ।
1: রমণী বাধা দিয়ে কহিল, তবে অমন কল্পনা করে কেন? আচ্ছা, সবাই বলে সমস্ত মানুষের ভেতরেই ভগবান আছেন, আত্মা আছেন, কিন্তু প্রমোদার চরিত্র দেখলে মনে হয় না যে তার ভেতরেও ভগবান ছিলেন। সত্যি বলছি তোমাকে, কোথায় বড় বড় লোকের বই পড়ে মানুষ ভালো হবে, মানুষকে মানুষ ভালোবাসবে, তা না, এমন বই লিখে দিলেন যে পড়লে মানুষের উপর মানুষের ঘৃণা জন্মে যায়। বিশ্বাস হয় না যে সত্যি সব মানুষের অন্তরেই ভগবানের মন্দির আছে। সত্য বিস্মিত হইয়া তাহার মুখপানে চাহিয়া কহিল, তুমি বুঝি খুব বই পড়ো? রমণী কহিল, ইংরেজি জানি না তো, বাংলা বই যা বেরোয় সব পড়ি, এক একদিন সারা রাত্রি পড়ি। এই যে বড় রাস্তা, চলো না আমাদের বাড়ি, যত বই আছে সব দেখাব। সত্য চমকে উঠিল, তোমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি, চলো যেতে হবে তোমাকে। হঠাৎ সত্যর মুখ পাণ্ডুর হইয়া গেল, সে সভয়ে বলিয়া উঠিল, না না ছিছে ছিছে কিছু নেই, চলো। না না আজ না, আজ থাক, বলিয়া সত্য কম্পিত দ্রুত পদে প্রস্থান করিল। আজ তাহার এই অপরিচিতা প্রেমাস্পদার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধার ভারে তাহার হৃদয় অবনত হইয়া রহিল। সকালবেলা স্নান করিয়া সত্য ধীরে ধীরে বাসায় ফিরিয়াছিল। তাহার দৃষ্টি ক্লান্ত সজল, চোখের পাতা তখনও আর্ত। আজ চার দিন গত হইয়াছে সেই অপরিচিতা প্রিয়তমাকে সে দেখিতে পায় নাই, আর তিনি গঙ্গাস্থানে আসেন না। আকাশ পাতাল কত কি যে এই কদিন সে ভাবিয়াছে তাহার সীমানাই। মাঝে মাঝে এ দুশ্চিন্তাও মনে উঠিয়াছে, হয়তো তিনি বাঁচিয়েই নাই, হয়তো বা মৃত্যুশয্যায়, কে জানে। সে গলিটা জানে বটে, কিন্তু আর কিছু চেনে না, কাহার বাড়ি কোথায় বাড়ি কিছুই জানে না। মনে করিলে অনুশোচনায় আত্মগ্লানিতে হৃদয় দগ্ধ হইয়া যায়।
0: এবারে এ উপত্যকার বাংলা খবরের কাগজগুলো কি খবর পরিবেশন করেছে তাতে চোখ রাখছি। পশ্চিমবঙ্গ এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনার সাক্ষী থাকল। দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে বিরোধী দলনেতার স্বীকৃতি পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভার স্পিকারের অনুমোদনের খবরে আজ সর্বাধিক গুরুত্ব দিয়েছে যুগশঙ্খ গতি ও বার্তালিপি। যুগশঙ্খ লিখেছে, বিদ্রোহীদের হাতে নতুন তৃণমূলের রাস, মমতার হাত ছাড়া পরিষদীয় দল, সঙ্গে রয়েছে সব কমিটির ভেঙে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতিটি ছাপা হয়েছে, তৃণমূল কংগ্রেস এখন মমতার হাত ছাড়া, শোভন দেব নন, বিক্ষুব্ধ বিধায়কদের নেতা ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতি। বার্তালিপির শিরোনাম, ঋতব্রতই আসল তৃণমূলের দলনেতা, বিধানসভায় দখলদারিও গেল মমতার, নেত্রীকেই উপদেষ্টার প্রস্তাব বিরোধীদের, সম্পর্ক ছিন্ন অভিষেকের সঙ্গে। সাময়িক প্রসঙ্গ, আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে অসমের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরলেন হিমন্ত বিশ্ব শর্মা। 5 জুন হিমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ, 9 জন পূর্ণমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তির সম্ভাবনা। লিড নিউজ নববার্তা প্রসঙ্গের, সিবিআই এর অনস্ক্রিন মার্কিং বিতর্কের মধ্যে বড় প্রশাসনিক রদবদল করল কেন্দ্র সরকার। কাল নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে লোখান্ডে প্রশান্ত সীতারামকে। একই সঙ্গে বোর্ডের নতুন সেক্রেটারি হয়েছেন বরুণ ভরদ্বাজ।

জানিয়েছে নববার্তা প্রসঙ্গ ও সাময়িক প্রসঙ্গ। ভারত ও আমেরিকার মধ্যে বহুল প্রতীক্ষিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। দুই দেশের বাণিজ্য সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণকারী এই চুক্তির কেবল এক শতাংশ অমীমাংসিত বিষয় বা জটিলতা বাকি রয়েছে এবং আগামীকালের সপ্তাহের মধ্যেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন ভারত নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সারিও গর। প্রতিবেদন যুগসংঘ এবং নববার্তা প্রসঙ্গের বার্তালিপিতে রয়েছে দিল্লির বহুতলীয় হোটেলে আগুন, 18 বিদেশি সহ 21 জনের মৃত্যু। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিকে। গতিতে রয়েছে সিদ্দিক আহমেদ সুস্থ, গুজব ছড়ানো নিয়ে মামলা। জুবিনের ম্যানেজারের জামিনের আবেদনের ফয়সলা আজ হাইকোর্টে। সাময়িক প্রসঙ্গ লিখেছে গৌহাটি নিলামে ফের রেকর্ড, ঠেকিয়াজুলির চা বিক্রি হল কেজি প্রতি 1103 টাকায়। যুগসংঘের খবরে রয়েছে সোনার দাম কমল 1850 টাকা, রূপো সস্তা 1500 টাকা। 8 জুন ইন্ডিয়ার বৈঠকে দিল্লি যাচ্ছেন মমতা। এবারে চোখ রাখছি সম্পাদকীয় শিরোনামে। যুগসংখ্যে রয়েছে শিল্পায়নের বার্তা, বার্তালিপিতে রয়েছে সর্বনাশা যুদ্ধ, নববার্তা প্রসঙ্গে রয়েছে মন্ত্রিসভা সম্প্রসারণ এবং সাময়িক প্রসঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ পরীক্ষাকাণ্ডে ভাবমূর্তি এখন তলানিতে। গতিতে রয়েছে ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। এই ছিল আজকের সম্পাদকীয় শিরোনাম। আপনাদের সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমাদের সুপ্রভাত অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আকাশবাণী শিলচর। এখন শুনবেন দেশবন্দনা অনুষ্ঠানে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান।

0: এতক্ষণ শুনলেন দেশবন্দনা অনুষ্ঠানে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ, পরে আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ আজ ভার্চুয়ালি অংশ নেবেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। অংশ নেবেন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী 6 ভারতীয় কুস্তিগির। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি বিষয়ে তাঁদের কথা হবে। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। তার সঙ্গে রয়েছেন বিদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ও তথ্য এবং পরিবহন দপ্তরের মন্ত্রীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল এদেশে জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিকস সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশ্মীর বিশ্ববিখ্যাত জিআই ট্যাগ যুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে গঠিত বিভিন্ন টাস্কফোর্সের কাজও পর্যালোচনা করা হবে। এছাড়া পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ বৃদ্ধি

0: দুধ ডিম মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, খেলাধুলার উন্নয়ন, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা এবং তাঁত ও হস্তশিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী থংসাভান ফোমভিয়ানের সঙ্গে দশম ভারত লাও পিডিআর যৌথ কমিশনের বৈঠকে সহসভাপতিত্ব করেন। বৈঠকে উভয় নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং লাও পিডিআরের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতা সম্পর্ক রয়েছে যা বৌদ্ধধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages.

0: এই অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং লাওপিডিয়ারের মধ্যে ঘনিষ্ঠ সভ্যতা সম্পর্ক রয়েছে যা বৌদ্ধধর্ম এবং রামায়ণের অভিন্ন ঐতিহ্যের মধ্যে প্রতিফলিত হয়। তিনি বলেন, গভীর সংস্কৃতি এবং মানুষে মানুষে যোগাযোগের উপর ভিত্তি করে এই সম্পর্ক গড়ে উঠেছে।
1: Our relations go back in history. It is based on deep cultural and people-to-people linkages. Our own Prime Minister visited Lao PDR in October 2024. On that occasion, a number of agreements and MOUs were signed, and today we have an opportunity to review them, to explore a wide-ranging agenda.
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিক জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা বলেন। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে। মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদ দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে। নতুন দিল্লির মালব্যনগর এলাকায় গতকাল একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে 21 জন প্রাণ হারিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে 9 জন ভারতীয় নাগরিক এবং 12 জন বিদেশি নাগরিক রয়েছেন। পুলিশ জানিয়েছে, 49 জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। সূত্রের খবর, যে ভবনে আগুন লেগেছিল তার মালিক লবকেশ বাজাজকে আটক করা হয়েছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যে ত্রুটি ঘটেছে তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্পত্তির মালিকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেকে 50,000 টাকা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি সম্পাদন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। গতকাল রাতে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে শুনানিতে তার সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে প্রশ্নের জবাবে রুবিও বলেন, ওয়াশিংটন ও নতুন দিল্লির চুক্তি শেষ হওয়ার পথে। রুবিও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে তুলে ধরেন। রুবিও আরও বলেন, কোয়াডের 4টি দেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে বর্ধিত সামুদ্রিক সহযোগিতাকে সন্তোষজনকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমা লুঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্ট আপ অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরায় 2 দিনের সফরে আজ সন্ধ্যায় আগরতলায় আসছেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মেঘালয়।

মুখ্যমন্ত্রী কনরাড কে সাংবা জানিয়েছেন, মেঘালয় রাজ্য সরকার নতুন করে সোয়াইন ফ্লু সংক্রমণ দেখা দেওয়ায় সব দিক বিচার বিবেচনা করে যথাযথ রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তর সম্ভাব্য রোগ ছড়িয়ে পড়া রুখতে সবরকম সাবধানতা অবলম্বন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আজ ভার্চুয়াল মাধ্যমে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026 যোগ দেবেন। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গুজরাটের আহমেদাবাদে। শ্রী মোদী বলেন, এই মঞ্চ সারা বিশ্বের যোগ অনুরাগীদের একত্রিত করেছে। প্রধানমন্ত্রী যোগাসনের জন্য বিশ্বব্যাপী ক্রীড়া পরিকল্পনার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে তুলে ধরেন। মঙ্গোলিয়ার উলানবাটারে আজ থেকে শুরু হচ্ছে উলানবাটার ওপেন র্যাঙ্কিং সিরিজ কুস্তি প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে ভারতীয় কুস্তিগিরা পুরুষদের ফ্রিস্টাইল, মহিলাদের কুস্তি এবং গ্রেকো রোমান তিন বিভাগেই অংশ নিচ্ছেন। এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী ছয়জন ভারতীয় কুস্তিগিরও এতে অংশ নেবেন। ফুটবলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। গোয়ার মারগাঁওয়ে গতকাল সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে বৈঠক করবেন। পাঁচ দিনের সফরে গতকালই নতুন দিল্লিতে পৌঁছেছেন রড্রিগেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। খবর এখনকার মতো শেষ হল। পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশন আজ শিলংয়ে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই অধিবেশনে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নে গঠন করা মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের কর্মবাহিনী লাভ করা অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। অধিবেশনে পর্যটন, কৃষি, উদ্যানশস্য, বিনিয়োগের প্রসার, অর্থনৈতিক করিডোরের উন্নয়ন, পরিকাঠামো এবং যোগাযোগ ও হস্ততাঁত বস্ত্রশিল্প সম্পর্কে বিশদে আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে আসামের উন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করেন। মুখ্যমন্ত্রী ড শর্মা দেশের দ্রুত বিকশিত রাজ্যগুলির মধ্যে আসামের লাভ করা সাফল্য এবং আগামী দিনে এই যাত্রা আরও গতিশীল করার বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। এর আগে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে গুয়াহাটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট IIM স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে অবগত করেন। মুখ্যমন্ত্রী ড শর্মা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের শিক্ষার পরিকাঠামো শক্তিশালী করা এবং আসামকে উত্তর পূর্বাঞ্চলে প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী ড শর্মা কেন্দ্রীয় জাতীয় সড়ক উন্নয়ন বিভাগের মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সড়ক পরিবহনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। রাজ্যে আগামীকাল বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সঙ্গতি রেখে প্রায় 1 কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান যে রাজ্যের 35 লক্ষেরও অধিক মহিলা আত্মসহায়ক গোষ্ঠী এই অভিযানের সঙ্গে যুক্ত হয়ে শুধুমাত্র সবুজ আসাম গড়ার লক্ষ্যে দিশা দেখাবে না, বরং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নারী শক্তির অদম্য নেতৃত্ব এবং দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরবে। এদিকে রাজ্যের শিক্ষা বিভাগ প্রতিটি বিদ্যালয়ে মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচির তৃতীয় সংস্করণও আগামীকাল পালন করবে। কেন্দ্রীয় শিক্ষা মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE-র পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশে প্রায় 40,000 শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে এবং কোন ধরনের অসুবিধা ছাড়াই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। CBSE ইতিমধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উত্তরপত্রের স্ক্যানড কপি পুনর্মূল্যায়নের জন্য লাইভ পোর্টাল চালু করে পর্ষদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদেরকে তাদের উত্তরপত্র পুনরায় পরীক্ষা করার সুযোগ প্রদান করার জন্য এই পোর্টাল খোলা হয়েছে। আগামী 6 জুন পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে বলে CBSE-র পক্ষ থেকে জানানো হয়। পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে উত্তরপত্রের স্ক্যান কপি লাভ করা শিক্ষার্থীরা শুধুমাত্র এই সুবিধা লাভ করবে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করতে এবং আইনের প্রকৃত উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গতকাল রাজ্যের বিভিন্ন

জেলার বিজিবি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। শিলচরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের হাইলাকান্দির বিধায়ক ড মিলন দাস, কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক অমিতাভ রায়, গোপাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে বিধায়ক ড দাস জানান যে নবগঠিত আসাম বিধানসভার শপথ গ্রহণের পর সরকারের প্রথম অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করা হয়েছে। ড দাস জানান যে অভিন্ন দেওয়ানি বিধি বিলের প্রথম খণ্ডে বহুবিবাহ, তালাক প্রথা এবং লাভ জিহাদ সংক্রান্ত বিধান ও শাস্তির বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দ্বিতীয় খণ্ডে সম্পত্তির অধিকার, তৃতীয় খণ্ডে লিভ ইন সম্পর্কের আইনি স্বীকৃতির ঔচিত্য এবং চতুর্থ খণ্ডে ভবিষ্যতে আইনের ত্রুটি বিচ্যুতি সংশোধনের বিধান রয়েছে। সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা জানান যে মহিলাদের কল্যাণ, সম্পত্তির অধিকার এবং মহিলাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি আইন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে গতকাল অভিন্ন দেওয়ানি বিধির বিভিন্ন দিক নিয়ে অবগত করানোর উদ্দেশ্যে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক ড রাজদীপ রায় জানান যে এই আইন আসামের সব নাগরিকের জন্য সমান দেওয়ানি বিধি নিশ্চিত করার লক্ষ্যে প্রদান করা হয়েছে। বিধায়ক ড রায় বিশেষভাবে বহুবিবাহ, লিভ ইন সম্পর্ক, উত্তরাধিকার এবং পারিবারিক আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাংবাদিক সম্মেলনে বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী, হাইলাকান্দি পৌরসভার সভাপতি মানব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রীভূমি শহরে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে শ্রীভূমি পৌরসভার উদ্যোগে শহরের ছন্তরবাজার ও পূর্ত বিভাগের বাজার এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকাল পৌরসভার নেতৃত্বে চালানো এই অভিযানে সড়ক, ফুটপাত ও নিকাশী নালার উপর গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়া হয়। পৌরসভার কার্যবাহী বাস্তুকার প্রীতম শর্মা জানান যে শহরকে দখলমুক্ত করতে এবং কৃত্রিম বন্যা প্রতিরোধ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনীষা মুরলী নায়ারের কণ্ঠে। আকাশবাণী শিলচর আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 এবং দুপুর 2:45 নজরুল গীতি শুনবেন তাপস রায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12 ও রাত 7:15। সকাল 9:15 অনুষ্ঠান ভুলে বিছড়ে। সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে উস্তাদ সুলতান খাঁর সারেঙ্গি বাদন। বাংলা ছবির গান বেলা 10, বেলা 11 আধুনিক গানের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও দ্বিজেন মুখোপাধ্যায়। দুপুর 1:15 শুনবেন আধুনিক গান জয়শ্রী গুপ্তর কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠান, এতে নিজের কথা বলবেন চৈতালী ধর। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান বেলা 12:30। দুপুর 2 ইন্দ্রজিৎ দাসের পরিচালনায় দোতারা বাদন শুনতে পাবেন। ভজনের শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্র ও পুষ্প পোজধারে দুপুর 2:30। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, রাত 8 খেলার জগৎ। তনিমা ঠাকুরের কণ্ঠে শুনবেন ঠুমরি রাত 8:30। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, সৃজন রাত 9:30, রাত 10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বিদুষী মণিমঞ্জুষা মজুমদারের কণ্ঠে। আবার বলছি, রাত 10 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বিদুষী মণিমঞ্জুষা মজুমদারের কণ্ঠে। শুনলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আরো একবার আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন তাপস রায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান।

আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গান খানি শুনবেন গর্ভ প্রাইড এন্ড অনার ছবি থেকে জুবিন গর্গ ও সুনিধি চৌহানের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: এখন শুনবেন পুরনো হিন্দি ছবির গানের অনুষ্ঠান ভুলে বিচরে। আজ এতে প্রথম গানখানি শুনবেন সাজন ছবি থেকে, এসপি বাল সুব্রহ্মণ্যমের কণ্ঠে।

গানখানি শুনলেন অলকা ইয়াগনিক ও এসপি বালসুব্রহ্মণ্যমের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের কণ্ঠে সাগর ছবি থেকে।

এতক্ষণ শুনলেন পুরনো হিন্দি ছবির গানের অনুষ্ঠান ভুলে বিচরে, আকাশবাণী শিলচর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ সুলতান খায়ের সারেঙ্গিবাদন, রাগ বসন্ত মুখারী।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন উস্তাদ সুলতান খাঁর সারেঙ্গি বাদন বসন্ত মুখারির আগে আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি দুটি মন থেকে গেয়েছেন মান্না দে।

এবারের গানখানি শুনবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবি থেকে, গেয়েছেন কুমার শানু ও অনুরাধা পাড়োয়াল।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছবির নাম খোকাবাবু, এতে গিয়েছেন কুনাল গাঞ্জাওয়ালা।

এতক্ষণ শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন রকস্টার ছবি থেকে, এ আর রহমান, জাবেদ আলী এবং মোহিত চৌহানের কণ্ঠে।

স্কুলমাস্টার ছবি থেকে গানখানি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরের গানটি শুনবেন কারওয়া ছবি থেকে মোহাম্মদ রফি এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনলেন বেমিসাল ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। এই গানের সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন আধুনিক গান শুনবেন প্রথমে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং পরে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

তারা নবখে তবু আছি।

এতক্ষণ আধুনিক গান শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শুনবেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পারো যদি আঁকি জলে পথ নাই ছাড়ো। বড় ভয় ছিল যাবার বেলায়, বড় ভয় ছিল যাবার বেলায়, বড় ভয় ছিল যাবার বেলায়, বড় ভয় ছিল যাবার।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস OTT অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

0: আমার কথা অনুষ্ঠানে এখন নিজের কথা বলবেন চৈতালি ধর।
1: আমি চৈতালি ধর বলছি, শিলচর অম্বিকাপুরটিতে আমি থাকি। আমার ছোটবেলা কেটেছে করিমগঞ্জ শহরে, এখন যেটাকে শ্রীভূমি আখ্যা নাম দেওয়া হয়েছে। তো এখানে আমার ছোটবেলা থেকে গানের প্রতি আমার ভীষণ আগ্রহ ছিল। আমার খুব মানে নাচ

0: এখন যেটাকে শ্রীভূমি আখ্যা নামটা দেওয়া হয়েছে। তো এখানে আমার ছোটবেলা থেকে গানের প্রতি আমার ভীষণ আগ্রহ ছিল। আমার খুব মানে নাচ গান এগুলাতেই আমি মানে ভালোবাসতাম আমি। আর আমি ছোটবেলা থেকে আমি দেখেছি আমাদের বাড়িতে একটা বড় রেডিও ছিল, সেখানে আমরা গান শুনতাম, মহালয়ার সময় মহালয়া শুনতাম। আর তাকিয়ে তাকিয়ে দেখতাম, ভাবতাম এখানে আমি যদি গান করতে পারতাম, আমার এরকম খুব ইচ্ছে ছিল। যদিও পরবর্তীকালে আমি আমার বিয়ের পর আমি শিলচরে এসেছি, তখন আমি ধীরেন্দ্রনাথ স্যারের কাছে আমি গান শিখেছি আমি ওনার এখানে। আর আমার খুব ইচ্ছে ছিল আমি রেডিওতে গান করব, কি করে গানটা হয় এরকম আমার খুব জানার আগ্রহ ছিল। অবশ্য আমার মেয়ে সেই আমার ইচ্ছাটা পূরণ করেছে, আমার মেয়েকে দিয়ে আর কি আমি আমার ইচ্ছাটা আমি পূরণ করেছি। আমার মেয়ে এখানে শিলচরের যুববাণীর একজন শিল্পী ছিল। আর মাঝখানে কিছুদিন রেডিও শোনার অভ্যাসটাই চলে গেছিলো, তখন আর কেউ রেডিও শুনতো না। কিন্তু এখন আবার এই স্মার্টফোনের মাধ্যমে রেডিওর যেটা অ্যাপ যেটা সেটা ডাউনলোড করে আমরা এখন দিব্যি আমরা রেডিও শুনতে পারি। আমি খুব খুশি এসব ব্যাপারে, যে আমি অনেক কিছু নানান অনুষ্ঠান আমি শুনতে পারি। তাই সবাইকে বলি যে আপনারা একটু এইটা অ্যাপটা ডাউনলোড করুন, আর করে রেডিওটা শুনুন, আর সময়টা দিব্যি কেটে যায়, খুব ভালো লাগে, নানান অনুষ্ঠান শোনা যায় এতে। আমি আরও একটা কথা বলি, আমার যেহেতু রেডিওতে গান করার খুব শখ ছিল, যদিও আমার মেয়েটা পূরণ করেছে, আর তাই আমি আপনাদের সবাইকে বলছি যারা গান করতে চান তারা এই রেডিওর মাধ্যমে আপনারা গান করুন, না করে নিজের ইচ্ছাটা পূরণ করুন। এটাই আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধই বলবো আমি। আর ঠিক আছে, এই পর্যন্তই আমি বললাম। নমস্কার, আপনারা ভালো থাকুন সবাই।
1: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন চৈতালি ধর, আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী কালিদাসী অধিকারী।

0: গানখানি শুনলেন মঞ্জু দাসের পরিবেশনায়, এতক্ষণ লোকগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: কি রে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এ কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তারবাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন উদিত নারায়ণের কণ্ঠে, পাপা কেহতে হে ছবি থেকে।

0: অজাত হয়ে পেয়ার ছবি থেকে গানখানি শুনলেন অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন দিল চলে ছবি থেকে কুমার শানুর কণ্ঠে।
1: গুলশন ফুল কলিয়া বাহার বাদিয়া ये मौसम खेत हरियाली पहाड़ बर्फ ये कायनात कुछ भी नहीं
2: कुछ भी नहीं
1: कुछ भी नहीं गरन में वो नहीं
2: वो है कौन
3: दान साहब उस लड़की का कोई नाम तो होगा
1: नाम

ফ্রান্স ছবি থেকে গান গাইনে শুনলেন লতা মঙ্গেশকর এবং এস পি বালাসুব্রমণিয়মের দ্বৈত কণ্ঠে। এ গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর। এখন বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী ধীরেন্দ্র চৌধুরী।

তিনি শুনলেন ঝুমা চক্রবর্তীর কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হল বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনীষা মুরলী নায়ারের কণ্ঠে।

তারপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনীষা মুরলী নায়ারের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন আধুনিক গান শুনবেন জয়শ্রী গুপ্তর পরিবেশনায়।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন জয়শ্রী গুপ্তর কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 55 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।
1: গীতাঞ্জলি এখন সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে হাম সংক্রমণে মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গুজরাটের আমেদাবাদে আজ বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে, প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এতে যোগ দেবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ভারত ভেনেজুয়েলা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া শক্তি নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে উভয় দেশ মতবিনিময় করবে। আগেই জানানো হয়েছে, ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি গতকাল 5 দিনের সফরে নতুন দিল্লি এসে পৌঁছন। তার সঙ্গে সেদেশের বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবহন মন্ত্রীও প্রতিনিধি দলে রয়েছেন। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভেনেজুয়েলার প্রতিনিধি দলটি শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে ভারতের শক্তি, ওষুধ এবং পরিবহন শিল্প ক্ষেত্রের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন

করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ দিল্লিতে ভারত সফররত ভেনেজুয়েলার অস্থায়ী রাষ্ট্রপতি দেলসি রড্রিগেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর বলেন, ভারত ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক দুদেশের মধ্যে সহযোগিতাকে আরও শক্তিশালী করে তুলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্র ও ভারতের মধ্যে বৌদ্ধ ধর্ম এবং রামায়ণ কেন্দ্রিক সভ্যতা।

0: দ্রৌপদী মুর্মু বলেন, ভারত এবং লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। তবে দুদেশের বাণিজ্য এবং লগ্নির এক বিরাট সম্ভাবনা রয়েছে। এদিকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল দশম ভারত লাও জনগণতান্ত্রিক প্রজাতন্ত্রের যৌথ কমিশনের বৈঠকে সহ সভাপতিত্ব করেন। এই বৈঠকে উভয় দেশ ভারত আসিয়ান সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। শ্রী জয়শঙ্কর দুদেশের মধ্যেকার সভ্যতা কেন্দ্রিক সম্পর্কের কথা বলেন।
1: Our two countries have close civilizational ties reflected in the common heritage of Buddhism and Ramayana. Our relations go back in history based on deep cultural and people-to-people linkages. I fondly remember my own visit to your beautiful country during our ASEAN chairship in 2024.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় ক্ষেত্র বারাণসীতে আজ এবং আগামীকাল ব্রিক্স সাংস্কৃতিক কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক হবে। G20 বৈঠক সফলভাবে আয়োজনের পর আবারও এক ঐতিহাসিক আন্তর্জাতিক বৈঠকের সাক্ষী হতে চলেছে বারাণসী। চীন, ব্রাজিল, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া সহ 11টি দেশের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেবেন। যোগ দেবেন বরিষ্ঠ কূটনীতিক, নীতি নির্ধারক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে কাশীর বিশ্ববিখ্যাত GI ট্যাগযুক্ত এবং এক জেলা এক পণ্য উদ্যোগের আওতায় বিভিন্ন সামগ্রী নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। 6 শিল্পী বারাণসীর সমৃদ্ধ কারুশিল্পের সঙ্গে যুক্ত 6 পণ্য প্রদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এছাড়াও শ্রী মোদী সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ESI হাসপাতালের উদ্বোধন করবেন। অন্যদিকে গুজরাট সরকারের কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগেরও উদ্বোধন করবেন তিনি। এগুলির মধ্যে রয়েছে শক্তি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং দহেজে পেট্রোলিয়াম শোধন পরিকাঠামো। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছবেন এবং সেখানে 2,970 কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী 1,340 কোটি টাকা ব্যয়ে নির্মিত নমো বিমানবন্দর এবং হাসপাতালেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মেঘালয়ের শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সগুলির কাজও পর্যালোচনা করা হবে বৈঠকে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। গতকাল পর্যন্ত 24 ঘণ্টায় এই রোগে আরও 7টি শিশুর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে 601 হয়েছে। সেদেশের স্বাস্থ্য পরিষেবার মহানির্দেশক দপ্তর সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত হামের সন্দেহজনক সংক্রমণে 511 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও 90টি শিশু এই রোগে মারা গেছে। সারা দেশে নতুন করে 1,210টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এবছরের মার্চে শুরু হওয়া সন্দেহজনক হাম সংক্রমণে 74,572 জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে 60,000 জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং 55,942 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ মায়ানমার সীমান্তে মিজোরামের চাম্পাই শহরে 9টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে বার্মি সুপারি চোরাচালান প্রতিরোধে এই অভিযান চলছে। স্থানীয় অধিবাসীদের বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অভিযান চালিয়ে মায়ানমার থেকে বেআইনিভাবে সুপারি চোরাচালান রুখতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। তারই অঙ্গ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ মালব্য নগর

অগ্নিকাণ্ডের আহতদের দেখতে সাকেতে একটি হাসপাতালে যান। তিনি আহত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য এককালীন 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের ত্রিপুরা সফরে আজ সন্ধ্যায় আগরতলায় যাবেন। এই সফরে শ্রী শাহ পুষ্পবান্তা প্যালেস হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। লঙ্কামুড়ায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করবেন এবং রাজ্য ও কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের সব সরকারি এবং আধা সরকারি দপ্তরের কাজের ক্ষেত্রে কাগজের পরিবর্তে অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। নবান্ন থেকে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হবে। রাজ্যে সর্বত্র এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন কাজে স্বচ্ছতা আসবে, তেমনি সংরক্ষিত থাকা যাবতীয় নথিপত্র অনলাইনে দেখার সুবিধা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ আজ গুজরাটের আমেদাবাদে শুরু হতে চলেছে। বিশ্ব ক্রীড়া জগতে এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বজুড়ে যোগপ্রেমী এবং ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। 5 দিনের এই প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ 7টি দেশ থেকে 400 বেশি প্রতিযোগী এতে অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। শ্রী মোদী আগামীকাল গুজরাট এবং দমন সফরে যাবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করবেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর, এখন লোকগীতি শুনবেন অনিমেষ দেবের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন অনিমেষ দেবের পরিবেশনায়। আকাশবাণী শিলচর লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ইন্দ্রজিৎ দাসের দোতারা বাদন।

ভজন শুনলেন পুষ্পা বাগদাড়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এখন নজরুল গীতি শুনবেন তাপস রায়ের কণ্ঠে।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন তাপস রায়ের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা তিনটে।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। অধিবেশনের শুরুতে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

이세이 에시 다한제 키버가 로이나나 실저 오멘스 에세세선나 방톡자바 마칼 마티엘기 타우름 마당시다 로이저레

আকাশবাণী শিলচর কুঞ্জলাল জেন্দ্রে বামন পাও পাজারি নর্থ ইস্ট কাউন্সিল কি হুম্বুতরা হন্দই সুব মিফাম গাছি শিলং পাংথক কেন্দ্র কি হোম মিনিস্টার অমিত শাহ মিফাম মপো ওইদুন পাংথক অধিবেশন সিদাওয়াং নোপক লমদম চাকি থৌরং পুনব সেমি কমিটি কি মিউট সাকি পাকদম তাবগ ইরোনাথ খাননি পাকি আসাম মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরং নই দিল্লি রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুরমুগ হকথিং উদ্দন আসাম পাইখলি চাকরং কয়াগি সানখ্রে মুখ্যমন্ত্রী আওয়াং নোপক রাইজি থৈদপ মৌদ হেন চাকরং পুরকি পাইখলি থরম মাসা খাইন তামদুন রাষ্ট্রপতি পুকিং চিংসিনে মমানা ডাক্তার শর্মা কেন্দ্র শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গৌহাটিদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সামনা আই আই এম সারি সংলেল লানি খোথাং সেম সাদুন লসনব হি হাইনসু পদমি আসিদু নতুন ডাক্তার শর্মা রাইজি মহি মসলন পাইখলি সেমগত সাকল ইনফ্রাস্ট্রাকচার মতংসু লজিন কাদুন খাননি মুখ্যমন্ত্রী দিল্লিদ নেশনল হাইওয়ে চাকরং পূর্ব মন্ত্রী নীতিন গাডকারীগু উনদুন রাইজি থি মতংসু মন্ত্রী পুকিং কয়া সানখ্রে রাইজসিদ হয়েন পাংথকদব ওয়ার্ল এনভাইরনমেন্ট ডে মারি লাইন উ চার কোটি মফম সিন থা থানব পানদম থামল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা খাঙ্গলি মতুটি থরংম রাইজসিগি সেল হেল্প গ্রুপ নুপি লাখ কুন্থ্রা মঙ্গামু টেংবং পিদুন থরম চেঠগনি আসন আসংমান থলব আসাম উহেনবন ওমেন এম্পাওয়ারমেন্ট কি মফম সুহেন পাকথক চাকথনব সরকার হোনগান হাইন সোশ্যাল মেডিয়া ফোদরকি নাকলমরম রাইজ শিক্ষা বিভাগনসু হয়েন মহি সং পুমনমক্ত ইমাদ উ চার আমম থাব হাইবগি থরং মখাদ উ চার সিং থাকদরি সিবিএসসি কি মাইগৈদি খাঙ্গলি মধ্যে লাইবাক সিদ চৌরপন মহৈরো নিফু হেনমনা পাকুম ইংজি হাইন হাইজসে থাকলি আসুই আরান কী হাইব পরীক্ষা ফমিব মহৈরোদিনবরম মপুং ফান লোকুৎপ লোরে সেন্ট্রেল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মরদ ক্লাস টেল টুয়েলভ কি মহৈরোব স্কেন তোর পাকুম চেসব লাইভ পোর্টেল হামদলে হাই বোর্ড আসৈরোব নত্রগ ইব পাকুম চেস ফলিব মারক চানবা হাইবদ পোর্টেল হামদপনি হাই পান মধ্যে হামদলিব পোর্টেল তান তরুক পাব হামদন থামগান হাই সিরিভূম জেলাদ চলো কায়ন লমখোপচিন ইম সাজিলবী মায়োক্ত সিরিভূম মিউনিসিপালিটি শহর সন্তর বাজার পি ডবলু ডি মনাক কৈথেলি তাকথোপ খুঁজম চংসিনে খুঁজংসিদ মপা নালা মথক ফুটপাত আতই মফম কয়া কনসিন ইম সাজিলবদন লোকি থরং মিউনিসিপালিটি লেপন চতখিখানে হাই আরং ওয়ার্ল্ড বাইসাইকেল ডে মালয়ম চিনব থ পাংথি হকসেল মহকসা খলবু গাক সেনবাদ সেল লিগ চাদিং ফব সাইকেল কানব মাম হুম ফব পানদম চাহি খুদিং জুন তান আহম মালয়ম থাক পালন তৌদন লাকি কুমসি থামকি পানদম মহকসা ইসং সঙ্গ থাম হাইসিদ সাইকেল হাইব পানব সাইকেল থাদিং হানহান

ইবু আকাশবাণী শিলচর ক্রিপ নে হাম জমা কাশমা খনারে সঞ্জিনী ডিমাসা প্রোগ্রাম জেন্ডু মিডিয়াম মুভনি মিটার জাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাগতাম মাগনি গ্রাউডের জাজাই মাখন যাই কিলো হারজা অদেহে এফ এম নির জাসি মাগনি পয়েন্ট মাগতাম মেগা হারজা দিনে বসমটি বসেন জুন বডাইনি সাইনবিরি ইংরেজি মাইটাইনি রিজিংনি মাইটাই খন্ড দিনিনি ডিমাসা প্রোগ্রাম আসগাং টাকনানা জাপটাই হাকজেরা রাজাবটাইগ্রা এহনতলা নালাইলাইনু সাইনচিনি গ্রাউজমা দোয়াকনানা রাজাবটাই রাজায়া পনিভূষণ বর্মনি খুরাংহা

ছাত্র হিসাবজন ইসলামকুমানে লুংবাক নারিবা ডক্টর মুরগান মিজোরামনে মেসেঞ্জরকে শঙ্করী বাহা ওদেহে মলাওয়াবাকে গিদেমা ব্লাইবানী খাজামাক নারিবা গিদেমা বৈরবি উদে সাইরং জুপাইবা গদাইন রেল লাইনকে জাংরাজিকে হামদৌরিনাং টিহিবু খাদেমাক নারিবা মিজোরামনি বারদিকে হামজৌহি ডক্টর মুরগান থিবা দেশনি গিবিন গিবিন হাপাইনি ফিল্ম ডাইরেক্টর মিজোরামকে বুঞ্চিনি ফিল্ম হা ইসলামবাহা হাম্বা হাটানি টিহি ফুনুফুনাং বুনি এবু দাবাইবা সাইকেলিয়া মন্ত্রী রাজিনী মাসি পিএমসি পুরীকো ওদেহে লোকেল স্পোর্ট ট্রেনিং সেন্টার কেবু নাইসরিবা মন্ত্রী হজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়া নিউ দিল্লি হা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুনি লগু গ্রহণীবা ফিঙ্গি বাবুবাইন আজবানি আহনা ডক্টর শর্মা আসামনে হামরৌমানি গিদে হিমবাটিহি প্রেসিডেন্ট কে সাইটিবা দেশনি বিশিং আসাম আবু হামরৌমানি রাজি হিসাবজাং মিঠি যাবা ওদেহে ফাইগিংবা বিশাইনা আসামকে আরো রাউরৌরিমানি পলিসি লাহি গেদেমা প্রেসিডেন্টনি লগু সাইনলাইলাইবা এবনিস কাহা মন্ত্রী হজা কেন্দ্রনি শিলিংহাবা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধাননি লগুবগ্রহণী গুহাটি হা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম কামরিমানি খুশি সাংঘা সলিপালাং দুটিহি বকে সাইনটিবা ডক্টর শর্মা কেন্দ্রনি শিলিংহাবা নাইসম মন্ত্রীনি লগু রাজ্যনি শিলিংহাবানি বেক্রম বিয়ামকে রাউরৌরিমা ওদেহে আসামকে সাইক্লিপ সাইনজা হাপাইনি সেন্টার হিসাবজাং ইসলামমানি গ্রাউকে সাইনলাইলাইবা সোশ্যাল মিডিয়ানি এক্স হ্যান্ডেলনি গ্রাউকে সুগুহি মন্ত্রী হজাথিবা আইআইএমনি ক্যাম্পাস মাইপাহি কেন্দ্রমন্ত্রীনি লগু সাইনলাইলাইবা মন্ত্রী হজা মুশ্রী প্রধানকে রাজিনী শিলিংহাবানি বেক্রেং বিয়ামকে হামকুদৌরি বাহা জুরুপাবানি হামজৌমা খনারিবা ডক্টর শর্মা কেন্দ্রনি মন্ত্রী নীতিন গাডকারিনি লগুবু গ্রহণী রোড ট্রান্সপোর্টেশন মাইপাহি সাইনলাইলাইবা গেদেমা কেন্দ্রনি মন্ত্রী প্রাইন জিতেন্দ্র প্রসাদনি লগুবু সাইনলাইলাইবানে সাইক্লিং সাইনজানি হাবা বিশাটাম জিটাম থাকনি মেয়াল সেশন দিনী মেঘালয়নি ক্যাপিটাল শিলংহা যাবা কেন্দ্রনি নখ নাইস মন্ত্রী অমিত শাহকে বসুং দিনী সালাইয়াবা এব সেশন হা এব হাফাইনি ইসলামকুমানে মাইপাহি সাইনলাইলাইবা সেশন হা ট্যুরিজম এগ্রিকালচার ইনভেস্টমেন্ট এক্সপেনশন গার্ডেন ক্রপস রাঙ্গরিকে হামকুদৌরিমা বেক্রিং ব্যায়াম ওদে থাংবা ফাইবা হ্যান্ডলুম ওদেহে হ্যান্ডিক্রাফটসকে মাইপাহি সাইনলাইলাইবা রাজিহা ডাকনা ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে বসাইনা গ্রাউসি লামসি জাহি নিয়াঠিকাবু কুটিসি বুফাং গাইমানে হাবা গন্টে আজগা মন্ত্রী হজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ানি দ্বারা জানি বুগ্রাউকে খনারিবা রাজিহা লাক টিম জীব মাটিনি বুবাংডহি সেলফেল্প গ্রুপ কে এব অভিযান হা জুফাডারা খালি গাখরাংলিলি আসাম ইসলামকু মাসিনং নিয়া ডাংকনকে ইসলামকু বাহা মসাইজিরৌনি ইয়াও দংবাকেবু ফুনুবা ইজাংরি রাজনী শিলিংহাবা ডিপার্টমেন্টনি ক্রিপ পরীক্ষ বুটুহা বুমানি বুমুজাং ফাংসি বুমপাং গাইমানি অভিযান কেবু আজৌবা শ্রীভূমিনি মাই ভারত বিদেবনি দ্বারাজাং ওদেহে নেতাজি স্পোর্টিং ক্লাবনি জুরুমাজাং শ্রীভূমিনি সেটেলমেন্ট রোডা শ্যামসুন্দর বিদ্যা মন্দির হাই স্কুলা মিহা ওয়ার্ল্ড সাইকেল মিশনকে মাইপাহি মাসে মিরিকমানি মেল খাম্বা পরিকনি পরিহজাসকাও অর্ণেন্দু রায়কে বসুং ডিংহি সালাইয়াবা মেলহা ইউথ ওয়েলফেয়ার অফিসার গৌরব পান্তি মুলুগনি সাইকেল বিশাইন মানিবাকে মাইপাহি গ্রাউমা জবা ওদেহে ইউথ সোসাইটিকে মাই ভারত পুটেল হা যা যারনি ভূমিকে রেজিস্টার খাইমানে লুংবা খনারিবা মেলা ডিপার্টমেন্টনি অফিসার দেবাশিস চন্দ্রদেব সাইনটিবা সাইকেল সালাইবাদে যারনি সাউস্বাস্থ্য হামদৌদু ওদেহে পরিবেশ গাউদৌদু বুনি এখনা সাইকেলনি মাসি রেলিপু বাইগুলাইবানে গ্রাউজমা পরিবার দিনে এরানু জামকা আকাশবাণী শিলচর যিনি ডাকনানি ডিমাসা প্রোগ্রাম মাসকান টহা রিজায়া সৌসিনী কুরাংহার জাপটাইনি প্রোগ্রাম থাইসেন্দি ওদে এখন টলা নালাইলাইনু সাইনচিনি গ্রাউজমা ক্রিপনে হামজমা আকাশমা কনারিফিনি সাইনচিনি যিনি ডিমাসা প্রোগ্রাম এরানু জামগার্ডু চু টাই

0: to the top three of their respective categories. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনবেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আজ সন্ধে ৬টা বেজে ১৫ মিনিটে শুনবেন অনুষ্ঠান যুববাণী চাষাবাদের কথা, সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে রাত ৮টায় শুনবেন অনুষ্ঠান খেলার জগৎ। লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে তনিমা ঠাকুরের কণ্ঠে ঠুমরি শুনবেন রাত ৮টা বেজে ৩০ মিনিটে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত ৯টা বেজে ১৫ মিনিটে। সাহিত্যের অনুষ্ঠান সৃজন রাত সাড়ে ৯টায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত ১০টায় খেয়াল শুনবেন বিদুষী মণিমঞ্জুষা মজুমদারের কণ্ঠে। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের সময়সূচি, এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অমৃতবাণী সকাল ৬টা বেজে ৫ মিনিটে, বন্দনা সকাল ৬টা বেজে ১০ মিনিটে, অনুষ্ঠান খেতে খামারে সকাল সাড়ে ৬টায়, গান্ধী চর্চা সকাল ৬টা বেজে ৩৫ মিনিটে, সকাল ৭টা বেজে ৫ মিনিটে সুপ্রভাত, দেশ বন্দনা সকাল ৭টা বেজে ২০ মিনিটে, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী প্রমিতা মল্লিক সকাল ৭টা বেজে ৪০ মিনিট ও দুপুর ১টায়, সকাল ৮টা বেজে ৪০ মিনিট ও দুপুর ১টা বেজে ১৫ মিনিটে আধুনিক গান শুনবেন মানস ভট্টাচার্যের কণ্ঠে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল ৮টা বেজে ৫০ মিনিটে শুনবেন সমীর শঙ্কর মোদকের ম্যান্ডোলিন বাদন, দুপুর ২টায় শুনবেন নির্মল সরকারের দোতারা বাদন, এছাড়া রাত ৮টা বেজে ৩০ মিনিটে শুনবেন কুমুদ রঞ্জন সরকারের বাঁশি বাদন। খেলার জগৎ অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনবেন সকাল ৯টায়। গিরিজা দেবীর কণ্ঠে খেয়াল শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল ৯টা বেজে ৩০ মিনিটে ও রাত ১০টায়। বাংলা ছবির গান বেলা ১০টায়, হিন্দি ছবির গান শুনবেন বেলা সাড়ে ১০টায়, বেলা ১২টা ও রাত ৭টা বেজে ১৫ মিনিটে। এছাড়া আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে রাত সাড়ে ৯টায়। গজল শুনবেন মনির সিপাসের কণ্ঠে বেলা ১১টায়। বেলা ১১টা বেজে ৩০ মিনিটে অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন বনানী চৌধুরী। বেলা ১১টা বেজে ৩০ মিনিটে লোকগীতি শুনবেন আলপনা দেব ও শেলী অর্জুনের পরিবেশনায়, দুপুর ১টা বেজে ৪০ মিনিটে লোকগীতি শুনবেন মধুসূদন বৈরাগের পরিবেশনায়, এছাড়া রাত ৮টায় লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে মাটির গান অনুষ্ঠানে। গীত শুনবেন মীরা দত্তরায়ের কণ্ঠে দুপুর ২টা বেজে ৩০ মিনিটে, দুপুর ২টা বেজে ৪৫ মিনিটে ভজন শুনবেন রীতা দেবের পরিবেশনায়, বিকেল ৫টা বেজে ৫ মিনিটে মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল ৫টা বেজে ৩৫ মিনিটে। যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে ৬টা বেজে ১৫ মিনিটে, সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে চাষাবাদের কথা, এতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জরুরি পদক্ষেপ, এ নিয়ে অসম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার অরুণজ্যোতি নাথের সঙ্গে থাকবে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মিতা শর্মা। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত ৯টা বেজে ১৫ মিনিটে। এতক্ষণ প্রথমে আজকের বাকি অনুষ্ঠানের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: যুববন্ধুদের জন্য স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান। নয় দশক ধরে আকাশবাণী দেশের তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসচেতনতার এক নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে মানুষের পাশে রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে আকাশবাণীও ক্রমাগত নিজেকে যুগোপযোগী করে তুলেছে এবং বৈজ্ঞানিক মনন ও জ্ঞান চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, আমরা সকলেই জানি। এই 90 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আকাশবাণী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রতিযোগিতার আয়োজন করেছে। তারই একটি পর্ব হিসেবে বরাকভেলি ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হয় বক্তৃতা প্রতিযোগিতার। প্রতিযোগিতার বিষয় ছিল বৈজ্ঞানিক অগ্রগতি ও আকাশবাণীর ভূমিকা। আজকের এই অনুষ্ঠানে আমরা শুনব সেই প্রতিযোগিতার বিজয়ী বরাকভেলি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র বিশ্বনাথ চক্রবর্তীর সাথে একটি বিশেষ সাক্ষাৎকার। তিনি তার অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নয়ন ও আকাশবাণীর ভূমিকা সম্পর্কে নিজের মূল্যবান মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। নমস্কার, প্রথমে স্বাগত জানাচ্ছি তোমাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে এবং এরই সাথে অভিনন্দন জানাচ্ছি এই আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য।
1: ধন্যবাদ, আমার এখানে এসে খুব ভালো লাগছে, এই অপরচুনিটির জন্য আমি গ্রেটফুল।
0: তো আমাদের আজকের এই কথার বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নয়ন ও আকাশবাণীর ভূমিকা। তো এই প্রসঙ্গে প্রথমেই যেটা তোমার কাছ থেকে জানতে চাইব, তোমার মতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করেছে?
1: ধন্যবাদ। আমার মতে বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতি মানুষের জীবনকে এমনভাবে পরিবর্তন করেছে যা হয়তো কয়েক বছর আগে, কয়েক দশক আগে কল্পনা করাও কঠিন ছিল। তো আজ আমরা যেভাবে যোগাযোগ করি, পড়াশোনা করি, চিকিৎসা গ্রহণ করি কিংবা দৈনন্দিন কাজ করি, সেটা কয়েক দশক আগে মানে আমাদের ঠাকুরমার ঝুলির যেরকম গল্পের মতন লাগত। তো আজ আমরা দূরের যোগাযোগ করতে পারি, দিনের পর দিন আগে আমাদের কোনো একটা খবর পৌঁছাতে দিনের পর দিন সময় লাগতো, আদত খবর পৌঁছাবে কি পৌঁছাবে না সেটাও আমাদের ক্লিয়ার ছিল না। কিন্তু আজকে আমরা মোবাইল আছে, ইন্টারনেট আছে, সেগুলোর সাহায্যে আমরা মুহূর্তের মধ্যে আমরা যোগাযোগ সম্ভব হয়েছে
0: একদম।
1: তো আজকাল কোনো জটিল রোগ যদি হয় মানুষের, তো আগেকার দিনে তো মানুষ আদত ওই রোগে বাঁচবে কি না সেটাও ঠিক ছিল না, বাট এখন যেরকম মানে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সো এটা তো মানে কল্পনারও অতীত। মানুষের জীবন সহজ হয়েছে, পড়াশোনার প্রতি সহজ হয়েছে। আজকে একটা গ্রামের, একটা ছোট্ট গ্রামের একটা ছেলে যার কাছে কোনো রিসোর্সেস নেই, সে যদি তার কাছে যে কোনো ছোট গ্রামের থেকে ইন্টারনেট থাকে, যদি সে উচ্চ মানের শিক্ষা গ্রহণ করতে পারে যে কোনো বড় বড় ইউনিভার্সিটির থেকে
0: একদম।
1: তো এগুলা যখন আমরা দেখি, এখন আমরা এগুলো অনেক সময় গ্রান্টেড ভাবে নিই, কিন্তু এক সময় আগে আমাদের সাথে এগুলা যে এত কিছু এগুলো কল্পনাও করা অনেক কঠিন ছিল। সো এগুলা এবার অনেকভাবে আমাদের প্রযুক্তি আগবাড়ছে। সো আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা কম্পিউটারকে এরকম করে ট্রেন করছি যে মানুষের মতন যাতে চিন্তা করতে পারে। তো এগুলা জিনিস যত আগবাড়ছে, তো এগুলাই মানে মানে মাঝে মাঝে ভাবলে খুবই মানে অস্বাভাবিক লাগে
0: একদম একদম। আচ্ছা, যোগাযোগ

0: ব্যবস্থার উন্নয়নে রেডিওর আবিষ্কার কতটা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করো?
1: সেটাই, যোগাযোগ আবিষ্কারে যখন রেডিওর আগে তো মানুষের প্রধানত এক জায়গার থেকে আরেক জায়গা যদি কোনো সংবাদ পৌঁছাতে লাগতো, কিছু পৌঁছাতে লাগতো, চিঠি ছিল হলো প্রধান কারণ। তাও চিঠি সাপোজ মানুষের যদি দূর দূরান্ততে থাকতো, এক জায়গার থেকে আরেক জায়গা যেতে অনেক সময় অনেক মাস লেগে যেত, কোনো ইমার্জেন্সি কোনো সিচুয়েশন যদি পৌঁছাতে লাগে কিছু লাগে, তো সেটা অনেক মানে ডিফিকাল্ট ছিল তখনকার দিনে মানুষের জন্য। তো রেডিওটা হয়েছে যখন মানে এরকম একটা সোর্স হয়েছিল ফার্স্টে, যেটা একটা ব্রডকাস্টের মাধ্যমে অনেক কোটি কোটি মানুষের কাছে কোনো একটা ইনফরমেশন আমরা পৌঁছাতে পারি। তো রেডিওর আমরা মানে যেটা ইসে আছে, যেটা আমাদের গুণ আছে, সেটাকে কমানো কোনো সময় আমরা যায় না। এটা আমাদের মনে রাখা উচিত, যখন আমাদের ভারত প্রথম স্বাধীন হয়েছিল তখনও এই নিউজটা আমরা রেডিওর মাধ্যমে শুনেছিলাম। আর তারপরে তো নানান আমাদের ভারতের গর্বময় অলিম্পিক্সের যেগুলো খবরগুলো, নানান কৃষিদের জন্য নানান পদ্ধতি, এগুলা সব মানে সব কিছুই রেডিওর মানে এসেছিল। তো রেডিওর মানে রেডিও যখন আবিষ্কার হয়েছিল তখন এটা মানুষে বুঝতে পেরেছে যে না ঠিক আছে, ওয়ার্ল্ডটা কি আসলতে যারা এসেছিল না, যারা গ্রামে ছোট এসেছে থাকতো, আদৌ তো পুরো দুনিয়াটার একটা অ্যাক্সেস পাওয়া রেডিওর মাধ্যমে যাওয়া যেত
0: আমার মতে। একদম ঠিক, ঠিক আছে। পরের প্রশ্নে যাচ্ছি, বেতার মাধ্যম হিসেবে আকাশবাণীর বিশেষত্ব কি?
1: বেতার মাধ্যম বা ওয়ারলেস কমিউনিকেশন যেটা আমরা ইংলিশে বলি, সো আমরা অ্যাজ আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো ওয়ারলেস কমিউনিকেশনটা যে কীরকম ম্যাজিক্যাল সেটা আমরা এখন আমরা অনেক সময় ভাবি যে না ঠিক আছে, আমরা ব্লুটুথ ইউজ করছি বা আমরা ব্লুটুথ হেডফোনস বা এরকম আমরা ভিডিও কল করছি, আমরা বুঝছি না যে ভিতরের যেটা ভিতরের সাইন্টিফিক যেটা অ্যাডভান্সমেন্ট সেটা কতটা ইসে। তো ওয়ারলেস কমিউনিকেশনের ফার্স্ট ইনভেনশন যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হয়েছিল তখন রেডিও ছিল ফার্স্ট ইনভেনশন, মার্কনি যেটা আমাদের সায়েন্স স্যার মার্কনি করেছিল ইনভেনশনটা। তো তখনই ইনভেনশনটা শুধুমাত্র একটা সাধারণ সাইন্টিফিক ইনভেনশন ছিল না, সেটা একটা ছিল যুগান্তকারী একটা গণতান্ত্রিক ভাব যে মানুষের মনের মানে চেতনাটাকে এত বাড়িয়ে দিয়েছিল যে না ঠিক আছে, এরকম একটা যন্ত্র তৈরি করা সম্ভব যে যন্ত্রের মাধ্যমে আমরা সারা দুনিয়ার খবর বা এক জায়গার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা খবর আমরা জানতে পারি। তো এটা একটা যুগান্তকারী মানে ইনভেনশন যেটা আমরা বলতে পারি। তো এটা একটা ছিল। সো ওয়ারলেস কমিউনিকেশন আরও দিন আগ বাড়ছে ইসে হচ্ছে, বাট রেডিওর যা আকাশবাণীর যেটা মানে সেটা মানে যেটা প্রসিডিওর যেটা করেছে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস সেটা তো মানে অতুলনীয় মানে যেটাকে ভাবা যায়।
0: একদম। আচ্ছা, এক সময় রেডিও ছিল মানুষের প্রধান তথ্য ও বিনোদনের মাধ্যম, তো আজও এর প্রাসঙ্গিকতা কেন রয়েছে বলে মনে করো?
1: হ্যাঁ, এখন এখন আমরা বাস করছি ইউটিউবের ইসেতে, ওয়ার্ল্ডে ইউটিউবের ওয়ার্ল্ডে বাস করছি, এখন আমরা ওটিটি প্ল্যাটফর্মসে যাচ্ছি, বাট আমাদের হয়তো এরকম লাগতে পারে যে এখন রেডিওর হয়তো ইম্পর্টেন্সটা অতটা নেই, কমে গেছে এখনকার দিনে, বাট আমি এটা মনে করি যে লাইক এখনও কিছু কিছু এরকম যদি প্রাকৃতিক দুর্যোগ আসে যেখানে হয়তো ইন্টারনেট ব্যবস্থা স্তব্ধ হয়ে গেছে, থাকতে পারে এরকম অবস্থা, যেরকম আমাদের রিসেন্টলি যখন কোভিড হয়েছিল তখন মানুষে একটা আরেকটা জিনিস আছে, ইনফরমেশনের পৌঁছানোর যত কত তাড়াতাড়ি কোনো ইনফরমেশন পৌঁছাবে সেটা বড় কথা না, বড় কথা হলো ওই ইনফরমেশনটার অথেন্টিকেশন, ইনফরমেশনটা অথেন্টিক হতে লাগবে। আকাশবাণী এত বছর যাবৎ মানে যখন মানুষের প্রধান ইনফরমেশন পৌঁছানো এসেছিল তো ও মানুষের নয় মানুষের বিশ্বাসটা অর্জন করতে সফল হয়েছে, মানুষ এটাতে নিশ্চিত হয়েছে যে আজকে যে আকাশবাণীর থেকে বা রেডিওর থেকে যদি আমরা কোনো খবর পাই সেটা সঠিক খবর, সেটা ভুয়া খবর হবে না জিনিসটা। আমরা কোভিড-19 সময় আপডেটস জানার জন্য অনেক সময় আমরা আমরা আকাশবাণীর উপরে আমরা নির্ভর করি, বা কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি হয় তখনও আকাশবাণী থেকে না মানুষ খবর শুনে অথেন্টিসিটিটা বাড়ে। তো এবং আজকে 2026 এটা বলা যায় না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আকাশবাণীর মাধ্যমে মন কি বাত করে, উনি দেশবাসীর কাছে উনি উনার বক্তব্য রাখতে কিন্তু আকাশবাণীর প্ল্যাটফর্মটাই চুজ করেছে, উনি উনি আজকে

0: অনেক প্ল্যাটফর্মস অ্যাভেলেবেল আছে, কিন্তু উনি আকাশবাণীটা চুজ করেছে কেন? উনি এটা জানে যে আকাশবাণীর যেটা আন্তরিকতা মানুষের সাথে ক্রিয়েট করেছে সেটা হয়তো অন্য অন্য প্ল্যাটফর্মস এখনও ওই লেভেলে সাকসেসফুল হয়নি ক্রিয়েট করতে। তো এখনও আমরা 2026-এ দাঁড়িয়ে এটা বুঝতে পারি যে না, এখনও তার প্রাথমিকতা প্রাসঙ্গিকতা অনেক বেশি।
1: একদম
0: হ্যাঁ
1: একদম একদম একদম।
0: হ্যাঁ
1: আচ্ছা, টেলিভিশন ও ইন্টারনেটের যুগেও রেডিওকে একটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বলা হয়, এটা
0: হুম
1: বললেন,
0: হুম
1: তো এই বিষয়ে আর কি বলতে পারো? এখন তো
0: হ্যাঁ
1: টেলিভিশন ইন্টারনেট এটাই।
0: হুম ইন্টারনেট, হ্যাঁ এটা ঠিকই, আজকে টেলিভিশন ইন্টারনেট আজকাল ছড়িয়ে গেছে।
1: ছড়িয়ে গেছে।
0: হ্যাঁ এখন আমরা লাইক ইন্টারনেটের জন্য, ইন্টারনেট এত আমাদের অ্যাক্সেসিবল, আমরা এখন পড়াশুনো সবকিছু ইন্টারনেটের থেকে করছি। লাইক এটা আমাদের জন্য একটা বরদানের মতন কাজ করছে,
1: একদম।
0: স্পেশালি আমরা স্টুডেন্টসের জন্য, যখন আমরা কিছু পড়াশুনো কিছু আমাদের দেখতে লাগে ডাইরেক্ট আমরা যাব ইন্টারনেটে পড়াশোনা
1: ইন্টারনেটে।
0: করব।
1: হ্যাঁ
0: তো ইট ইজ লাইক আমরা এখন ইমাজিন করতে পারি না বাট ইন্টারনেটের ছাড়া। বাট এটা বলে কথা না, আবার জিনিসটা আসে পড়ে হলো মানুষের সাথে কানেকশন।
1: একদম।
0: এখন রেডিও বা আকাশবাণী যে মানুষের সাথে কানেক্ট করতে পেরেছে, আজকে আমরা হয়তো, এখন নতুন প্রজন্ম, আমরা হয়তো অতটা আমাদের সাথে কানেক্ট আমরা হয়তো ফিল করতে পারি না, বাট আমাদের আগের জেনারেশন, আমাদের আমাদের আগের জেনারেশন, ওনারা আকাশবাণীর সাথে ওদের মেমোরিজ, ওনাদের
1: একদম
0: ইসে
1: নস্টালজিয়া। হ্যাঁ
0: নস্টালজিয়া হিট হয়ে যেত। আজকেও আসার সময় আমার মা আমাকে বলছিল যে আমার একটা ছোট রেডিও ছিল, ওইখানে মধ্যে আমি গান শুনতাম, মানে তখন ভাল লাগতো, তখন
1: আচ্ছা
0: তখন তো
1: আচ্ছা।
0: ইলেকট্রিসিটি লোডশেডিং অনেক হতো,
1: হ্যাঁ
0: তো ওখানে গান শুনতো, বিভিন্ন চ্যানেলসগুলো দেখতো, ওখানে অনেক সময় অনেক স্টোরিও থাকতো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তো মেন হলো মানুষের সাথে আন্তরিকতা, কানেকশন, হ্যাঁ মানুষের সাথে ফিলিংটা কানেক্ট করা।
1: হুম হুম হুম
0: তো ওইভাবে আর কি এখনও যে মানে প্রজন্ম আছে এখনও ইম্পর্টেন্সটা আছে, এখনও ওনাদের মধ্যে, আমাদের আগের জেনারেশনের মধ্যে রেডিওর প্রতি যেটা একটা ভালো লাগা ভাব যাকে বলে, সে জিনিসটা এখনও আছে। তো এটা যেহেতু আছে সেই জন্য এটা ইম্পর্টেন্সটা কমে নাই, এটা
1: একদম একদম।
0: সমান তালে বজায় আছে জিনিসটা। আর আমরাও এটার প্রতি ওনাদের থেকে স্টোরি শুনে বা এসের থেকে শুনে, আর আরেকটা কথা, এখনকার দিনে যেটা মেন ইউথের প্রবলেম হচ্ছে ব্রেন রটিং, ফোকাস, অ্যাটেনশন স্পেনটা কমে যাচ্ছে, স্ক্রিন টাইম বেড়ে
1: স্ক্রিন
0: যাচ্ছে,
1: টাইম বাড়ছে।
0: কিসের জন্য? স্টুডেন্টসরা ফোকাস করতে পারছে না, ইসে করতে পারছে না। বাট এক আমাদের আগের জন মানে জেনারেশনে এগুলো প্রবলেম ফেস করতে লাগেনি, বাট ওনারা ইনফরমেশনও পেত, এন্টারটেনমেন্টও পেত। সো দ্যাটস দ্য থিং, মানে সেজন্য ওইটার ইম্পর্টেন্সটা আমি ফিল করি যে এখনো ছড়িয়ে আছে সবার মনের মধ্যে,
1: একদম একদম। এবং এখনের ইউথের কাছে এটা আরো বেশি পৌঁছানো দরকার।
0: বোঝানো
1: হ্যাঁ
0: দরকার। হ্যাঁ
1: একদম। আচ্ছা, গ্রামাঞ্চল বা দূরবর্তী এলাকায় এই তথ্য পৌঁছে দিতে রেডিও কতটা কার্যকর?
0: হ্যাঁ গ্রামাঞ্চলে এখনো ভারতবর্ষে এরকম অনেক গ্রাম আছে যেখানে মানে বিদ্যুৎ সংযোগ অতটা ভালো না, বা ভালো থাকলেও অতটা লোডশেডিংয়ের ব্যবস্থা মানে কন্ডিশন অনেক খারাপ, ইসে বেশিরভাগ তো কারেন্ট থাকেই না। অনেক এরকম ভারতের এখনও কিছু শ্রেণীর মানুষ আছে যাদের কাছে এখনও ডিজিটাল মাধ্যমের কমিউনিকেশন পৌঁছায়নি, ওদের ওনাদের কাছে স্মার্টফোন নেই, আছে এরকম। আমরা হয়তো এখন ভাবি যে ইমাজিন করতে পারি যে না স্মার্টফোন সবার কাছে আছে, কিন্তু এখনও অনেক এরকম শ্রেণীর মানুষ যারা স্মার্টফোন অ্যাফোর্ড করতে পারে
1: না
0: না।
1: না না আছে, অনেক আছে।
0: তো ওনার কাছে হয়তো ছোট্ট একটা মোবাইল আছে যারা ওইটা অ্যাফোর্ড করতে পারে, কিপ্যাড মোবাইল, কিন্তু আমরা এটা জানি যে কিপ্যাড মোবাইলে FM রেডিও একটা অপশন থাকে।
1: আমি এই কথায় আসতেই ছিলাম একদম।
0: হ্যাঁ তো FM রেডিওর একটা অপশন থাকে, তো ওনারা ওইখান থেকে FM রেডিও, FM স্টেশনের থেকে ওনারা খবর শুনে, ওনারা বেশিরভাগ তো ফার্মার ক্যাটাগরিতে থাকে, তো ওইখানে রেডিওতে, প্রত্যেক রেডিওতে ফার্মিংয়ের একটা শো সবসময় চাষার কথা থাকে, তো ওইখান থেকে ওরা ইনসাইট নেয় ওনারা কোন মানে ফসলে কোন চাষ ব্যবহার করতে লাগবে, কি করতে হবে। তো ওখান থেকে ওদের তাহলে যাতে ওদের ইসেটা বাড়ে, ইনকামটা যাতে বাড়ে, যাতে ল্যান্ডগুলো আরও বেশি ফার্টাইল করতে পারে ওনারা। তো এগুলা জিনিস তো ইম্পর্টেন্সটা তো ওইখানে এখনো মানে ইসে আছে। আর সাপোজ কারো কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল নাই, ও FM এ দুটো গান শুনো, খারাপ মন ভালো হতে পারে।
1: একদম একদম
0: হ্যাঁ
1: একদম।
0: তো এই জিনিস, এরকলা জিনিসের মানে যখন আমরা চিন্তা করি ডিপলি, তখন আমরা বুঝি যে না, ওখানে ইম্পর্টেন্সটা এখনো অনেক গভীর ভাবে ছড়িয়ে আছে।
1: অনেক এই FM এর সাথে সাথে তো এখন এই রেডিওর অনলাইন অ্যাপেও শোনা যায়, অনলাইন প্ল্যাটফর্ম।

0: প্ল্যাটফর্ম আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে,
1: হ্যাঁ
0: তো এই ডিজিটাল বা অনলাইন রেডিওর এই যুগের বিষয়ে কি বলবে?
1: হ্যাঁ, এখন তো যেরকম
0: যেমন
1: আরো
0: আগে তো ছিল যেমন রেডিওতেই শুনতে হবে,
1: শুনতে লাগতো। হ্যাঁ
0: এখন সবকিছু মোবাইলে এসে গেছে,
1: হ্যাঁ
0: মোবাইলেও শুনতে পারবে,
1: হ্যাঁ,
0: অ্যাপে শুনতে পারবে, তো এই ডিজিটালে আসাটা এটা নিয়ে কি
1: এটা
0: বলবে?
1: এটা তো অনেক একটা ভালো ইনিশিয়েটিভ হয়েছে। কেন ভালো ইনিশিয়েটিভ? আগেকার এখন আমাদের জাস্ট রেডিও একটা ফিজিক্যাল সেট আপ থাকলে মানুষে অনুভব করতে পারতো। এখন যদি সাপোজ কেউ ভাবে না আমার কাছে তো রেডিও নেই, বাট আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সেখানে অপশন আছে মোবাইল
0: একদম
1: এসে, তো ওইখানে যদি আমি ইউজ করি তো ওইখান থেকে আমরা শুনতে পারবো বলে করে, তো এখন এটা ভালো হয়েছে জিনিসটা। কারণ না এখন যেরকম আমাদের, এটা আমি মনে করি এটা আরেকটা ইম্পর্টেন্ট, আমাদের আগের প্রজন্ম যেরকম রেডিওর সাথে একটা আন্তরিকতা সৃষ্টি করতে পেরেছিল, এখন আমাদের যেটা রেডিও ডিজিটাল হওয়াতে আমরা ওই জিনিসটা আস্তে আস্তে আস্তে আস্তে যদি পারি করতে আমাদের ভালো হবে। কারণ না
0: ভালো
1: আমরা এখন সবাই জানে আমাদের মাইন্ডে অ্যাটেনশন স্পেন কমে যাচ্ছে, বিন স্ক্রোলিং আমাদের বেড়ে যাচ্ছে, আমরা ইউটিউব ফেসবুকে ঘন্টার পরে ঘন্টা এমনি আমরা স্ক্রোলিং করতে করতে টাইমটা পার করে দিই,
0: একদম বোঝাই যায় না,
1: বোঝাই
0: বোঝাই
1: যায় না কিভাবে সময়টা পার হয়ে যায়। বাট মাইন্ডটাকে ওরা অ্যাকচুয়ালি ডিজাইন এরকম করে করেছে যাতে এটা অ্যাডিকশন
0: অ্যাডিকশন
1: হয়ে
0: হয়ে
1: যায়,
0: যায়।
1: বিকজ ওদের একটা কোম্পানি আছে, ওরা চায় ওদের প্রফিট হোক। বাট রেডিওর সাথে এটা কিছু না, যে
0: না
1: না আমাদেরকে ইউজ করে, আমাদেরকে এক্সপ্লয়েট করে মাইন্ডকে ওনারা প্রফিট কামাবে
0: একদম না, একদম না।
1: এখন। তো আমরা ওই জিনিসটা যদি আস্তে আস্তে মানে শিফট হয়, তাহলে আমি মনে করি যে না এই জিনিসটা ডিজিটালাইজ যেটা হচ্ছে
0: হ্যাঁ হ্যাঁ
1: রেডিওটা,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেটা আরো মানে ভালো হবে, জিনিসটা আরো ঠিক হবে, আর ইউথদের কাছে তাহলে ইউথরা তাহলে আরো ভালো করে জিনিসটাকে মানে নিবে আর কি, সেটাই।
0: একদম তাই, একদম তাই। তো এই বর্তমান প্রজন্মকে এই রেডিওর প্রতি আকৃষ্ট করতে গেলে কি ধরনের পরিবর্তন প্রয়োজন বলে মনে
1: হ্যাঁ,
0: করো, বা কিভাবে এই পরিবর্তনটা আনা যায়?
1: এখন যেরকম বর্তমান, এটা বুঝতে লাগবে যে এখন যে বর্তমান প্রজন্ম আছে তাদের চাহিদাটা কি। এখন বর্তমান প্রজন্ম চাহিদাটা হলো ওনারা চায় হলো কেরিয়ার ডেভেলপমেন্ট কিভাবে হতে লাগে, যেটার জন্য প্রধানত আমরা ভাবি না, আমরা ইউটিউব দেখছি নিজেদের হেল্পের জন্য, ঠিক আছে, আমরা ইউটিউবে আমরা স্ট্র্যাটেজি ভিডিও দেখছি, আমরা স্টাডি কিভাবে মোটিভেশন ভিডিও এগুলা দেখছি, বা কোনো কিছু স্টার্টআপ ভিডিও দেখছি। তো এখন আমাদের ইউথে হলো প্রোগ্রেসিভ মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেটের ইউথ। তো এখন এটা বুঝতে হবে যে এখন যে ইউথ আছে তাদের চাহিদাটা হলো এগুলা জিনিস। তো রেডিও যদি এগুলা জিনিসকে আকাশবাণী যদি ইনকালকেট করতে পারে নিজের প্রোগ্রামসের মাধ্যমে, ধরো কোনো স্টার্ট আপ নিয়ে কোনো একটা শো হলো, বা কোনো স্টার্ট আপ টিপস, বা কোনো সেরকম উদ্যোক্তা বা অন্টারপ্রেনার এসে ধরো মোটিভেশনাল সেশনস হলো, বা আমরা যে এখন এরকম টক শো করছি, এরকম আরও টক শো হলো যেটা মানুষকে অনুপ্রাণিত করতে পারে,
0: একদম
1: ইন্সপায়ার করতে পারে মানুষকে, তো আমি এটা মনে করি যে না ঠিক আছে, তাহলে আরো ইউথ আরো বেশি কানেক্ট করতে
0: ওইটাই
1: পারবে।
0: ওইটাই, যুববাণী অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটাই চেষ্টা করি যে কিভাবে ইউথদেরকে ইনভলভ করা যায়।
1: ইউথদেরকে কিভাবে ইনভলভ, তো আজকে এটা তো খুব একটা ভালো ইনিশিয়েটিভ যে যুববাণীর, সেটা অ্যাকচুয়ালি এটা ইউথদের জন্য মেইন প্রজেক্টলি করা
0: একদম
1: হয়েছে
0: একদম,
1: যাতে ইউথরা কানেক্ট করতে পারে, সেটাই। তো এখানে ডিসকাশন যেটা হচ্ছে সেটা মানে ইউথদের যাতে জন্য যাতে আজকে, তারপরে এখন ইউথ আবার এসে যাতে এমপ্লয়মেন্ট ইস্যু একটা আছে, সো
0: একদম
1: এমপ্লয়মেন্ট এখন বিশেষজ্ঞরা আমরা যেরকম ইউটিউবে বা নিউজ চ্যানেলে বিশেষজ্ঞরা আসে, ওর গাইডেন্স দেয়, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের যেগুলো স্ট্র্যাটেজিস আছে, যারা ওনারা যদি ওরকম যদি এরকম কিছু ইউটিউব সেশন করতে পারে যে কম্পিটিটিভ এক্সাম যারা কোচিংয়ের যারা মানে সেরা আছে ওনার্সরা যদি এসে কোনো এরকম সেশনস করতে পারে, কেরিয়ার এক্সিলেন্স সেশন, তাহলে আমি মনে করি ইউথ আরও বেশি জুড়বে
0: একদম তাই,
1: এটার বিষয়ে।
0: একদম একদম। আচ্ছা আর একটা প্রশ্ন করছি,
1: হুম
0: এই
1: হুম
0: যে রেডিওতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে,
1: হুম হুম
0: বিজ্ঞান নিয়ে হচ্ছে,
1: হুম
0: চাষ নিয়ে হচ্ছে, তো
1: হুম
0: এই বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে এই আকাশবাণী অনুষ্ঠানগুলি কতটা সাহায্য করছে?
1: হ্যাঁ, এটা বিজ্ঞান মনস্কতা বা যেটাকে সাইন্টিফিক ইনটুইটিভনেস বলে বা
0: হুম হুম
1: সাইন্টিফিক মাইন্ডসেট বলে,
0: হুম হুম
1: হ্যাঁ, আজকে আকাশবাণী, এটা আমাদের ভুলে যাওয়া যাবে না, আকাশবাণী আমাদের ভারতে অন্তত প্রথম সাইন্টিফিক মাইন্ডসেট ডেভেলপ করার যেটা বীজ সেটা রোপণ করেছে। কিভাবে রোপণ করেছে, আমি স্পিচেও আমার ছিল এটা, যখন উনিশশো সালে যখন নীল আর্মস্ট্রং যখন চাঁদের মাটিতে পা দেয়, তখন রেডিও মাধ্যমে মানুষে জানতে পারেছে না একজন মানুষ হয়েছে যে চাঁদে পৌঁছেছে, যে এরকম সম্ভব, এটা অ্যাকচুয়ালি ইমাজিন করো, তখন হয়তো ভারত মাত্র স্বাধীন হয়েছে, 1947-এ মাত্র ভারত স্বাধীন হয়েছে, তখন মানুষের এমনি পোভার্টি, ইসে আমরা ভারতের ছোট বাচ্চাদেরকে আমরা বলতাম দেখো চাঁদ মামা এসেছে,
0: হ্যাঁ
1: তো আমরা ওরকম সাজেস্ট করতাম, বাট

0: মা চাঁদের বুড়ি
1: চাঁদের বুড়ি, আমরা ওরকম টাইপের একটা ইসে কনভারসেশন আমরা ছোট বাচ্চাদেরকে ভুলানি ভুলানি বা ইসেকে এন্টারটেন করার জন্য, মাইন্ডটাকে যাতে ভালো হয় হ্যাপি হয়, আমরা এইভাবে করি। কিন্তু যখন ওইভাবে মানুষের যেটা জানতে পেরেছে যে না মানুষ চাঁদে পৌঁছে গেছে এরকম স্পেস ক্রাফট দিয়ে, তখন তখন মানুষের মাইন্ডে স্ট্রাইক করছে, আচ্ছা তার মানে এতটা সায়েন্স এতটা আগ বেড়েছে যে এক মানুষ চাঁদে পৌঁছে গেছে। তো ওরকম করে এটা ফার্স্ট বিট ছিল। তখন মানুষ আস্তে আস্তে যখন আরও ডেভেলপমেন্ট শুরু হলো বা বা অন্য অন্য যেগুলো সায়েন্টিফিক অ্যাচিভমেন্টে, যখন কম্পিউটারের কথা

0: আস্তে আস্তে মানুষের কি তখন একটা পসিবিলিটিটাকে জাগিয়েছে, মাইন্ডটা যখন ক্লোজ হয়েছিল মানুষের মাইন্ডটা, তখন আস্তে আস্তে খুলছে আস্তে আস্তে। আর
1: একদম
0: আরো আর যখন এরকম হয়েছে তখন আরো বেশি মানুষ আরো সায়েন্সের দিকে ইসে করেছে,
1: এগিয়ে গেছে,
0: তখন আমরা মানুষ পেয়েছি এপিজে আব্দুল কালামের মতন,
1: একদম
0: হ্যাঁ বিক্রম সারাভাইয়ের মতন, যারা আমাদের স্পেস এজেন্সি ইসরো যেটাকে এসেছে তখন আরো আগ বেড়েছে। তো এগুলা কিছু না কিছু কারণে আকাশবাণীর ওই যে একটা ইন্সপিরেশন, আজকে তুমি একটা কথা চিন্তা করো, এপিজে আব্দুল কালাম হয়তো শুনেছিল যে এরকম করে মুন যেটা অ্যাচিভমেন্ট ইসের কথাটা, নাসার যে মুন মিশনের কথাটা, তো আজকে হয়তো তখনই একটা ইন্সপিরেশন পেয়েছে উনি, না আমিও এই ফিল্ডে কিছু একটা করি, তখনের সায়েন্টিস্টগুলো তো এই
1: একদম
0: এরকম করে সাইন্টিফিক মাইন্ডসেটটা গড়ে তোলাতে, নট অনলি ইন সায়েন্স এগ্রিকালচারাল মাইন্ড, আগে হয়তো কৃষি একটা হয়তো ট্রেডিশনাল ওয়ে ফলো করতো, যে না যেটা ওরা আগে সার ব্যবহার করে সেটা সার, কিন্তু আকাশবাণীর মাধ্যমে যখন এক্সপার্টসদের কথা শুনলো যে বিভিন্ন সিজনে এগুলা এগুলা সার আমরা দিতে পারি বা ইসে করতে পারি, তখন ওনাদেরও মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায় যে না ঠিক আছে আমরাও কিছু ইউজ করি, কিছু যারা সায়েন্টিস্ট কেমিক্যাল ফার্টিলাইজার্স এভরিথিং, তো এইভাবে আস্তে আস্তে সাইন্টিফিক টেম্পারমেন্টটা ডেভেলপ হয়েছে, সেটা ভূমিকা হলো আকাশবাণীর একটা।
1: একদম একদম। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই যেটা এখন
0: হুম হুম
1: এসছে,
0: হুম
1: এবং আধুনিক প্রযুক্তি, তো এগুলো আস্তে আস্তে আমাদেরকে গ্রাস করছে,
0: হুম
1: ভালো দিকও আছে খারাপ দিকও
0: হুম
1: আছে।
0: হুম
1: তো
0: হুম
1: এই আধুনিক প্রযুক্তি, এআই, এগুলো ভবিষ্যতের রেডিও সম্প্রচার কি কিভাবে প্রভাবিত করবে?
0: হ্যাঁ, এখন নতুন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলি,
1: হুম হুম
0: সেটা আমরা দেখছি, সেটা সত্যি যে আজকে মানে একটা স্বপ্নের মতনই বলা যেতে পারে, যে আমি কম্পিউটারকে এরকম করে একটা যেটা একটা যন্ত্র মানে নির্জীব, যেটা যন্ত্রটাকে আমি এভাবে ট্রেন করছি ওকে, যেটা সে মানুষের মতন ও চিন্তা করতে পারে।
1: একদম একদম
0: তুমি একটা ইলেকট্রনিক্স স্টুডেন্ট, আমি সিএস স্টুডেন্ট, এটা আমরা বুঝি যে এটার পিছনে যেটা ইঞ্জিনিয়ারিংটা কতটা ভিতরে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: কতটা গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং আছে, কতটা ডিপ ইঞ্জিনিয়ারিং আছে এটার বিষয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন এখন যেটা সময় আসছে, তো আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি হয়, আমরা বড় ডাটা সেটকে আমরা ট্রেন করতে পারি। হ্যাঁ, তো রেডিওর মাধ্যমে যখন আমরা এআইটাকে কিভাবে ইউজ করতে পারি, আমরা যে বিভিন্ন দর্শকের যেটা মানে রিকমেন্ডেশন যেটা আছে, কার কি চাহিদা, পার্সোনালাইজেশন হতে পারে এআই ইউজ করে, আমরা রেডিওর প্রত্যেকটা ভিউয়ারের যেটা পার্সোনালাইজেশন, কোন ভিউয়ার কোন কন্টেন্টটা বেশি দেখছে, কত পার্সেন্ট ইউথ কোন প্রোগ্রাম বেশি দেখছে, আমরা একটা ডাটা সেট ডাটা পাই আমরা এআই দিয়ে। তো আমরা এগুলা ইউজ করে রেডিওর প্রোগ্রামগুলোকে আরও আপগ্রেড করতে পারি, এটাতে কি হবে রেডিওর এঙ্গেজমেন্টটা আরও বেশি বেড়ে যাবে। তো এইগুলা ধরনের এআই ইউজ করে আমরা করতে পারি। আর এআই, হ্যাঁ এআই এখন খারাপ দিকে প্রভাব পড়ছে, এখন এটা মানুষের ইউজের কথা, এখন যেরকম আগুন দিয়ে আমরা ইচ্ছা করলে আমরা মানুষের জীবনও বাঁচাতে পারি, বাট আগুন দিয়ে ধ্বংস হয়ে যেতে পারে, সিমিলারলি যে কোনো প্রযুক্তি খারাপ থাকে না, এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে আমরা ইউজ করব
1: ওইটার উপরে,
0: সেটার উপরে। আর এটা ভালোভাবে যদি আমি ইউজ করি, যে কনস্ট্রাকটিভলি যদি ইউজ করা যায় জিনিসটাকে, অবভিয়াসলি রেডিওর মাধ্যমে জিনিসটাকে তাহলে আরও জিনিসটা প্রচার হবে, মানুষের সাথে কানেক্ট হবে, তো এগুলাই আর কি।
1: একদম তাই, একদম তাই। আচ্ছা, এই আকাশবাণীর 90 বছর পূর্তি হয়েছে,
0: হুম হুম
1: তো এই উপলক্ষে নতুন প্রজন্মের জন্য বা আজকের যুব প্রজন্মের জন্য তুমি কি বার্তা বা কি বলতে চাও এই উদ্দেশ্যে?
0: হ্যাঁ, তো 90 ফার্স্ট প্রথমত তো 90 বছর পূর্তি হওয়াতে আকাশবাণীকে আমি খুব অভিনন্দন আর শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। আজকে আকাশবাণী আমাদের জীবন এতদিন যাবৎ মানে ভালো একটা দিকে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে ইন্সপায়ার করেছে, ভাবতে শিখিয়েছে, আমাদের মাইন্ডসেটটা সাইন্টিফিক টেম্পারমেন্ট ডেভেলপ করেছে, তো সে সকলের জন্য আমি আকাশবাণীকে হৃদয়ের থেকে ধন্যবাদ জানাতে চাই। আর ইউথের জন্য আমার তরফ থেকে, যদি একটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট থাকি বা সাধারণ একজন ছাত্র থেকে, এটাই আমি ইউথের জন্য বলতে চাই যে প্রশ্ন করতে শিখুন, হ্যাঁ অ্যাকসেপ্টেন্সের আগে জিনিসটাকে যাচাই করতে শিখুন, আর বড় ভাবতে শিখুন, যে কেননা ভাবলেই হবে। আজকে মার্কনি স্যার ভেবেছিল যে এরকম তরঙ্গ দিয়ে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস দিয়ে এরকম একটা হতে পারে যে এক সময় আমরা পুরো ব্রডকাস্টিং বা হাজার হাজার মানুষের সাথে কানেক্ট করতে পারবো, উনি ভেবেছিল, কিন্তু ও জন্য হয়েছে, ও জন্য আমরা এখানে বসে আছি।
1: একদম
0: হ্যাঁ, তো আজকে আমি এটাই বলছি যে স্বপ্ন বড় রাখুন আর

0: নিজের যেটা লক্ষ্য আছে সেটার প্রতি ভালো করে একাগ্র হয়ে নিজের লক্ষ্য প্রাপ্তির দিকে আগবাড়েন, সেটাই আর কি। সবাই যাতে নিজের স্বপ্নকে পূর্তি করতে পারে, ওই সাহস পায়, ভয় ভয় যাতে কাটে, সেগুলাই আর কি আমার মেসেজ হবে।
1: একদম। এবং এই রেডিও শোনা নিয়ে কি বলতে চাই?
0: রেডিও শোনা না, আমি এটা ইচ্ছা করবো যে আমরা এখন তো আমরা যাচ্ছি, জানি যে এখন নতুন যে সায়েন্টিফিক ইসেতে, মোবাইলসে ইসেতে আমরা তো কত অ্যাডিকশন, আমাদের কতটা খারাপ ফল আমরা পাচ্ছি, অ্যাটেনশন স্পেন কমে যাচ্ছে। তো রেডিওতে আবার আসুন, গান যদি ইউটিউবে কিছু শুনতে লাগে আবার রেডিওতে শুনুন, দেখুন না ডিফারেন্সটা, দেখুন ডিফারেন্সটা, দেখলে তো বুঝতে পারবেন যে নিজের লাইফটা কতটা আপগ্রেড হচ্ছে। এখন নিজে চেঞ্জ যখন লাইফটা হবে, তখন আপনি আরেকজনকে বলতে পারবেন যে না ঠিক আছে, আমি শুনেছি, দেখো আমার তো ভালো লাগে, আমি একটা টাইম আছে এখানে, আমি শুনি, আমার মাইন্ডটা ভালো হয়, আমি আরও ভালো করে কাজ করতে পারি। তো অল্প যদি ছোট ছোট চেঞ্জ যদি আমরা লাইফের মধ্যে আনি, রেডিওকে আমরা লাইফের মধ্যে, যেটা আমাদের অল্প হারিয়ে গেছে এখন, আবার যদি আমরা জায়গা দিই, তাহলে হয়তো যে চেঞ্জ আমরা যে অনুভব করব, যেটা আমরা মাইন্ডটা পজিটিভিটি অনুভব করব, সেটা আমরা আরেকজনের সবাইকে ছড়িয়ে দিব, আর আমাদের মাইন্ডসেটটা আরও ভালো হবে, আর আমরা নিজের কাজে আর দেশের কাজে আগবাড়তে পারবো।
1: একদম একদম। আমাদের সময় ফুরিয়ে এসেছে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে।
0: হ্যাঁ,
1: আবারও অভিনন্দন জানাচ্ছি।
0: ধন্যবাদ, আমারও এই একটা অপরচুনিটি পেয়ে আমি খুবই মানে গ্রেটফুল যে এখানে অল ইন্ডিয়া রেডিও শিলচর আকাশবাণীতে, লাইক ইটস নট মাই ফার্স্ট টাইম এভার ইন্টারভিউ, তো আমার খুব ভালো লেগেছে যে আমি এই বিষয় নিয়ে আরও মানে দেখছি, মানে শিখেছি জিনিসগুলো, আমার খুব ভালো লেগেছে এসে এখানে।
1: একদম একদম, অসংখ্য ধন্যবাদ তোমাকে, খুব ভালো থাকো।
0: ধন্যবাদ,
1: আমাদের আজকের এই কথা এখানেই শেষ করছি, ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: এই ছিল আকাশবাণীর গৌরবময় 90 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আজ আমরা শুনলাম বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র এবং বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ী বিশ্বনাথ চক্রবর্তীর চিন্তাভাবনা, অভিজ্ঞতা এবং বৈজ্ঞানিক অগ্রগতি ও আকাশবাণীর ভূমিকা বিষয়ক তার মূল্যবান মতামত। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশ আমাদের জীবনযাত্রাকে প্রতিনিয়ত পরিবর্তিত করছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে মহাকাশ গবেষণা, প্রতিটি ক্ষেত্রেই বৈজ্ঞানিক অগ্রগতির ছাপ আজ সুস্পষ্ট। এই পরিবর্তনের ধারাকে সাধারণ মানুষের কাছে সহজ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ 9 দশকের পথ চলায় আকাশবাণী সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এসেছে। স্বাধীনতা আন্দোলনের দিনগুলি থেকে শুরু করে আধুনিক ডিজিটাল যুগ পর্যন্ত আকাশবাণী দেশের কোটি কোটি মানুষের কাছে তথ্য, জ্ঞান, শিক্ষা এবং সংস্কৃতির এক নির্ভরযোগ্য সেতুবন্ধন হিসেবে কাজ করছে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে আজও আকাশবাণী সমানভাবে প্রাসঙ্গিক এবং শ্রোতাদের আস্থার প্রতীক। বিশেষ করে বৈজ্ঞানিক চেতনা গড়ে তোলা, কুসংস্কার দূর করা, নতুন গবেষণা ও আবিষ্কারের খবর পৌঁছে দেওয়া এবং সমাজে যুক্তিবাদী মনোভাবের বিকাশে আকাশবাণীর অবদান অনস্বীকার্য। তাই আকাশবাণীর 90 বছরের এই ঐতিহ্য কেবল একটি সম্প্রচার সংস্থার সাফল্যের ইতিহাস নয়, এটি দেশের জ্ঞান চর্চা, সংস্কৃতি ও সামাজিক অগ্রগতিরও এক গৌরবময় অধ্যায়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও সৃজনশীলতাকে তুলে ধরার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা আশা করি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নবীনদের মধ্যে জ্ঞানচর্চা, বিজ্ঞান মনস্কতা এবং সৃজনশীল প্রকাশের অনুপ্রেরণা যোগাবে। আজকের যুববন্ধুদের কাছে তথা আজকের তরুণ প্রজন্মদের কাছে আমার একটি আন্তরিক আহ্বান, প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগেও রেডিওর সঙ্গে নিজেদের যোগাযোগ বজায় রাখুন। রেডিও শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তথ্য, শিক্ষা, সংস্কৃতি এবং নির্ভরযোগ্য সংবাদ পাওয়ার এক অনন্য প্ল্যাটফর্ম। ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর না করেও রেডিও মানুষের কাছে পৌঁছে যায়, বিশেষ করে দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে এর গুরুত্ব আরও বেড়ে যায়, যেটা আমরা আজকেই শুনতে পেলাম। নতুন প্রজন্ম যদি রেডিওর অনুষ্ঠান, আলোচনা, বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক পরিবেশনাগুলির সঙ্গে যুক্ত হয়, তাহলে তারা যেমন সমৃদ্ধ জ্ঞান অর্জন করতে পারবে, তেমনি দেশের ঐতিহ্যবাহী সম্প্রচার মাধ্যমের সঙ্গে এক মূল্যবান সম্পর্কও গড়ে তুলতে পারবে। তাই আসুন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি রেডিওকেও আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ করে তুলি। বিশ্বনাথ

চক্রবর্তীকে তার সাফল্যের জন্য আবারও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে ধন্যবাদ জানাই কলেজের সকল শিক্ষক শিক্ষিকাদের এবং আমাদের প্রিয় শ্রোতাদের। আজকের এই বিশেষ অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে, আমাদের সময় ফুরিয়ে এসছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনেও জ্ঞান, তথ্য ও সংস্কৃতির আলো ছড়িয়ে যাক মানুষের হৃদয়ে, এই কামনা রইল। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।

শুনলেন অনুষ্ঠান যুববাণী। উপস্থাপনায় ছিলেন ঋতুতপা চক্রবর্তী, আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান চাষ আবাদের কথা।

প্রাককালে আজ আমরা সামান্য দু চার কথা আলোচনা করতে চাই। ভারতবর্ষের কৃষিক্ষেত্রে যে রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক, সেগুলোর যে কুপ্রভাব পড়ছে সেটা নিয়ে। তো আমরা সবাই জানি বন্ধুরা যে ভারত একটি কৃষি নির্ভর দেশ, আর এখনও এদেশের অর্থনীতির অনেকটাই ভিত্তির অনেকটাই জুড়ে আছে কিন্তু কৃষিকাজ। এখনও ভারতবর্ষের প্রায় 68% মানুষ গ্রামে বাস করছে এবং তাদের অধিকাংশেরই কিন্তু জীবিকা কৃষিকাজ।

আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস, আর বিশ্ব পরিবেশ দিবসের

ভারতের জাতীয় আয়ের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলেও কিন্তু এখানে কৃষিক্ষেত্রের অবদান অনেকটাই। আর ভারত এই মুহূর্তে বিশ্বের প্রথম জনবহুল দেশ, তো এজন্য আমাদের কৃষিক্ষেত্রের উপরেও কিন্তু চাপ অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা। তাই কৃষক ভাইরা সবসময় চাইছেন যে কিভাবে এই চাপের সঙ্গে মোকাবিলা করা যায়, অর্থাৎ কি করে ফলন বাড়ানো যায়। তো এই ফলন বাড়ানোর জন্য কিন্তু আমাদের কৃষক ভাই বোনেরা ক্রমাগতই ঝুঁকে যাচ্ছেন রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশকের দিকে। যদিও আমরা সবাই জানি কিন্তু যে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। শুধু শরীর কেন বলবো, আমাদের পরিবেশ, যেটা ছাড়া আমাদের বেঁচে থাকাই সম্ভব নয়, সেটাই সেটার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে কিন্তু এই রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সারগুলো। এগুলো যখনই আমরা মাটিতে প্রয়োগ করছি তখন কিন্তু এগুলো ভালো করে যে ফসলের সঙ্গে যদি মিশেও যায় তাহলেও সেটা রয়ে যাচ্ছে, তার সেগুলো যখন আমরা গ্রহণ করছি খাদ্য হিসেবে সেটা আমাদের শরীরের ক্ষতি করছে। আর এছাড়া যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এগুলো যখন আমরা কৃষিক্ষেত্রে প্রয়োগ করছি তখন এগুলো মাটিতে রয়ে যাচ্ছে, তারপর বৃষ্টির জলে ধুয়ে এগুলো নদী নালা বা আমাদের যেসব জলের যে ভাণ্ডার সেখানে গিয়ে এগুলো মিশে যাচ্ছে। তো তার ফলে কিন্তু এগুলো এই জলের ভাণ্ডারকেও দূষিত করে চলেছে ক্রমাগত, এবং এটা কিন্তু শুধু যে আমাদের উপরের যে জলস্তর সেটাকে দূষিত করছে সেটা কিন্তু নয়, এটা কিন্তু মাটির নিচের অর্থাৎ মাটির অভ্যন্তরের যে জলস্তর যেটার উপরে আমাদের এখনকার যে আমরা মানুষ যারা শহরাঞ্চলে যারা বাস করছে তারা কিন্তু অনেকাংশেই নির্ভরশীল বন্ধুরা। এখন সব জায়গাতেই বড় বড় ফ্ল্যাট বাড়ি যেখানে জলের মূল উৎসই কিন্তু হচ্ছে ভূগর্ভস্থ জল, আর সেটা কিন্তু এইসব কীটনাশক যে মিশে যাচ্ছে জলে তার ফলে এগুলো কিন্তু দূষিত হয়ে পড়ছে এই জল। তো যেটা আমাদের করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে যে আমরা যতটুকু পারি আমরা এই রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশকের ব্যবহার আমাদের কমিয়ে আনতে হবে। জানি সেটা অত্যন্তই কষ্টকর, কারণ জৈব কীটনাশক ব্যবহার করে যে চাষবাস আমরা করব সেটা কিছুটা ক্ষেত্রে সেটা একটু ব্যয়বহুল, এবং তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেটার জন্য একটু সময় দিতে হয়। চট করে ভালো ফসল কিন্তু আমরা পাওয়ার আশা করতে পারবো না, হয়তো দু তিন চারবার তারপরে আমরা খুব ভালো ফসল পাবো, কারণ এতে করে মাটির উর্বরতাও বৃদ্ধি হবে যখন আমরা জৈব সার ব্যবহার করে চাষবাস করব। তো তাই আমাদের কিছুটা সময় দিতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কৃষক বন্ধুদের কাছে এই সময়টুকু কিন্তু দেওয়ার মতো থাকে না। তো সেটাই আমি বলবো বন্ধুরা যে আমরা যেন আজ বিশ্ব পরিবেশ দিবসের প্রাকালে, আমরা অনেক কিছুই করি বিশ্ব পরিবেশ দিবস এলে, হয়তো আমরা গাছ লাগাচ্ছি, নানা ধরনের সচেতনতা সভা আমরা করছি, কিন্তু আদতে দেখা যায় যে সব কিছুই কিন্তু মানে বিশেষ কোনো ফলপ্রসূ কোনো কিছুই হয় না, কারণ আমরা সেটা একদিনের জন্য পালন করি। কিন্তু সেটাকে আমাদের নিজেদের মননে নিয়ে আসতে হবে, সব সময়ের জন্য সেই কাজটা আমাদের করে যেতে হবে, যাতে করে আমরা আগামীতে যে ভবিষ্যৎ প্রজন্ম, আগামী যে পৃথিবী সেটাকে যেন আমরা সুন্দর করে রাখতে পারি, সেটাকে যেন আমরা বসবাসের যোগ্য করে রাখতে পারি। কারণ যদি এইভাবে চলতে থাকে শুধু কৃষিক্ষেত্র কেন বন্ধুরা, নানান ধরনের কল কারখানা সেগুলোর যে দূষিত বর্জ্য বলুন সব কিছু, তারপর আমরা যে হারে গাছ ক্রমাগত কেটে চলেছি, তারপর কৃষি জমি নষ্ট করছি আমাদের বসত বাড়ি বানানোর জন্য, যেহেতু মানুষের চাপ এখন দেখা যাচ্ছে যে গ্রাম থেকে শহরের দিকে বাড়ছে, তো শহরে সেই জনসংকুলন যেটা সেটা জনসংখ্যার যে সংকুলন সেটা ঠিকভাবে হয়ে উঠছে না। তো সেটাকে আমরা

সেই ব্যাপারটা পূরণ করার জন্য আমরা গাছ কাটছি, জঙ্গল কাটছি, কৃষিক্ষেত্র যে কৃষিজমি সেগুলোকে ভরাট করে, অনেকাংশে খাল বিল সেগুলো ভরাট করে আমরা শুধুমাত্র বাড়িই বানিয়ে যাচ্ছি, হয়তো বা কখনো কলকারখানাও বানাচ্ছি, জঙ্গল কেটে পাহাড় কেটে শুধু আমরা নষ্ট বা ধ্বংস আমরা করেই যাচ্ছি, আমরা কিন্তু সেভাবে কিছুই গড়ে তুলছি না বন্ধুরা। তো সেটার দিকেই আমাদের নজর দিতে হবে। আমি জানি হয়তো আমাদের একার পক্ষে কিছু সম্ভব না, তবে এই যে আমরা একটা কথা আছে না বাংলায় যে বিন্দু বিন্দু সিন্ধুতেই কিন্তু সাগর হয়ে যায়, তো সেটাই আমাদের চেষ্টা করতে হবে একজন একজন করে। আমরা আমাদের নিজেদের সাধ্যমতো যা কিছু প্রয়াস যতটুকু আমরা দিতে পারি এই পৃথিবীর জন্য, এই পৃথিবীকে ভালো রাখার জন্য এবং অবশ্যই আমাদের আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য, তো ততটুকু চেষ্টার জন্য আমরা সবসময় করে যাই বন্ধুরা। এটুকুই আমরা আজ নিজেদের মধ্যে একটা প্রতিজ্ঞা নিয়ে নিতে পারি যে আমরা চেষ্টা করব, আমরা দুটো হলেও গাছ লাগাবো, আমরা চেষ্টা করব প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার, যেটা বিশাল বড় একটা মানে আমাদের এই সমগ্র পৃথিবীর জন্য একটা খুব বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কি করে এই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা যায়। এবং আপনারা জানেন যে এই প্লাস্টিক কিন্তু 1000 বছরেও পুরোটা নষ্ট হচ্ছে না, এগুলো ছোট ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোনায় বিভক্ত হয়ে সমগ্র মাটি জল সবকিছুতে এগুলো মিশে যাচ্ছে, তো সেটা একটা বিশাল ক্ষতিকারক দিক। তো চেষ্টা করব প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার, আমরা যখন বাজারে যাচ্ছি চেষ্টা করব কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার, বা যদি প্লাস্টিক ব্যবহার করিও সেটা এমন প্লাস্টিক যেন হয় যেটা যেন পুনর্ব্যবহারযোগ্য হয়, একবার ব্যবহার করে ফেলে দিচ্ছি তারপর সেটা কিভাবে দূষণ করছে বন্ধুরা সেটা তো আপনারা সবাই জানেন, আজকাল সবাই এগুলো জানে, আমরা জানি কিন্তু আমরা করতে চাই না, সেটাই হচ্ছে হয়তো আমাদের মধ্যে সদিচ্ছার কিছুটা অভাব রয়েছে। তো সেই ইচ্ছেটাকে আমাদের জাগিয়ে তুলতে হবে, চেষ্টা করে যেতে হবে যে যতটুকু আমরা এই পৃথিবীর জন্য করতে পারি সেটা যেন আমরা করে যেতে পারি। আজ বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে আমি এটুকুই আমার মনের ভাবনা যা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম বন্ধুরা। আমি চাইবো আমার বন্ধুরাও যেন কিছুটা হলেও চেষ্টা করেন। তো বন্ধুরা অনুষ্ঠানে এবারে আমরা শুনব একখানি লোকগীতি প্রীতিবিন্দু রায়ের কণ্ঠে।

0: অনুষ্ঠানে একখানি লোকগীতি শুনলেন প্রীতিবিন্দু রায়ের পরিবেশনায়। বন্ধুরা, অনুষ্ঠানে এবারে ব্যবসা ভিত্তিক ফুল বাগানের পরিচর্যা, এ নিয়ে শুনবেন আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন প্রশান্ত কুমার দাস।
1: ফলমূল শুধু মানব দেহের পুষ্টি সাধনের জন্য নয়, এদের অন্যান্য বহুগুলি উপকারিতা আছে, যাদের জন্য একজন কৃষক খুব সহজে লাভবান হতে পারে। অতি গুরুত্বপূর্ণ কথাটা এই যে অন্যান্য শাক সবজির তুলনায় ফল চাষের এক প্রতি জমিতে উৎপাদিত সামগ্রীর পরিমাণটা যথেষ্ট বেশি হয়। একক জমিতে আপনি ধরে নিন এক বিঘা মাটি বা ওয়ান হেক্টর মাটি বা যেটাই আপনারা খেতে,
2: মানে এখানে শুধু ফল চাষ,
1: শুধু ফল চাষ করি,
2: সেই অর্থে আপনি একক
1: একক জমি বলে
2: বলা হয়েছে। তারপর
1: এটা আপনার উপর নির্ভর করেন কতটা জমিতে আপনারা খেতে
2: চাষ করবো।
1: তারপরে দ্বিতীয়তে দেখা যায় আপনার স্থায়ী ফলের বাগিচা থেকে প্রতি বছর একটা সুদৃঢ় উপার্জনের উৎস গড়ি তুলতে পারা যায়। তারপরবর্তী তৃতীয়তে দেখা যায় আপনারা ফল বাগিচার প্রথম দিকে গাছের মাঝে মাঝে যেগুলা ফাঁকা জায়গায় থাকে ওখানে আপনারা মধ্যবর্তী ফসল হিসাবে শাক সবজি, যেমন ধরুন বেগুন, ঢেঁড়স,

0: লংকা, টমেটো ইত্যাদি, আর ডাল শস্য যেমন কলাই, ছোলা প্রভৃতির চাষ করা যায়। এর ফলে একই জমি থেকে একটা অতিরিক্ত আয় করতে পারে।
1: আচ্ছা, তারপর
0: তারপরে আপনারা ব্যবসায়ী ভিত্তিতে চাষ করলে ফল থেকে নানাবিধ সামগ্রী যেমন জাম, জেলি, মার্মালেড, ক্যান্ডি, বিভিন্ন ধরনের পানীয় তৈরি করতে পারে। সুতরাং নিবনুয়া যুবক যুবতী অথবা আমার কৃষক বন্ধু যদি বৈজ্ঞানিক ভিত্তিতে ফলের চাষ করে তবে নিশ্চয়ই লাভবান হইতে পারে।
1: আচ্ছা, তো আচ্ছা, ওই যে আমাদের এত অঞ্চলে ব্যবসায়িক ভিত্তিতে কলার চাষ করতে হলে আমাদের কী ধরনের ফল গাছ নির্বাচন করতে হবে, এ ব্যাপারে একটু বলবেন?
0: নিশ্চয় বলবো আমি। আমার যদি আপনারা এখানে দেখছি যেগুলা সাফরি কলা আছে এখানে, সাফরি কলাগুলা যথেষ্ট মার্কেট আছে আমার এখানে, কিন্তু আমি দেখা যায় যে আপনারা কলা গছগুলা কি রকম লাগানো যায় আমার কৃষকরা ভালো করে জানে না। আমার এখানে করে কি, যখন মাটি গছের সামনে থেকে সারাগুলা বাহির হয়, যথেষ্টগুলা সারা বাহির হয়, আর যখন দেখে যে ওরা সারাগুলা বড় হয়ে গেছে তখন মাটি গছের সামনে থেকে দুই একটা সারা তুলে নিয়ে
1: লাগিয়ে
0: অন্য জায়গায় লাগাই দিয়ে।
1: আচ্ছা,
0: লাগানোর পরে আপনার তিন চার মাসের মধ্যে আপনার ফলটা বাহির হয়ে যায়। অ্যাকচুয়ালি আপনার যেটা এটা লগানোর পদ্ধতিটা, এটা অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক পদ্ধতি নয়।
1: আচ্ছা, তো নিয়মটা একটু বলবেন।
0: নিয়মটা আপনার বলিয়ে দিচ্ছেন আমি। মাটি গছ থেকে আপনার দুই রকম সারা বাহির হয়, একটা সারা গোটা একটু বড় হয়, উপরটা একটু ছোট হয়।
1: আচ্ছা আচ্ছা।
0: পাতগুলা হয় কি, পাতগুলার একটু পয়েন্টেড হয়, তোয়ালের মতো।
1: অর্থাৎ আপনি বলছেন যে মাতৃ গাছ থেকে যা বের হয় সেটা নিচের দিকটা
0: সেখান
1: থেকে আমরা নির্বাচন করবো কোনটা।
0: আমি নির্বাচন করতে হবে যেটা আমি প্রথমে বলছি, গোড়াটা একটু
1: বড় এবং উপরটা
0: ছোট, পাতগুলো তরোয়ালের মতো, ওই রকম সারা আমরা সিলেক্ট করে নিতে হয়। আর এর মধ্যে আপনি আরো একটা কথাতে মানে ইম্পর্টেন্ট দিতে লাগবো।
1: হ্যাঁ বলুন।
0: সারাটার বয়সটা
1: দেখে নিতে হবে।
0: সারাটার বয়সটা হতে লাগে দুই থেকে তিন মাস পর্যন্ত।
1: দুই থেকে তিন মাস। আচ্ছা, তো এখানে ওজনের কোনো ব্যাপার রয়েছে?
0: আছে, আপনার ওজনের ব্যাপার আছে। তলের যেটা আলুটা আপনার থাকবো, আপনার আলুটার ওজন হইতে লাগে দেড় থেকে দুই কেজি পর্যন্ত।
1: অর্থাৎ আপনার যে কি বলে এটাকে, গাছের মোড়া, যাকে আমরা
0: মোড়া বলে যেটা
1: আমাদের প্রচলিত ভাষায় যাকে মোড়া বলা, তাই না? তো সেটার ওজন কতটুকু বললেন আপনি?
0: দেড় থেকে দুই কেজি পর্যন্ত।
1: দেড় থেকে দুই কিলো
0: পর্যন্ত
1: হইতে লাগে। আচ্ছা, তো তাহলে সুন্দর বললেন আপনি, দেড় থেকে দুই কিলো ওজন হবে এবং
0: বয়স হইতে লাগে দুই থেকে তিন মাস পর্যন্ত।
1: বয়স হলো দুই থেকে তিন মাস, তাই না? আর পাতা হবে
0: তরোয়ালের
1: মতো আকৃতি। আচ্ছা, তো এটা নির্বাচন করলে আপনার তা থেকে ফলন ভালো পাওয়া যাবে, তাই না?
0: ফলনটা ভালো পাবো।
1: আচ্ছা, তো সেখানে রোপণের আগে কিছু
0: একটা করতে হয়। আপনারা যেটা আলুটা থাকে, আলু বলছেন, আলুটা থাকে, আলুটা মূলটা, তার উপরে যেটা গাছটা থাকবো আপনার, গাছটা আলুর থেকে দেড় থেকে দুই ফিট উপরে গাছটা কাটিয়ে দিতে লাগে।
1: আচ্ছা,
0: তারপরে আপনারা যেটা আপনার আলুটা থাকবো, আপনার মূলটা থাকবো, ওইখানে কিছু এগুলা শিকড় থাকে।
1: আচ্ছা,
0: এই শিকড় গুলো আপনারা ভালো করিয়া একটা শুকা দা বা কটারি নিয়ে শিকড় গুলা সাফা করে পুরোটা কমপ্লিট আপনার কাটিয়ে
1: একটা পরিষ্কার দা নিয়ে কিংবা কাঁচি দিয়ে সেটা
0: শিকড় গুলা সাফা করে
1: শিকড় গুলো একদম পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, তারপরে
0: আপনারা ভালো করে যদি চাই, আপনারা দেখবেন যে ওখানে দুই একটা কালো কালো দাগ থাকতে পারে।
1: আচ্ছা, থাকতে পারে,
0: থাকতে পারে, না থাকতেও পারে।
1: আচ্ছা,
0: যদি থাকে আপনারা কি করতে হবে, এই কালো কালো দাগ গুলা একটা শুকা দা নাইবা কটারি নিয়ে এই কালো দাগগুলো বাইর করে দিতে হবে,
1: কাঁচি বা দা দিয়ে কেটে এই দাগগুলো বের করে দিতে হবে। হ্যাঁ,
0: তারপরে একটা বাকেটে আপনারা
1: একটা পাত্রে
0: আপনারা একটু ওখানে মাটি দিয়া একটু জল দিয়া একটু কাদা তৈরি করতে হবে।
1: আচ্ছা আচ্ছা,
0: তারপরে আপনার কি করতে হবে, যেটা আপনার আলুটা সাফ করিয়ে নিলেন,
1: হ্যাঁ, মূলটা পরিষ্কার করে নেওয়ার
0: পর ওই কাদায় আপনারা ঢুকিয়ে দিন।
1: আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন এই ধরনের সবগুলো ইয়ে করার পর ওই মূলটাকে ভালো করে কাদা দিয়ে
0: দানা জাতীয় ছোট ছোট দানার মতো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: এইগুলা 40 গ্রাম মতো আপনারা নিয়ে আপনার এই জিতাতে আপনার কাদা লাগাই নিল আপনার আলুটাতে, তার উপরে আপনারা সুন্দর করে আপনি দিয়ে দিন।
1: মানে একটা

0: ওই কাদার প্রলেপ দিয়ে, তারপর ফুরাডন
1: ফুরাডনটা
0: জাতীয়
1: দিয়ে দিন।
0: দানা জাতীয় ওষুধ প্রতিটি মোড়াতে আপনার 40 গ্রাম হারে, তাই
1: হ্যাঁ
0: না,
1: দিয়ে দিন।
0: মিশিয়ে
1: হ্যাঁ
0: তারপরে সেটা রোপণ করতে হবে নাকি?
1: না, এটা আপনি দিয়ে দিলেন তো, আপনারা কাদাটার কাজ হইলো, পেস্টের কাজ
0: হ্যাঁ
1: করবে
0: হ্যাঁ, মানে
1: যাদের জন্য আপনার ফুরাডনটা জড়িয়ে পড়ে
0: অর্থাৎ
1: না।
0: আঁকড়ে ধরে রাখবে,
1: হ্যাঁ
0: তাই তো?
1: হুম।
0: আচ্ছা, তারপর
1: তারপরে আপনারা 1.5 ফিট 1.5 ফিট মতো একটা গাঁট করে, 1.5 ফিট বহল, 1.5 ফিট দীঘল, আর 1.5 ফিট
0: আচ্ছা,
1: দল
0: দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতায়
1: গভীরতে 1.5 ফিট।
0: ১.৫ ফুট হতে
1: হ্যাঁ
0: হবে, তাই না?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তারপর
1: তার মধ্যে গর্তটা করার পরে আপনারা ওখানে একটু মাটি আর পছন সার ভালো করে মিলিয়ে
0: হ্যাঁ
1: নিলেন,
0: হ্যাঁ হ্যাঁ
1: মিলে তার মধ্যেখানে আপনারা এই সারাটা লাগিয়ে
0: আচ্ছা,
1: দিবেন।
0: তো যে পচন সার আপনি যেটা বললেন, সেটা কি ওই কাঁচা পচন সার আমরা
1: না
0: ব্যবহার করতে পারবো না,
1: না,
0: শুকনো
1: শুকনোটা দিলে,
0: শুকনো
1: আপনার
0: করতে হবে,
1: শুকনোটা
0: তাই
1: দিলে
0: না?
1: ভালো হয়।
0: আচ্ছা আচ্ছা, তো এটা হলো আমাদের রোপণ পদ্ধতি,
1: রোপণ
0: তাই না?
1: পদ্ধতি
0: তো সেটা কি আপনি শুধু ওই যে আপনি আমাদের কি বলে মালবোগ কলা, সফরি কলার ব্যাপারটা
1: সব
0: বললেন, তাই
1: সব
0: না,
1: কলার জন্য
0: সব
1: এখানে
0: কলার ক্ষেত্রে
1: মার্কেটে আছে
0: একই
1: সফরি
0: পদ্ধতি?
1: কলা, সব কলার ক্ষেত্রে একই
0: আচ্ছা আচ্ছা,
1: পদ্ধতি, কারণ এই ফুরাদনটা দেওয়া হয় পরবর্তী সময় যখন আমার ফলগুলা বড় হয়,
0: হ্যাঁ হ্যাঁ,
1: ফাগুন চৈত্র মাসে যখন বাতাস আসে তখন কি হয়, গছগুলা ভাঙিয়ে যায়।
0: ভেঙে যায়
1: হ্যাঁ
0: ফাল্গুন চৈত্র মাসে যখন বাতাস
1: হ্যাঁ,
0: আসে, তাই
1: বাতাসে
0: না?
1: গছগুলা
0: হ্যাঁ
1: ভাঙিয়ে
0: হ্যাঁ
1: যায়,
0: হ্যাঁ হ্যাঁ
1: তখন আমার চোখে আছে কি গছটা আপনার কেঁচুয়ে খায় নষ্ট করিয়ে দিল, নয়বা
0: হ্যাঁ
1: কেঁচুয়ে
0: হ্যাঁ
1: ভেঙে
0: হ্যাঁ
1: দিল।
0: হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ
0: মানে ভেতরের দিকে কেঁচু খেয়ে ফেলে
1: কিছু
0: একদম। হ্যাঁ
1: খেয়ে
0: হ্যাঁ
1: পেলায় পচিয়ে যায়।
0: আচ্ছা
1: অ্যাকচুয়ালি কি হয়, আমি আপনাকে যেটা বলছেন যে কালো কালো দাগ থাকতে পারে,
0: হ্যাঁ হ্যাঁ
1: এই
0: হ্যাঁ
1: কালো কালো দাগগুলো হলো কি আপনার নিমাটুদ,
0: হ্যাঁ
1: কৃমি
0: হ্যাঁ,
1: যাকে বলা হয়
0: আচ্ছা
1: কৃমি,
0: আচ্ছা হ্যাঁ,
1: এই কৃমি যাতে একটা পোক থাকে যেটা খালি শুকুরে দেখা যায় না,
0: দেখা যায় না।
1: এই পোকটাই পরবর্তী সময় কি করে কলা গাছটা খায় নিয়ে,
0: আচ্ছা
1: আর ওরা খাওয়ার পরে যেগুলা গেলা পচা এখানে ছাড়িয়ে যায়,
0: হ্যাঁ হ্যাঁ,
1: ওখানে আপনার কেশুগুলা ঢুকিয়ে
0: অর্থাৎ
1: যায়,
0: খাওয়ার পর যে যত ধরনের গলা
1: বিস্তারা
0: পচা
1: গলা
0: ওগুলো
1: পচা এগুলো ছাড়িয়ে যায়,
0: ছিঁড়ে গেল,
1: ওখানে
0: রেখে গেল,
1: কেশু
0: ওগুলো
1: বাস
0: আবার,
1: নিয়ে
0: হ্যাঁ
1: যায়,
0: হ্যাঁ, মানে ওখানে ওরা আবার বাসস্থান বানিয়ে ফেলে, তাই তো?
1: বাসস্থান বা কেশু
0: আচ্ছা
1: বাসস্থান বানিয়ে ফেলে,
0: অর্থাৎ ওদের মানে কি বলা যায় যে বংশবৃদ্ধি,
1: বংশবৃদ্ধি
0: বংশবৃদ্ধি সেভাবেই হয়, তাই না?
1: ওইভাবে হয়।
0: আচ্ছা, তো তার জন্য আপনি বললেন ওই যে ওই কালো কালো যে দাগ দেখতে
1: হ্যাঁ
0: পড়ে ওগুলো কেটে ফেলে দিতে হবে,
1: কেটে ফেলে
0: তাই
1: দিতে,
0: না? তারপর
1: তারপর
0: প্রলেপ দিয়ে,
1: প্রতিষেধক হিসাবে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: প্রতিষেধক
0: তো
1: হিসাবে আপনার
0: ফুরাডনটা
1: ফুরাডন,
0: হচ্ছে প্রতিষেধক, তাই না?
1: প্রতিষেধক।
0: তাহলে কৃষি ভাই বোনেরা নিশ্চিন্ত হতে পারবেন যে আমার অন্তত কি বলে নিমাটোড জাতীয়, হ্যাঁ
1: যেটাকে
0: হ্যাঁ,
1: কৃমি বলে
0: কৃমি,
1: আমি,
0: হ্যাঁ, কৃমির উপদ্রবে আমার গাছ আক্রান্ত হবে না,
1: হবে না
0: তাই তো?
1: এটা।
0: আচ্ছা, তো পরিচর্যার ব্যাপারে আপনি একটু বলুন না, প্রথম থেকে আমরা কি করতে পারি?
1: ঠিক আছে, এখানে আমি একটা আপনাকে সাধারণ উদাহরণ দিতে চাই।
0: হ্যাঁ বলুন।
1: যেগুলি মা বাবা নিজের ছেলে মেয়েকে ছোটবেলায় থেকে ভবিষ্যতে একজন সুনাগরিক করি গড়ি তোলবার জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করিয়া প্রতিপালন করেছে, ওরাই প্রকৃতার্থে কৃতকার্য হওয়া দেখা যায়।
0: হ্যাঁ, তা তো বটেই।
1: হ্যাঁ, ঠিক একে ধরনের যদি একটা ফলের চারা লগানোর পরও আমি যদি ভালোভাবে পরিচর্যা করি,
0: হ্যাঁ
1: তখন
0: হ্যাঁ,
1: ভবিষ্যতে ভালো ফল আশা করতে পারি,
0: অবশ্যই,
1: না হলে ভালো ফল আশা করাটাই
0: বৃথা,
1: না
0: আমরা
1: করাটাই
0: করতে পারি না,
1: করতে
0: তাই
1: পারি
0: না?
1: না।
0: কারণ আমাদের পরিশ্রম অবশ্যই
1: হ্যাঁ,
0: করতে হবে, কারণ আমার উদ্দেশ্যই তো হচ্ছে
1: উদ্দেশ্য এটা,
0: হ্যাঁ
1: ভবিষ্যতে ভালো
0: ব্যবসায়িক
1: করে,
0: ভিত্তিতে
1: হ্যাঁ
0: ফল
1: ব্যবসায়িক
0: পাবো, তাই তো?
1: ভিত্তিতে
0: আমি এটা থেকে
1: হুম
0: উপার্জন করব।
1: নিশ্চয়।
0: আচ্ছা, তো ফলের গাছগুলো নিরোগী আমরা কিভাবে রাখতে পারি, এই ব্যাপারে একটু বলবেন?
1: আচ্ছা, আমি একটু বলিয়ে দিছি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন।
1: ফলমূল বাগিচার পরিচর্যা বলতে সাধারণত
0: হ্যাঁ হ্যাঁ,
1: আগাছা দমন, গছের গোড়ায় মাটি দেওয়া,
0: হ্যাঁ,
1: জলসেচ,
0: আচ্ছা,
1: মাটি ঢাকনার ব্যবহার,
0: আচ্ছা,
1: কলম দিয়া আর পোকা ছাড়া উঠানো, সার
0: আচ্ছা
1: প্রয়োগ,
0: আচ্ছা
1: অন্তর্বর্তী সাজ,
0: আচ্ছা
1: রোগ ও পোকা নিয়ন্ত্রণ আদিকে বোঝা যায়।
0: আচ্ছা,
1: তার পরবর্তী পদক্ষেপটা আপনার গছের গোড়ায় মাটি দেওয়া,
0: মানে গাছের গোড়াতে আমার মাটি দিয়ে
1: কারণ
0: দিতে হবে।
1: এখন আপনার বৈশাখ মাস এসে গেছে, এখন
0: হ্যাঁ হ্যাঁ,
1: বৃষ্টিও আসবো,
0: আচ্ছা আচ্ছা,
1: তখন যেগুলো আমি নতুন সারা লাগাই নিছে,
0: হুম হুম,
1: সারাগুলো লাগানোর মানে সামনে যেগুলো মাটিগুলো থাকে একটু কোমল হয়ে থাকে,
0: হ্যাঁ
1: আপনার
0: হ্যাঁ, নরম হয়ে যায়,
1: নরম হয়ে থাকে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এখন বৃষ্টি পড়লে ওইগুলো ঝরিয়ে যায়,
0: আচ্ছা আচ্ছা,
1: এদের জন্য গোড়ায় একটু যদি আপনি মাটি দিয়ে
0: মাটি দিয়ে দিতে
1: দিয়ে
0: হবে,
1: দিন,
0: আচ্ছা,
1: তখন আপনার গাছগুলো বাড়তে, যখন বৃষ্টি হয় না
0: হ্যাঁ
1: শুকান দিনে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আপনি
0: শুকনো মৌসুমে
1: শুকনো মৌসুমে সপ্তাহ বা 10 দিনের মধ্যে মধ্যে একবার ভালো করে জল দিতে
0: জল
1: লাগে,
0: দিতে হবে,
1: তারপর আপনার
0: 1 সপ্তাহ থেকে 10 দিন অন্তর অন্তর জল
1: জল
0: দিতে হবে,
1: দিতে লাগে, তারপরে সারা
0: আচ্ছা
1: লাগানোর পরে আপনার বিকালবেলা কিছু একটু একটু জল দিতে হয় আপনার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই যে এখানে আরেকটা ব্যাপার, এই যে গাছ নতুন করে রোপণ করার পর সেখানে কি ছায়ার ব্যবস্থা করে দিতে হবে?
1: সারা বছর নিশ্চয়ই লাগবে
0: করে
1: আপনার,
0: দিতে
1: কারণ
0: হবে, তাই
1: তখন
0: না?
1: আপনার যেগুলা শিকড় ভালো করে মাটিকে জড়িয়ে ধরে পারতে না।
0: আচ্ছা আচ্ছা, আপনার পরিচর্যার ব্যাপারে তো আপনি বললেন, তা এবার একটু বিস্তারিত কিছু বলবেন, আগাছা দমন করতে গেলে আমাদের কিভাবে কি করতে হবে?
1: আগাছা দমনের জন্য আপনারা উডিসাইড ব্যবহার করতে পারেন, আপনারা
0: ওই ডিসাইড, অর্থাৎ এই
1: যেগুলো
0: আগাছা
1: ঘাস মারে
0: মারার
1: আপনার, কিন্তু
0: ঔষধ, তাই
1: এটা
0: না?
1: আপনার একটু ট্রেনিং নিলে ভালো হয়, কারণ যদি আপনার আগাছা দমনের জন্য যদি উডিসাইড আপনি ব্যবহার করে

0: যদি ওইগুলো গিয়ে আপনার যদি সারাগুলাতে পড়ে, সারাগুলো মরিয়ে যেতে
1: মরে
0: পারে।
1: যাবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে এইগুলো ব্যবহার করার আগে আমাদের প্রত্যেক কৃষক ভাই বোনদের
0: কিছু একটা ট্রেনিং নিলে
1: ভাবে
0: ব্যক্তিগত ভাবে একটা ট্রেনিং যদি
1: আপনাদের
0: নিয়ে
1: সাহায্য নিয়ে এগুলো জেনে নেওয়া
0: নিচ্ছে।
1: উচিত, তাই না? আচ্ছা, 2 থেকে 3 মাসের কলার চারা আমরা রোপণ করলাম, তারপর 3 থেকে 5 মাস যখন বয়স হবে,
0: 3 মাসে আপনারা যেটা তার ভাবে রিকমেন্ডেড সার আছে,
1: হ্যাঁ, অর্থাৎ আপনারা যেগুলো অনুমোদন করে
0: অনুমোদন
1: থাকেন, তাই
0: সার
1: না?
0: আছে
1: হ্যাঁ হ্যাঁ
0: তার আধাটুকু,
1: হ্যাঁ হ্যাঁ
0: অনুমোদন ছাড়া আধাটুকু 3 মাসে,
1: আচ্ছা
0: আর বাকি যেটু আপনার আধাটুকু রয়ে গেল
1: হ্যাঁ হ্যাঁ
0: ওইটা 5 মাসে দিতে লাগে।
1: আচ্ছা
2: অনুষ্ঠানে এতক্ষণ ব্যবসা ভিত্তিক ফুল বাগানের পরিচর্যা এ নিয়ে শুনলেন আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করলেন ডক্টর প্রশান্ত কুমার দাস। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারে শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরও একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।

0: শুনলেন অনুষ্ঠান চাষাবাদের কথা। উপস্থাপনায় ছিলেন শ্রাবণী রায়চৌধুরী, আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন বাতো বাতো মে ছবি থেকে অমিত কুমার ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে

গানখানি শুনলেন আলাগ আলাগ ছবি থেকে লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানখানি শুনবেন আওয়ারগি ছবি থেকে গুলাম আলীর কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34 হয়ে 55 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনী

কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার এবং ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে। অনূর্ধ্ব ১৮ পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। আসছে বিস্তারিত খবরে।

0: যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ আরো শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: इस चैंपियनशिप के माध्यम से योगासन को एक कॉम्पिटिटिव स्पोर्ट्स के रूप में नई पहचान मिलेगी। मुझे विश्वास है कि भविष्य में योगासन भी अंतर्राष्ट्रीय खेलकूद में अपनी जगह बनाएगा, चाहे ओलंपिक्स हो या मल्टी स्पोर्ट्स इवेंट्स हो। और निश्चित तौर से इसमें अहमदाबाद में होने जा रही इस पहली वर्ल्ड योगासन चैंपियनशिप की बहुत बड़ी भूमिका होगी।
0: विश्वजुड़े योग प्रेमी और क्रीड़ाविदरा प्रतियोगिता अंश निच्छेन। पांच दिन में यह प्रतियोगिता मार्किन युक्तराष्ट्र सह 60 देश से 400 से अधिक अंशग्रहणकारी अंश नेबेन। विश्वजुड़े इस अनुष्ठान लक्ष्य सारा विश्व योग और सुस्थता सम्पर्के সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যোগকে অন্তর্ভুক্ত করার পথ প্রশস্ত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডেন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভান্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে।
2: The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোন এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি।
3: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG, natural gas remain stable and adequate stocks of petrol, diesel, LPG are available in the country. Our refineries are operating at optimum level. As far as domestic cooking LPG gas is concerned, no dry out has been reported on the LPG distributorships. Around 99% of the bookings are now online.
0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তি যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক্স স্যান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতাই আজ একজোট হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুমারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035 এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। তিনি আরো বলেন, দুই দেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার ও ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলি সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন তিনি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য পেয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্যঘর মুক্ত বিজলি যোজনা দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
4: The 2.65 gigawatt was the total installed capacity in India. Now it is 150 plus gigawatt as far as solar alone I am speaking. If at all I can speak about the non-fossil sources, it is 288 gigawatt, including wind, of course hydro, pump storage, all put together.
0: স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা।

0: সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িত আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে এই সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
1: ওয়েস্ট বেঙ্গল লেজিস্লেটিভ অ্যাসেম্বলি আজ নির্বাচনে জুড়না মে মানতা হুঁ ঐতিহাসিক মে ওয়েস্ট বেঙ্গল কে মাননীয় স্পিকার রতীন্দ্র বোস জি কো ওর টিম কো মে বধাই দেতা হুঁ। ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম মে জুড়নে সে অব পশ্চিম বঙ্গল অ্যাসেম্বলি অর দেশ কে জিতনা অ্যাসেম্বলিজ হ্যায় জিতনা বিধানসভায় হ্যায় হামারা পার্লামেন্ট হম সব এক প্ল্যাটফর্ম মে আ গয়ে হ্যায়।
0: ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের সাগরমালা প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রথম পর্যায়ে রাজ্য অংশ না নেওয়ার ফলে একাধিক উন্নয়ন প্রকল্পে সুযোগ হাতছাড়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যুক্ত হয়ে প্রায় 22,700 কোটি টাকার প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
2: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা টু আমাদের অনুমোদিত হয়েছে দেশে, সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকা প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
0: সংঘ লোক সেবা আয়োগ ইউপিএসসি পরীক্ষার স্বচ্ছতা বাড়াতে এবং ভুয়ো পরীক্ষার্থী বা জালিয়াতি রুখতে একটি ফেস অথেন্টিকেশন প্রোটোকল তৈরি করেছে। কমিশন সম্প্রতি সিভিল সার্ভিসেস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে এই ফেস অথেন্টিকেশন ব্যবস্থার প্রয়োগ করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে ইউপিএসসি চেয়ারম্যান ডক্টর অজয় কুমার বলেন, জালিয়াতি মুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি কমিশনের নেওয়া একটি নতুন পদক্ষেপ। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আজ কেরালায় পৌঁছেছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌসুমি বায়ু 1 জুন কেরালায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 3 দিন বিলম্বে ওই রাজ্যে আজ থেকেই মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। জাকার্তা ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এম আর অর্জুন এবং হরিহরন করুণন পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ এক হাড্ডাহাড্ডি ম্যাচেই ভারতীয় জুটি মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিংকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরলমে প্রবেশ করেছে। খবর শেষ হলো।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্প্রসারিত আসাম মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রীর তালিকা প্রকাশ। এই তালিকায় বরাক উপত্যকা থেকে দুজন অন্তর্ভুক্ত। নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলকে সংঘর্ষের কেন্দ্র থেকে সুযোগের মূল কেন্দ্র হিসেবে রূপান্তরিত করেছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আগামীকাল রাজ্যে প্রায় 1 কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কাছাড় পুলিশের যৌথ ড্রাগস বিরোধী অভিযানে প্রচুর পরিমাণের নিষিদ্ধ ড্রাগস জব্দ করা সহ বেশ কয়েকজন গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রসারিত আসাম মন্ত্রিসভায় স্থান লাভ করা মন্ত্রীদের তালিকা প্রকাশ করেছেন। কিছুক্ষণ পূর্বে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী

0: আগামীকাল শপথ গ্রহণ করতে যাওয়া 12 জন মন্ত্রীর তালিকা প্রকাশ করেছেন। এই তালিকা অনুযায়ী যারা সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান লাভ করেছেন তারা হলেন বিধায়ক অশ্বিনী রায় সরকার, নীলিমা দেবী, সুশান্ত বরগোহাই, প্রাক্তন মন্ত্রী অশোক সিংহল, বিমল বরা, বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্লবরুয়া, কেশব মহন্ত, পীযূষ হাজারিকা, ডা রনজ পেগু। এদিকে বরাক উপত্যকা থেকে দুজন মন্ত্রিসভায় স্থান লাভ করেছেন, তারা হলেন প্রাক্তন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রী আজ মন্ত্রীদের তালিকা রাজ্যপালের কাছে দাখিল করবেন। এদিকে খানাপাড়ার জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ কার্যসূচির জন্য প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আগামীকাল বেলা 12:45 মন্ত্রিসভায় নতুন করে স্থান লাভ করা বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলের হিংসাত্মক যুগের অবসান ঘটিয়ে এই অঞ্চলকে সংঘর্ষের কেন্দ্র থেকে সুযোগের কেন্দ্রে রূপান্তরিত করেছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রকাশ করেছেন। শিলংয়ে অনুষ্ঠিত উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে পৌরোহিত্য করার পর আজ সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, উত্তর পূর্ব পরিষদ এই অঞ্চলের উন্নয়নের জন্য কৌশলগত পরিকল্পনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে এসেছে। একই সঙ্গে তিনি পরিষদ জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের সংস্কৃতির প্রসার ঘটাতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, এটি একটি শক্তিশালী ও সমৃদ্ধশালী উত্তর পূর্বাঞ্চল গড়ে তোলার সংকল্প পূরণের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। অধিবেশনে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, মেঘালয়ের রাজ্যপাল সি এইচ বিজয় শঙ্কর, আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গিবিন মোহন এবং ডোনার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু উপস্থিত ছিলেন। এছাড়াও অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরাও অধিবেশনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 1971 সালের উত্তর পূর্ব পরিষদ আইনের অধীনে প্রতিষ্ঠা লাভ করা উত্তর পূর্ব পরিষদ এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন এবং সহযোগিতামূলক পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে কাজ করে আসছে। তখন থেকেই উত্তর পূর্ব পরিষদ এই অঞ্চলের সম উন্নয়ন এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্র পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে আসছে। প্রধানমন্ত্রী সূর্যঘর উৎকর্ষ পুরস্কারের অধীনে আসাম শ্রেষ্ঠত্ব লাভ করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা প্রকাশ করেছেন। এই সম্মান 2070 সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনের লক্ষ্য পূরণের সংকল্পকে অধিক শক্তিশালী করে তুলেছে বলে ড শর্মা মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের গতি অধিক ত্বরান্বিত করতে সবুজ এবং নবীকরণযোগ্য শক্তির উৎস গ্রহণের ক্ষেত্রে রাজ্যের প্রতিশ্রুতি পুনরায় প্রতিফলিত হয়েছে। উল্লেখ্য, মাঝারি গ্রাহক ভিত্তিক রাজ্যসমূহের মধ্যে আসাম প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের অধীনে সর্বাধিক বিক্রেতা পঞ্জীয়নে প্রথম স্থান লাভ করা সহ সর্বাধিক গ্রাহকের আবেদন এবং সর্বাধিক বিতরণ কোম্পানি পরিদর্শনে দ্বিতীয় স্থান লাভ করেছে। এছাড়া সর্বাধিক সৌরশক্তি স্থাপনের ক্ষেত্রে আসাম তৃতীয় স্থান লাভ করতে সক্ষম হয়েছে। বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে দেশের শীর্ষ তিনটি রাজ্যের মধ্যে আসাম দ্বিতীয় স্থান লাভ করে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য রূপান্তরের সূচনা করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমযোগে একথা জানিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকারের বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগের বিকাশের ক্ষেত্রে শীর্ষ তিনটি রাজ্যের মধ্যে আসামকে দ্বিতীয় স্থান প্রদানের বিষয়টি রাজ্যের বৃহৎ পরিসরের রূপান্তরকে প্রতিফলিত করেছে। একই সঙ্গে তিনি গত 10 বছরে আসামের বিদ্যালয়সমূহে বিদ্যুৎ সংযোগ, কম্পিউটার প্রদান, মেয়েদের শৌচালয় ইত্যাদি নির্মাণ ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে প্রকাশ করেছেন। শ্রীভূমি জেলার রাস্তাঘাট ও জাতীয় সড়কের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 56 কোটি টাকা মঞ্জুর করেছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে আলোচনা করার সময় শ্রীভূমি জেলার সড়ক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। এরপর জেলার সড়ক উন্নয়নের জন্য সরকার এই অর্থ মঞ্জুর করেছে বলে পাথারকান্দির বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান। গতকাল এই মঞ্জুরিকৃত অর্থের ব্যবহার এবং সড়ক উন্নয়ন প্রকল্প রূপায়ণ সম্পর্কে শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত। বৈঠকের পর প্রাক্তন মন্ত্রী শ্রী পাল একথা জানিয়ে বলেন, সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। তিনি বলেন,
1: আমার শ্রীভূমি টাউনের রাস্তা যেটা আমার আগর 151 আর 37 ন্যাশনাল হাইওয়ে, ইয়ার উপর বহুত হেভি ভেহিকলস ফ্লাই করে, তার কারণে রাস্তার অবস্থা বেয়া হয়েছে, বরষুণের টাইম অল্প পটলস বেশি বেশি হয়েছে। তার কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত আলোচনা করেছিলাম, মুখ্যমন্ত্রী মহোদয় দিল্লিত কথা পাতি 56 crore.

0: টকা সেংশন হয়েছে আর রাস্তার কাম সালে স্টার্ট হব। টেন্ডার অলরেডি কল করা হয়েছে, 15 জুনের ভিতর লাস্ট ডেট অফ টেন্ডার কামটা স্টার্ট হব। টাউনের ভিতর ম্যাক্সিমাম ঢালাই করে রাস্তা হব, যাতে এনেকা রাস্তাটা হব যাতে আগুন টু 50 ইয়ার্স মিনিমাম শ্রীভূমি টাউনের রাইজে একটা অকা পায়, যাতে একটা শান্তিত থাকিব পারে আর ভাল রোড যাতে একটা উপহার পায়, তার কারণে রাস্তাটা এনেকা কনস্ট্রাকশন হবে।
1: আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আগামীকাল রাজ্যে প্রায় 1 কোটি গাছের চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আত্মসহায়ক গোষ্ঠীর 35 লক্ষেরও অধিক মহিলাকে এই অভিযানের সঙ্গে যুক্ত করা হবে। রাজ্য সরকার বৃহৎ পরিসরের বনানীকরণ, স্বচ্ছ শক্তির প্রসার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং বহনযোগ্য উন্নয়নকে অগ্রাধিকার প্রদান করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। সর্বশিক্ষা অভিযান আসামও বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সঙ্গতি রেখে গুচ্ছ কার্যসূচি গ্রহণ করতে সব জেলার মিশন সমন্বয়ক এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে পত্র প্রেরণ করেছে। এই অনুসারে আগামীকাল থেকে 30 জুন পর্যন্ত ইকো ক্লাবস ফর মিশন লাইফের পৃষ্ঠপোষকতায় সবুজ গ্রীষ্ম শিবির অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রত্যেক বিদ্যালয়ে মায়ের নামে একটি গাছ শীর্ষক কার্যসূচির তৃতীয় পর্ব রূপায়ণ করা হবে। ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের মাধ্যমে এবার 28,36,232 গাছের চারা রোপণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গত 2 দিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি বেশ কয়েকজন লোককে গ্রেপ্তার করেছে। পুলিশ শিলচর, উধারবন্দ, কালাইন এবং সোনাই অঞ্চল থেকে বৃহৎ পরিমাণের নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করেছে। পুলিশ উধারবন্দ থেকে 8,010 বোতল কোডিন কফ সিরাপ, 150 প্যাকেট ট্রেমাডোল ট্যাবলেট বাজেয়াপ্ত করে এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গিয়াসুদ্দিন লস্কর নামের এক ব্যক্তিকে আটক করেছে। এদিকে কালাইন থানার দিগরখাল অঞ্চলে একটি ট্রাক থেকে 14টি সাবানের বাক্সে রাখা 170 গ্রাম সন্দেহযুক্ত হেরোইন সহ আজাদুদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে। শিলচর ফাটক বাজার থেকে 1.7 গ্রামের হেরোইন বাজেয়াপ্ত করা সহ আজিমুদ্দিন লস্কর নামের এক ব্যক্তিকে এবং শিলচর রেল স্টেশন এলাকা থেকে একজন মহিলা ড্রাগস পাচারকারীকে আটক করা হয়েছে। পুলিশ সোনাই বাজার এলাকায় অভিযান চালিয়ে 15টি সাবানের বাক্স থেকে 298 গ্রাম সন্দেহযুক্ত হেরোইন জব্দ করেছে এবং 2 জন মহিলাকে আটক করেছে। বিধি বলবৎকারী সঞ্চালকালয় আজ মিজোরাম মায়ানমার সীমান্ত সহ সীমান্তবর্তী শহর চাম্পাইয়ের মোট 9টি স্থানে ব্যাপক অভিযান চালায়। সঞ্চালকালয় জানিয়েছে যে সীমান্তের ওপার থেকে বৃহৎ পরিমাণে অবৈধ বার্মিজ সুপারি ভারতে সরবরাহ করা চক্রের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এই সরবরাহ করা চক্রকে সহায়তা করা স্থানীয় লোকের বাসগৃহ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানেও আজ অভিযান চালানো হয় বলে সঞ্চালকালয় সূত্রে প্রকাশ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানানো হয়েছে যে স্থানীয় লোকেরা তিউ নদী ব্যবহার করে মায়ানমার থেকে অবৈধভাবে সুপারি সরবরাহ করে গুদাম মজুত রাখে এবং পরে ভুয়ো তথ্যের মাধ্যমে সেই সুপারিকে বৈধভাবে ক্রয় করা স্থানীয় সামগ্রী বলে ব্যবহার করে থাকে। সঞ্চালকালয় আরও জানিয়েছে যে এই অবৈধ চক্রের মাধ্যমে কোটি কোটি টাকার অনিয়ম সংঘটিত হচ্ছে। হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস আজ হাইলাকান্দি পৌরসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংবের পৌরোহিত্যে পৌরসভা কার্যালয়ে আয়োজিত সভায় বিধায়ক ডক্টর দাস শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে হাইলাকান্দি শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, পানীয় জল, রাস্তা এবং অন্যান্য জনস্বার্থমূলক প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবেন। কাছাড় জেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও সুদৃঢ় করতে এবং জেলার পোলিও মুক্ত অবস্থান বজায় রাখার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মনোজ্যোতি কুটুমের পৌরোহিত্যে আয়োজিত সভায় জানানো হয় যে জাতীয় টিকাকরণ দিবস একটি জনস্বাস্থ্য কর্মসূচি, যার মূল উদ্দেশ্য প্রতিটি শিশুকে পোলিও মাইলাইটিসের মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষা প্রদান করা। শ্রী কুটুম আরও বলেন যে কোন যোগ্য শিশু যেন টিকাকরণ থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে। সভায় স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড সুমনা নাইডিং, জেলা কর্মসূচির সমন্বয়ক রাহুল ঘোষ, অতিরিক্ত চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ড এম আই বরভুইয়া, প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কাছাড় জেলায় শূন্য থেকে পাঁচ বছর বয়সী মোট 2,78,73 জন শিশুকে পোলিও ড্রপ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং 1,335টি বুথ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। আগামী 28 জুন সকাল 8

0: থেকে বিকেল চারটে পর্যন্ত শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সম্প্রসারিত আসাম মন্ত্রিসভায় স্থান লাভ করা 12 জন মন্ত্রীর তালিকা প্রকাশ। এই তালিকায় বরাক উপত্যকা থেকে 2 জন অন্তর্ভুক্ত। নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলকে সংঘর্ষের কেন্দ্র থেকে সুযোগের মূল কেন্দ্র হিসেবে রূপান্তর করেছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সংগতি রেখে আগামীকাল রাজ্যে প্রায় 1 কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কাছাড় পুলিশের যৌথ ড্রাগস বিরোধী অভিযানে প্রচুর পরিমাণের নিষিদ্ধ ড্রাগস জব্দ করা সহ বেশ কয়েকজন গ্রেপ্তার। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর, এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল অমৃতবাণী সকাল 6:05, বন্দনা সকাল 6:10, অনুষ্ঠান খেতে খামারে সকাল 6:30, গান্ধী চর্চা সকাল 6:35, সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী প্রমিতা মল্লিক সকাল 7:40 ও দুপুর 1টায়, সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গান শুনবেন মানস ভট্টাচার্যের কণ্ঠে, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 শুনবেন সমীর শঙ্কর মোদকের ম্যান্ডোলিন বাদন ও দুপুর 2টায় শুনবেন নির্মল সরকারের দোতারা বাদন, এছাড়া রাত 8:30 শুনবেন কুমুদ রঞ্জন সরকারের বাঁশি বাদন। খেলার জগৎ অনুষ্ঠানটির পুরো প্রচার শুনবেন সকাল 9টায়, গিরিজা দেবীর কণ্ঠে খেয়াল শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 ও রাত 10টায়, বাংলা ছবির গান বেলা 10টায়, হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15, এছাড়া আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে রাত 9:30, গজল শুনবেন মনির সিপাসের কণ্ঠে বেলা 11টায়, বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন বনানী চৌধুরী, বেলা 11:33 লোকগীতি শুনবেন আলপনা দেব ও শৈলী অর্জুনের পরিবেশনায়, দুপুর 1:40 লোকগীতি শুনবেন মধুসূদন বৈরাগের পরিবেশনায়, এছাড়া রাত 8টায় লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে মাটির গান অনুষ্ঠানে, গীত শুনবেন মীরা দত্তরায়ের কণ্ঠে দুপুর 2:30, দুপুর 2:45 ভজন শুনবেন রীতা দেবের পরিবেশনায়, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, এতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ, এ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অরুণজ্যোতি নাথের সঙ্গে থাকবে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন নীতা শর্মা। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর, একটি বিশেষ ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10:00-11:00 পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627 এই ফোন নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর, এখন শুনুন অনুষ্ঠান খেলার জগৎ।

আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। বরাক উপত্যকায় ফুটবল খেলার একাল সেকাল নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দির প্রাক্তন ক্রীড়া আধিকারিক তথা ক্রীড়া

0: সংগঠক বদরুদ্দিন মজুমদার বললেন,
1: ফুটবলের তো আমরা স্পার্টান লাইফ থেকে যেগুলা পাই, যে ফুটবলের ইতিহাস, ফুটবলের ইতিহাসে আমরা স্পার্টান লাইফ বা যেহেতু আমরা ফিজিক্যাল এডুকেশন নিয়ে বিপিএড করেছি মাদ্রাস থেকে, সেগুলো দেখেছি আগে খুবই প্রাচীনকালে সেটা মানুষের স্কাল নিয়ে ফুটবল খেলা হতো, স্কাল অর্থাৎ মাথার খুলি নিয়ে। সেখানে কোনো গোল পোস্ট ছিল না, এক গ্রাম থেকে অন্য গ্রাম। ইতিহাসের দিক দিয়ে যদি আমরা দেখি যে সেইভাবেই ফুটবলের আবির্ভাব, এবং তারপরে ধীরে ধীরে ধীরে ধীরে গ্রেজুয়ালি সেটা মডিফাইড হয়েছে, এবং আজকে বিংশ শতাব্দীতে দেখা যায় যে আমাদের এখানে যেগুলো ফুটবল চলছে এখন, সেই ফুটবলের একটা রূপান্তর এসেছে, প্রচুর ডেভেলপ হয়েছে। এখন অব্দি তো ফুটবল তার সর্বোচ্চ স্তরে আছে আমরা বলতে পারি। তো আমরা কাতার জেলার যদি কাল সেকাল সেভাবে ধরি, তো আমরা আমরা আগে জামিক দিয়ে যেটা জাম্বুরা বলা হতো সেটা দিয়ে ফুটবল খেলতাম, কারণ সেটা আর্থিক দিক হোক বা যেকোনো ভাবে হোক, গ্রামের যে একটা গিয়ে ছিল বা আমাদের আগের থেকেও অনেক সময় এই জাম্বুরা দিয়ে খেলা হতো। তারপরে ধীরে ধীরে ব্লাডার যুক্ত বল আসলো, তারপরে আসলো সিনথেটিক বল, ব্লাডার বিহীন বল, এবং বর্তমান যুগে একাল সেকাল তো যদি ছেড়ে দিই, একালে তো আমরা আমরা পাচ্ছি আপনার খুবই মডার্ন ফুটবল, যেটা অত্যন্ত সুন্দর, আইন কানুন মাঠ এভরিথিং ইন অর্ডার। কিন্তু কাছাড়ের যদি আমি আগের দিনের ফুটবলকে আমাদের লাইফকে যদি ধরি একটা সেকাল হিসাবে, তাহলে আমরা দেখব আমাদের সময় ফুটবলের যথেষ্ট উন্নতি হয়েছে, এবং আমাদের কাছাড় জেলা দল বিভিন্ন সময় ইন্টার ডিস্ট্রিক্ট লেভেলে ভালো সাফল্য পেয়েছে। কিন্তু আজকের দিনে যদি আমি চলে আসি, তাহলে ওই সাফল্যটাই আজকের দিনে আমরা কতখানি ধরে রাখতে পারছি সেটা স্ট্যাটিস্টিক্যাল যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখব আমরা পিছিয়ে যাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে। তাহলে ইনকম যদি কম্পেয়ার করি আগের দিন এবং আজকের দিনটা, তাহলে বলবো 15-20 বছর আগে আমরা ভালোই ছিলাম, আমাদের অবস্থা ভালো ছিল। ইভেন হাইলাকান্দি করিমগঞ্জ শিলচরকে যদি আমরা বরাক উপত্যকা ভিত্তিকে বলতে চাই, তাহলে অন্তত আমি বলবো যে আগে ভালো ছিল। এই মুহূর্তে আমরা আগের মতো নেই। তো কেন নেই সেটা অনেকগুলো প্রশ্ন, এবং বর্তমান সময়ে ফুটবলকে আমরা সেইভাবে ইম্পর্টেন্স সেইভাবে দিতে পারছি না, কারণ মানুষ এগিয়ে যাচ্ছে অনেক কিছু নিয়ে, সে পড়াশোনা হোক, খেলাধুলা হোক, প্রত্যেকটা ব্যাপারে মানুষ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেন খেলাধুলার ব্যাপারে আমরা যদি আমরা আসাম ভ্যালির সঙ্গে কম্পেয়ার করি, তাহলে দেখবো আমরা আমরা কিন্তু এই মুহূর্তে অনেকটা পিছিয়ে আছি। এই সেদিন শেষ হলো খেল মহারণ অল আসাম লেভেলে। অল আসাম লেভেলে আপনি দেখবেন খেল মহারণে আমাদের অ্যাথলেটিক্স এর পারফরমেন্স লজ্জাজনক। তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক্স হয়েছে, সেটাতেও আমাদের অবস্থা কহতব্য নয়। তো এবং এই পরম্পরা, আপনি যদি আপনার প্রশ্নটা ছিল ফুটবলের সেকাল এবং একাল, তো শুধু একটা ব্যাপারকে নিয়ে আমরা আমরা তো আর আগাচ্ছি বা পিছিয়েছি সেভাবে হয় না। খেলাধুলাতে একটা পরম্পরা, একটা চর্চা, একমাত্র ক্রিকেটকে আজকাল খুব একটা প্রাধান্য যেভাবে দেওয়া হচ্ছে, সেটা ন্যাশনাল টিভি হোক বা যে কোনোভাবে হোক, কিন্তু অন্য খেলাধুলাকে

0: তো সাইড লাইনের মতো নিয়ে যাচ্ছে, ওরা ওরা গ্রামের আগের মতোই। আপনি যদি চলে যান একদম প্রিমিটিভ এজের দিকে, যে খেলছে এবং নিজের প্রাধান্যতায় যদি কিছু করে উঠে আসতে পারে তাহলে সে উঠে আসছে। বর্তমানে ভালো কাজ যদি ফুটবলের জন্য কেউ করে থাকে, শিলচরে আমি দেখছি শিলচর ফুটবল একাডেমি, শিলচর ফুটবল একাডেমি, ওরা এই 15 দিনের মধ্যে দেখছি যে বাইচুং ভুটিয়ার একটা জিয়ার সঙ্গে এখান থেকে প্লেয়ার সিলেকশন করে, 2 জন না 3 জন খেলোয়াড় আমাদের শিলচর থেকে বাইচুং ভুটিয়া একাডেমিতে ওরা সুযোগ পেয়েছে। তো এইভাবে মানে নার্সারি যেগুলা দিয়ে এবং ভালো একটা ইনফ্রাস্ট্রাকচারও আছে আমাদের ফুটবল একাডেমিতে, আমরা শোনাইতেও একটা ফুটবল একাডেমি আছে। তো আমরা এইভাবে চেষ্টা করে যাচ্ছি, প্রতি বছর একটা টুর্নামেন্ট অ্যাটলিস্ট সোনাই ফুটবল একাডেমি করে, আন্ডার 16, আন্ডার 13, এইভাবে করে। আপনি দেখবেন বরাক উপত্যকাতে এই লেভেলের খেলাধুলা খুবই কম হয়, খুবই কম হয়। আমি ওইগুলোকে খুবই ইম্পর্টেন্স দিই, কারণ ছোটদের আপনি আমরা যদি প্রাধান্য না দেই, শুধু বড়দের খেলা, আপনি সেটা কমন আপনি পেপারে দেখুন আর সব জায়গাতে দেখবেন যে এখানে একটা খেলা হচ্ছে, ওইখানে একটা খেলা হচ্ছে, প্রচুর খেলা হচ্ছে। কি খেলা হচ্ছে? শুধু সিনিয়রদের জন্য, শুধু কিছু টাকা পাওয়া হলো প্রাইজ মানি, কিন্তু জুনিয়র লেভেল বা এদের জন্য বিভিন্ন এজ গ্রুপ, আমাদের স্টেট লেভেলে এজ গ্রুপের বিন্যাস আছে এবং এজ গ্রুপের খেলা হয়। তারপরে বিশেষভাবে দেখবেন স্কুল টুর্নামেন্ট গুলো আজকালকে নাই, স্কুল টুর্নামেন্ট এর যে কি হলো, যেটা মানে গ্রেনারি গ্রেনারি অফ স্পোর্টস বলতে পারেন, প্রত্যেকটা স্কুলে ইয়ত অ্যাভেইলেবল বাচ্চারা, কিন্তু আপনি গভর্নমেন্টের সাপোর্টও আছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে গভর্নমেন্টের, কিন্তু আমি যদি সেই সাপোর্টটাকে কাজে না লাগাই, এখানেই প্রশ্নটা থেমে থাকে যে কাজে যদি কেউ না লাগায়। তো আজকাল কি হয়েছে, সায়েন্সের জন্য সায়েন্স টিচার আছে, ম্যাথস এর টিচার আছে, বাংলার টিচার আছে, ডিভিশন অফ লেবারের মতো হয়ে গেছে। তো এখানে প্রত্যেকটা ইয়ে আছে, তাহলে স্পোর্টস এর কে আছে?
1: আপনি তো ক্রীড়া আধিকারিক হিসাবে হাইলাকান্দিতে কাজ করে গেছেন, হাইলাকান্দিতে ছিলেন অনেকদিন, হাইলাকান্দির ফুটবল কি উল্লেখযোগ্য বলার কিছু আছে?
0: একই একই পরম্পরা, হাইলাকান্দি বলুন, কাচাল বলুন, ইভেন করিমগঞ্জ, আমরা সেই সেম ট্রেডিশন, সেম ট্রেডিশন চলছে। কারণ বেসিক বেসিক যেখানে নেই, যেখানে বেসিক থাকবে না সেখানে যে একটা ভালো কিছু আপনি পেয়ে যাবেন সেভাবে কিছু আশা করাটাই বৃথা। তো আমি যেভাবে বললাম যে ফুটবল একাডেমি আছে শিলচরে, তো হয়তো শিলচর ইন কম্পারিজন হাইলাকান্দি অ্যান্ড করিমগঞ্জ একটু মন্দের ভালো বলতে পারেন, মন্দের ভালো বলতে বলতে পারি। সেম মধ্যে কয়েকদিন আগে দেখেছিলাম আমরা হকিতে হাইলাকান্দি ভালো একটা ডেভেলপ করেছে, এই মুহূর্তে খবর নিয়ে দেখুন আপনি যে সেই সেই পরম্পরাটা এই মুহূর্তে নেই।
1: জনপ্রিয়তাটাও, ফুটবলের জনপ্রিয়তাটাও বরাক উপত্যকায় আগের তুলনায় কমছে কিছুটা,
0: অনেক কম, অনেক কম। কারণ মানুষ মানুষ কিছু দেখতে চায়, মানুষের মানুষ দেখতে চায়, ভালো খেলা হলে মানুষ মানুষ আসে, কিন্তু আগের দিনে হয়তো মানুষ কাজের তেমনটা চাপ ছিল না, মানুষ আসতো। আজকালকে কিন্তু মানুষ আগের থেকে গণে নেয় যে কোন খেলাটা দেখবো, কোন খেলাটা দেখবো না। আপনি দেখবেন ক্রিকেটের যে ভিড়, আজকে যে IPL চলছে, কত ভিড়, ইন্টারন্যাশনাল ফুটবলেও ঠিক ভিড় আছে, কিন্তু গ্রামাঞ্চলে অনেক সময় ভিড় হয়, সেই ভিড়টা শুধু কিছু সময়ের জন্য, একটা মৌসুমি ফুলের মতো, যে ওই বিশেষ সময়ে একটা খেলা হলো, তারপরে আর এই খেলাকে নিয়ে তেমন চর্চা হয় না আর কি।
1: আচ্ছা, নতুন প্রজন্মের যারা ফুটবল খেলতে চাইছে।

0: হ্যাঁ
1: বরাক উপত্যকার, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে?
0: বিশেষ করে নতুন প্রজন্মের বাচ্চাদের জন্য, দেখুন খেলাধুলাতে প্রচুর স্পেস আছে। আমরা খেলাধুলা করব তারপরে কি, তারপরে যদি একটা চাকরির সংস্থান থাকে, তো নতুন প্রজন্ম আজকে যদি কেউ আসামের জন্য একটা গোল্ড আনতে পারে, তাহলে তার জন্য 5 লাখ টাকা দেওয়া হচ্ছে, সিলভার হলে 2 লাখ দেওয়া হচ্ছে, ব্রোঞ্জ হলে 1 লাখ দেওয়া হচ্ছে। সেটা যে কোনো ফুটবলে হোক, ভলিবলে হোক, কাবাডিতে হোক, খোতে হোক, যদি ন্যাশনাল লেভেলে পারফরমেন্স থাকে তার চাকরিটাও দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমি বলবো। সুতরাং শুধু শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার এইভাবে নয়, আর আজকালকে পুলিশ এবং বিভিন্ন আর্মিতে আমাদের প্রচুর ছেলেরা যাচ্ছে এই খেলাধুলার মাধ্যমে। সুতরাং খেলাধুলা কোন বাড়তি বোঝা নয়, এটা এটা একটা রেগুলার অ্যাক্টিভিটি, এবং এটাতে নতুন প্রজন্ম হোক এবং পুরাতন হোক সবাইকে উৎসাহ দেওয়া উচিত, এবং নিজের ফিটনেস, নিজের ফিটনেস এবং গুড হেলথের জন্য খেলাধুলা খুবই বেশি প্রয়োজন। একটা কথা উল্লেখ না করলে নয় যে ডাক্তার প্রেসক্রিপশন দেওয়ার পরে আমরা রাস্তাতে দৌড় আরম্ভ করি, আপনি হয়তো দেখেছেন সেটা। তো এই প্রেসক্রিপশনের ব্যাপার নয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ এ ডেইলি নেসেসিটি। যেভাবে দিনে আমাদের 3-4 বার খাওয়া উচিত বা আমরা খাই টু গেট দ্য এনার্জি, সেইভাবে সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা একটা প্রাত্যহিক কাজ আমাদের। কিন্তু আমরা আজকালকে দেখবেন পট বেলি, আমরা যাকে বলি, পেটটা আমাদের বেরিয়ে যাচ্ছে খুবই বেশি, কারণ খেলাধুলা থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। আর বিশেষ খেলাধুলা, খেলাধুলা বলতে মুভমেন্ট অফ দ্য বডিকে বোঝায়। হোয়াট ইজ প্লে যদি বলি, তাহলে মুভমেন্ট অফ দ্য বডি ইজ কল প্লে। এখানে কোনো ফুটবলকে ভলিবলকে বলা হচ্ছে না, মুভমেন্ট অফ দ্য বডি ইজ কল প্লে। সুতরাং আপনার মুভমেন্টটা জরুরি, এবং সেটা আপনার স্বাস্থ্যের জন্য। আপনার যদি ভালো স্বাস্থ্য না থাকে, তাহলে ভালো একটা মনও থাকবে না, আর ভালো মন না থাকলে আপনি সমাজের চিন্তাও করতে পারবেন।
2: শ্রীভূমি জেলার দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের চন্দ্রজ্যোতি সামাজিক সংস্থার উদ্যোগে সম্প্রতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুর্লভছড়া খেলার মাঠে। এ নিয়ে এক সাক্ষাৎকারে সংস্থার সম্পাদক চন্দ্রকান্ত সিনহা বলেন,
3: শ্রীভূমি জেলার দুর্লভছড়া উন্নয়ন খণ্ডের চন্দ্রগীতি সংস্থা বিগত 5 বছর ধরে যুব উৎসব পালন করছে। এই যুব উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে। ক্রীড়ার মধ্যে ভলিবল, অ্যাথলেটিক্স, কবাডি, ব্যাডমিন্টন, ফুটবল নেই এখানে, কারণ দুদিনের প্রতিযোগিতা। এটা বরাকবেলির বিভিন্ন প্রান্ত থেকে এসে অংশগ্রহণ করে এখানে আমরা চন্দ্রগীতি সংস্থা, আরেকটা আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের যেটা ট্রেডিশনাল গেম গিল্লা খেলা, এই গিল্লা খেলাটা আমরা এই মানে প্রতি বছর আমরা করে থাকি। পাতারকান্দি থেকে অংশগ্রহণ করেছে এবং দুর্লভছড়া এই গিল্লা খেলা জন্য ট্রেডিশনাল গেম সেটা আমরা জিয়ে রাখার আমরা চেষ্টা করছি। আর ভলিবলের শিলচর থেকে টিম বিহারা, পাতারকান্দি, হাইলাকান্দি বিভিন্ন দল থেকে অংশগ্রহণ করেছে। সেখানে প্রাইজ মানি ছিল 5,000 এবং সেকেন্ড প্রাইজ 3,000। শিলচরের মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয় সিনহা উনি স্পন্সর করেছেন, এবং অ্যাথলেটিক্স কবাডির জন্য স্টার সিমেন্ট 30,000 টাকা ওনারা স্পন্সর করেছেন। তাছাড়া বাকি যেগুলো টাকা আমরা সেই লোকেলেই বিভিন্ন জনসাধারণের কাছ থেকে সাহায্য চেয়ে আমরা খুব সুন্দরভাবে মানে খেলাটা শেষ হয়েছে। এই খেলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়েছে এবং উৎসাহ হচ্ছে। আমরা আশা রাখি আগামী তো চালিয়ে যাব, কারণ খেলাধুলা মাধ্যমে আমরা শরীর চর্চা হবে, একজন একজনের প্রতি সম্পর্ক ভালো থাকবে, এই আশা আমরা করছি। আমরা
4: সেখানে কি ধরনের গ্রুপ ছিল আপনাদের?
3: না,

0: সেখানে একটাই, মানে একটাই গ্রুপ, ওপেন গ্রুপ ছিল, সেখানে গ্রুপ করিনি সেই খেলাটা আর কি, একটাই ওপেন গ্রুপ আর কি।
1: সেখানে স্কুল কলেজ বা ক্লাব নেই?
0: কোনো ক্লাব নেই আর কি, যে কোনো মানে দল অংশগ্রহণ করতে পারে, যে কোনো খেলোয়াড় অংশগ্রহণ করতে পারে, গ্রুপ নেই আর কি।
1: তো আগামীতে এই যুব উৎসবকে আরো উন্নত করতে আপনার কি কোনো চিন্তা?
0: আমরা আমরা দেখেছি এবছর আমরা একটা আমাদের ভুল হয়ে গেছে, গ্রুপ থাকলে ভালো হয়, কারণ সিনিয়র প্লেয়ারদের সঙ্গে জুনিয়রদের কম্পিটিশনটা হয় না। তাই আমরা চেষ্টা করব আগামীতে, মানে ফান্ডের ব্যাপার আছে, আমরা আগামীতে দুটা গ্রুপ করব, আমরা একটা সিনিয়র একটা জুনিয়র, তাহলে আমরা জুনিয়ররা সুযোগ পেল, কারণ সিনিয়রদের সঙ্গে টেক্কা দিতে জুনিয়ররা পারছে না, তাই খেলার মানও কিছুটা মানে নিম্নগামী হচ্ছে। তাই আমরা আগামীতে নিশ্চিত আমরা দুটা গ্রুপে আমরা করব।
1: এবং খেলার পাশাপাশি আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান?
0: সাংস্কৃতিক আমাদের মানে খেলার পাশাপাশি আমাদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সাংস্কৃতিক বলতে আমরা বিশেষ করে লোক সংস্কৃতি যেটা, এটা আমরা শিলচর থেকে বেদান লস্কর এসেছিল এবছর, তা গুয়াহাটি থেকেও এসেছে শিল্পীরা, বিভিন্ন ধামাইল, তারপর স্থানীয় যেগুলা বিভিন্ন সম্প্রদায়ের নৃত্য, এগুলো আমরা এই অনুষ্ঠানে আমরা রেখেছি।
1: এতে কি প্রতিযোগিতামূলক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান?
0: না না, প্রতিযোগিতামূলক আমরা করিনি, প্রতিযোগিতামূলক করা প্রয়োজন আমাদের এবছর, আমরা সেটা বুঝেছি, কারণ প্রতিযোগিতা করলে ছেলে মেয়েদের একটা উৎসাহ মানে বাড়বে, তাই আমরা আগামীতে আমরা প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করব। এবছর আমরা শুধু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে অতিথি শিল্পীদের নিয়ে আমরা করেছি আমরা।
1: তো সেখানে ছেলেমেয়েরা পাশাপাশি মানে উৎসাহের সাথে এই যুব উৎসবটা পালন করলো?
0: যুব উৎসব, হ্যাঁ।
1: তো ছেলেমেয়েদের মধ্যে সংখ্যাটা কাদের বেশি ছিল বলে মনে হচ্ছে?
0: খেলাতে ছেলেদের ছিল, কিন্তু সাংস্কৃতিকে মেয়েদের বেশি আর কি। ছেলে মানে ছেলেদের মানে ছেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য এই সেইগুলো ছেলেরা তেমন মানে অংশগ্রহণ করেনি, তাই আমরা চেষ্টা রাখবো আগামীতে ছেলেদেরও যাহাতে নৃত্য সঙ্গীতে অংশগ্রহণ করানো।
1: তবে আগামীতে এই যুব উৎসব আরো জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করছি?
0: নিশ্চয়ই জনপ্রিয়তা লাভ হবে, কারণ আমাদের 5 বছর হয়ে গেল, তো এই যুব উৎসব দেখে বিভিন্ন স্পন্সর মানে আমরা পাচ্ছি আমরা, তাই টাকার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।
2: 12 জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল, আর বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে শ্রীভূমি জেলার সব ধরনের খেলাধুলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে, আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি তপময় ভট্টাচার্য আমাদের জানালেন।
3: বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে আগামী 12 জুন থেকে, আমরা সবাই উৎসাহী খেলাটাকে উপভোগ করার জন্য, বিশ্বকাপের যে আমেজ সেটাকে আমরা গ্রহণ করার জন্য। কিন্তু এখনও আমরা নিশ্চিত নই যে এটার সম্প্রচার কোন টিভিতে করা হবে বা কোন চ্যানেলে করা হবে। দেখুন, বিশ্বকাপ ফুটবল আমাদের কাছে, বিশেষত বাঙালি সমাজের কাছে, এক উন্মাদনার একটা বিষয়। ফুটবলের যে জনপ্রিয়তা, ফুটবলের যে আকর্ষণ, সবাইকে আবাল বৃদ্ধ বনিতা, একদম ছোট শিশুর থেকে বৃদ্ধ সবাইকে আকর্ষিত করে। ফুটবলের যে মান বিশ্ব দরবারে সেটা অনেক উপরে। এই জায়গাতে আমাদের ভারতবর্ষ অনেক পিছিয়ে, এবং ভারতবর্ষের মধ্যে আমরা আসাম বা নর্থ ইস্টের, তবুও ফুটবলের কিন্তু কিছুটা দাপট রয়েছে, যেমন মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয় অনেকটা এগিয়ে রয়েছে। আসামের মধ্যে আমাদের শ্রীভূমি জেলা, আগে যেটা করিমগঞ্জ ছিল, একটা সময় ফুটবল করিমগঞ্জের বা বর্তমান শ্রীভূমির জনপ্রিয় খেলা ছিল, এবং জাতীয় স্তরে ফুটবলার এই শ্রীভূমির থেকে সুযোগ পেয়েছিলেন। অনেক বছর হয়ে গেছে জাতীয় স্তরে, কিন্তু আমরা আর শ্রীভূমির থেকে কোনো ফুটবলারকে পাচ্ছি না। তো সবগুলো মিলিয়ে ফুটবলের যে মরশুম, যেটা আমাদের এখানে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থাতেও শুরু হয়ে গেছে, প্রথমে নকআউট ইন্টার ক্লাব টুর্নামেন্ট হয়েছে,

এখন এ ডিভিশন চলছে, তারপর বি ডিভিশন হবে, তারপর রয়েছে অফিস লীগ হওয়ার কথা, এবং এবছর একটা টুর্নামেন্ট, বড় মাপের একটা টুর্নামেন্ট, যেটা বিগত বছর অনেক বছর আগে শ্রীভূমিতে সেটা প্রতি বছর হতো, সেই ধরনের বা সেই টুর্নামেন্টও হতে পারে, সেই ধরনের অন্য নামে কোনো টুর্নামেন্ট করার জন্য জেলা ক্রীড়া সংস্থা মোটামুটিভাবে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। খেলাধুলার দরকার রয়েছে, বড় মাপের টুর্নামেন্ট হলে অনেকেই উৎসাহিত হবে। বর্তমানে যেরকম ফুটবলের যে বিশ্বকাপ শুরু হবে, আমরা দেখতে পাবো গ্রামে গঞ্জে সব জায়গাতেই ছেলেরা বা মেয়েরাও ফুটবল নিয়ে এগোবে, ফুটবল খেলার জন্য আগ্রহী হবে। এই যে আগ্রহ হওয়ার যে সুযোগ যেটা আছে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের ফুটবলের যে পরিকাঠামো, জেলা স্তরের জেলা সদরে একটি মাঠ রয়েছে যেটা ফুটবল খেলার জন্য মোটামুটিভাবে যোগ্য রয়েছে, অনেক আরও অনেকগুলা মাঠ আছে কিন্তু সেগুলাতে ফুটবল খেলা প্রায় অসম্ভব, খেলার মাঠের অভাব রয়েছে, বিদ্যালয়গুলিতে খেলোয়াড় তুলে আনার যে শিক্ষক যিনি থাকবেন, একজন স্পোর্টস টিচার অথবা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, অনেক বিদ্যালয়েই পদ শূন্য বা পদ নাই এরকমভাবে রয়েছে, যার জন্য বিদ্যালয়গুলো অনেক পিছিয়ে গেছে ফুটবলের খেলাধুলাতে। সরকার খেলাধুলার জন্য অনুদান দিয়ে থাকে, সেটা যে অনুদান যেটা আছে সেটার পরিমাণও একটা দল চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, ক্রিকেট দল বা ফুটবল দল চালিয়ে নিয়ে বাকি অন্যান্য সাজ সরঞ্জাম ক্রয় করার জন্য ঠিক আরও দরকার। তো সব কিছু মিলিয়ে যে অভাব, অনটন, অভিযোগ সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও আমাদেরকে এগোতে হবে। তো আমরা যারা প্রাক্তন খেলোয়াড় যারা রয়েছি বা অভিভাবক বা অভিভাবিকা যারা রয়েছি, আমরা সবাই মিলে যদি এগিয়ে এসে আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে যে খেলাধুলার মাহাত্ম, খেলাধুলার যে প্রয়োজনীয়তা সেটাকে যদি আমরা তাদের কাছে তুলে ধরতে পারি, তবে তারা যদি উপলব্ধি করতে পারে যে না, খেলাধুলাকে আমরা আমার জীবনের একটা অঙ্গ হিসাবে নিয়ে যাব, তখনই এই সমাজ আরও সুন্দর হবে, আমাদের পরিবেশ আরও ভালো হবে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি একটা অংশ যুব সমাজের বা নতুন প্রজন্মের যে একটা অংশ আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, তাদেরকে কাছে নিয়ে আসা যাচ্ছে না। তো এই যে অনেক যে যেটা মানে আমাদের থেকে যে বিয়োগ হওয়ার, যে বিয়োজিত হওয়ার যে একটা ভাবনা যেটা আছে, সেটাকে সাকারাত্মক করে যদি আমরা খেলার মাঠে সবাইকে নিয়ে আসতে পারি, তবেই আমাদের যে মিশন বা আমাদের যে লক্ষ্য যেটা আছে সেটাতে আমরা পৌঁছাতে পারব। জেলা ক্রীড়া সংস্থা শ্রীভূমিতে ফুটবল মরশুম চলছে, তার আগে গত বছর যদিও নভেম্বর মাসের শেষের দিকে আমরা মানে জানুয়ারিতে আমাদের নতুন কমিটি গঠন হয়েছে, তারপরেই ভলিবল করার একটা চিন্তাধারা ছিল এবং আমরা কথাবার্তাও বলেছিলাম, প্রথম আমরা মহাবিদ্যালয় দিয়ে শুরু করব, আন্তঃকলেজ মানে ইন্টার কলেজ টুর্নামেন্ট দিয়ে, কিন্তু তারপরেই বৃষ্টি শুরু হলো, তারপর ইলেকশন, এবছর আর আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠেনি এবং আমরা সেরকম মাঠও খুঁজে পাইনি যেখানে আমরা নিশ্চিতভাবে ভলিবল খেলাটাকে করাতে পারবো। আগামী যেটা মরশুম আমাদের শুরু হবে, কারণ আমাদের বর্ষার মরশুমে বা এই মরশুমে গরমের মরশুমে আমরা ভলিবলটা সঠিকভাবে, কারণ ইনডোরের সেরকম ব্যবস্থা নেই, ভলিবলের আউটডোরই করতে হয়, তো আমরা চেষ্টা করব যাতে আগামী মরশুম যেটা আমাদের প্রথম থেকেই, মরশুমের প্রথম থেকেই আমরা বিদ্যালয় স্তর, মহাবিদ্যালয় স্তর, ক্লাব এবং যদি সম্ভব হয় আন্তঃজেলা স্তরীয় কোনো টুর্নামেন্ট আমাদের এখানে করার জন্য। অনেক বছর আগে এই শ্রীভূমিতেই নিখিলরঞ্জন মজুমদার যখন সেক্রেটারি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার, তখন এবং কেতকীপ্রসাদ দত্ত ছিলেন প্রেসিডেন্ট, সেই সময়ে ইন্টার ডিস্ট্রিক্ট লাস্ট আমাদের এই শ্রীভূমিতে ভলিবল টুর্নামেন্ট হয়েছিল এবং সেই টুর্নামেন্টটা অনেক ভালো টুর্নামেন্ট হয়েছিল, অনেক খেলোয়াড় এনএফএলএ এবং ওয়েল ইন্ডিয়া বা অন্যান্য ভালো ভালো যে দলগুলো রয়েছে আমাদের ভলিবলের

0: জেলা স্তরে সেগুলো খেলেছিল। তো সেই সব খেলোয়াড়কে দেখে নতুন প্রজন্ম এরা অনেক বেশি উৎসাহিত হয়েছিল। তো ঠিক সেইভাবে যদি আমাদের ফুটবলের জন্য যে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করার যে চিন্তাভাবনা চলছে সেটা যদি ফলপ্রসূ হয়, নিশ্চয়ই ফুটবলেও অনেক ছেলেমেয়েরা এগিয়ে আসবে। এবং এই যে 12 তারিখ থেকে যে ফুটবল বিশ্বকাপ যেটা শুরু হতে চলছে সেখানেও একটা উন্মাদনার সৃষ্টি হবে, কারণ আর্জেন্টিনা এমন একটা দেশ সবাই যারা ফুটবলের প্রতি একটু নিজেদের জড়িয়ে রাখেন সবাই আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এই সব দেশের নাম ওদের কাছে কণ্ঠস্থ বা মুখস্থ, কিন্তু এরা আমাদের থেকে অনেক অনেক অনেক দূরে। তারপরেও যেন একটা ঘনিষ্ঠতা, একটা বন্ধুত্বপূর্ণ ভাব সেই সব দেশের সঙ্গে, আমাদের দেশের যারা সমর্থক রয়েছেন, আমরা খেলতে পারছি না বিশ্বকাপ, তো এই জায়গাটাতে আমরা আমাদেরও আশা থাকবে আমরাও যেন আগামীতে প্রথমে এশিয়া তারপর আমরা বিশ্ব দরবারে আমাদেরকে তুলে ধরতে পারি।
1: তো সেখানে আমি দেখছি যে আমাদের এলাকাতে আপনি বারবার এই কথাই বলছেন যে মাঠের একটা পরিকাঠামো নেই, বা মাঠের পরিকাঠামো করতে হলে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, বা এই অঞ্চলের বেশ কিছু গ্রামে মাঠ রয়েছে সে কথা উল্লেখ করছিলেন, তো সেখানে কিভাবে মাঠগুলোকে মানে কিভাবে অ্যাডপ্ট করা যায় বলে মনে হচ্ছে?
0: দেখুন, এইগুলো ব্যাপার হচ্ছে গিয়ে একটা মাঠকে সংস্কারিত করতে হলে টাকার দরকার, অর্থের দরকার। তো ব্যক্তিগতভাবে এটা কেউই সম্ভব নয়, কারণ আমাদের এতদিন চলে সেরকমভাবে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা এরকম নেই যে আর্থিক সহায়তা দিয়ে কোনো মাঠকে নিজের করে সুন্দর করে ভালো করে তুলে তুলতে পারেন। আমাদেরকে সরকারের কাছেই আবেদন বা নিবেদন রাখতে হবে, সরকার যদি আমাদেরকে ওনাদের সুদৃষ্টিতে আমাদেরকে দেখেন যদি, এবং সরকারের যদি চিন্তাভাবনা থাকে, সরকারের চিন্তাভাবনা রয়েছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ খেলো ইন্ডিয়া গত বছর এরকম আরও অনেক অনুষ্ঠান যেটা সরকারের দ্বারা পরিচালিত হয়েছে যেগুলো ভালো, আমাদের এতদঞ্চলে সবাই এই খেলাতে সুযোগ পেয়েছে,

শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

0: শুনলেন অনুষ্ঠান খেলার জগৎ আকাশবাণী শিলচর।
1: কি রে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তারবাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন ঠুমরি শুনবেন তনুমা ঠাকুরের কণ্ঠে, রাগ দেশ।

লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ঠুমরি শুনলেন তনুমা ঠাকুরের কণ্ঠে আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্রের প্রচারিত সংবাদ এবং স্পটলাইট শুনতে পাবেন।

0: कहानियाँ हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। শুরু হচ্ছে সাহিত্যের অনুষ্ঠান সৃজন।
3: সাহিত্যের অনুষ্ঠানে আজকে আমরা মুখোমুখি এ অঞ্চলের একজন বহু পরিচিত ও বিশিষ্ট কবি বিজয় কুমার ভট্টাচার্যের। আমরা আজকে কবির কাছ থেকে তার কিছু সুরচিত কবিতা শুনব, এছাড়া আমরা কবির সঙ্গে কিছু আলাপচারিতাও যাব। তার কবিতা ভাবনা, তার কবিতার প্রকরণ, তার ছন্দ, এসব নিয়েও কিছু কথা আমাদের জানার ইচ্ছে আছে। আজ 1984 সাল থেকে কবিতা সংকলনের প্রকাশ শুরু হয় বিজয় কুমার ভট্টাচার্যের। এ পর্যন্ত 12টি কবিতা সংকলন প্রকাশিত হয়েছে আর 2022-এ দুটি সংকলন প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে রাত্রিসূক্ত কবিতাগুচ্ছ ও সম্প্রতি প্রকাশিত হয়েছে তার চতুর্দশ কবিতা সংকলন নরকেও সূর্যোদয় হয়। এছাড়া আর যে সংকলন

0: গুলো হয়েছে। প্রথম কবিতা সংকলন হচ্ছে 1984-তে প্রকাশিত হয়েছে পুরে পুরে স্বর্ণ হোক সম্মিলিত পাপ, তারপরে প্রকাশিত হয়েছে তোমাকে নিয়ে অবশেষে, আমার কণ্ঠস্বর, সন্দীপ দ্বীপের গল্প, সুখ দুঃখের কবিতা, ধর্ম সংকট, হে আমার দর্পণে বিম্বিত মুখ, আলোর শৈশব, নীল পাহাড়ের গল্প, গল্পের শেষ পর্ব ও অসংলগ্ন ছিন্ন কথামালা। কবি কবিতা তো লিখছেন দীর্ঘদিন থেকেই, এছাড়াও এ অঞ্চল থেকে প্রকাশিত 80-এর দশকে একটি কবিতা পত্রিকা ইত্যাদির সঙ্গেও দীর্ঘদিন তিনি যুক্ত ছিলেন। কবিতা ছাড়াও বিভিন্ন লেখা বিভিন্ন কাগজে, দৈনিক পত্রিকার পাতায় প্রকাশিত হয়েছে। বন্যা নিয়ে তার অনেক কবিতা রয়েছে। এছাড়াও সংবাদপত্রের সঙ্গে যুক্ত দীর্ঘদিন থেকে, দৈনিক সংবাদপত্রে তার বিভিন্ন লেখা আমরা পড়েছি। তো আজকে আমরা তার কাছে তার স্বরচিত কিছু কবিতা শুনব।
1: নমস্কার, আমার প্রথম কবিতা হচ্ছে স্তব। এই কবিতাটি আমি শ্রী শ্রী চণ্ডীর রূপন্দেহি জয়ন্দেহি শ্লোকের অনুসরণে লিখেছি। এই স্তব আমি মনে করি সর্বজনীন স্তব। আমাদের রূপ দাও, জয় দাও, দাও যশ তোমার সুখ্যাতি, হে মহাজীবন বিধাত্রী জননী তোমাকে প্রণাম। মহিষাসুরের মতো অন্ধকার দূরীভূত করে তুমি হও আমাদের নিজস্ব খেলার সাথী, তোমাকে প্রণাম। ধূম্র নেত্র নিয়ে যারা চরাচরে বিভ্রম ছড়ায়, তাদের চোখের জ্যোতিকে নিহত করো, তোমাকে প্রণাম। তোমার অভয়ে রক্ত বীজের বীজাণু তাড়ায়, মুক্ত করো আমাদের অসুখ বিসুখ, তোমাকে প্রণাম। অহংকার চূর্ণ করো তুমি ভুবনের শুভময়, শুভ হোক আমাদের যাত্রা পথ, তোমাকে প্রণাম। অচিন্ত্যের রূপে তুমি ছদ্মবেশে শত্রু করো জয়, ছিন্ন হোক আমাদের চোখ মুখের মুখোশ, তোমাকে প্রণাম। তোমারই অভিপ্রায়ে সময়েরা থমকে দাঁড়ায়, ভালোবাসা দীর্ঘজীবী হোক আমাদের, তোমাকে প্রণাম। তোমার ঈষৎ হাসিতে খঞ্জ পায়ে মরণ পালায়, আমাদের আয়ুষ্কাল শস্যপূর্ণ হোক, তোমাকে প্রণাম। তোমার তর্জনী সংকেতে সিন্ধু আন্দোলিত হয়, জুতবদ্ধ হোক সঙ্গমের সুখে ক্রঞ্চ মিথুনেরা, তোমাকে প্রণাম। তোমার মুকুট গগন ছুঁয়েছে বলে আকাশ মহিমাময়, আমাদের কল্যাণের ব্রত হোক সার্থক সুন্দর, তোমাকে প্রণাম। তোমার ইচ্ছের কুড়িতে কুসুম প্রজাপতি ওড়ে, আমাদের গ্লানিমুক্ত করো, তোমাকে প্রণাম। সুরাসুর শিররত্ন তোমার পায়ের পরে, আমাদের কথামালা গান হোক আলাপনে, তোমাকে প্রণাম। জলস্থলে অন্তরিক্ষে তোমার বাসির সুর, আমাদের আজীবন আকর্ষিত করো, তোমাকে প্রণাম। তোমার ইচ্ছায় প্রতাপের বাক রুদ্ধ করেছে অক্রূর, আমাদের আলাপচারিতা হোক নিটুল কবিতা, তোমাকে প্রণাম। তোমার শস্ত্রের সাথে পাঞ্চজন্য শঙ্খের প্রণয়ে, আমাদের ভালোবাসা দীপ্ত হোক আলো অন্ধকারে, তোমাকে প্রণাম। তুমি খুব ভালোবাসো মেঘ ভাঙা রৌদ্র হিরণময়, আমাদের রক্ত মাংস চিরকাল সমুজ্জ্বল হোক, তোমাকে প্রণাম। তুমি চাও বলেই বেড়েছে দুঃসাহস আকাশ নদীকে ডাকে, চিরকাল সঞ্জীবিত হোক আমাদের প্রার্থিত পল্লব, তোমাকে প্রণাম। বহুদূর যাব নৌকো নেই মাঝি যে কোথায় থাকে, আমাদের পারাপার সুনিশ্চিত হোক, তোমাকে প্রণাম। সোনার তরীর নাবিক এখানে নেই, ছায়া নেই ভীষণ রদ্দুর, আমাদের উদ্বেগের অবসান হোক, তোমাকে প্রণাম। বহুদূর যাব বেলা ও বেলায় তুমি যে সমুদ্দুর, আমাদের জীবনে স্বস্তি আসুক, তোমাকে প্রণাম। এখন আমি একটি সংলাপধর্মী কবিতা পড়ছি, কবিতাটির নাম দহন কথা। তবে এই কবিতাটি যদিও এখানে আমি লিখিনি,

আমি বাংলার অন্যতম আরেকজন কবি এবং যিনি ছায়াছবির সঙ্গে জড়িত পূর্ণেন্দু পত্রকে উৎসর্গ করেছি। পূর্ণেন্দু পত্রে সংলাপধর্মী কবিতা লিখেছেন, তার একটা বিখ্যাত বই আছে কৌতুকথন, তো অনেকটা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। কবিতাটির নাম দহন কথা। কি নাম তোমার? শরীফুন্নেসা। বাড়ি কই? সোনাবাড়ি ঘাট। এত রাতে এসো ঘরে কেন? জায়গা নেই বাড়িতে।

0: কষ্ট হয় মেয়ে মানুষেরা। বাহ, তুমি তো কথা বলে খুব চমৎকার। লেখাপড়া করেছো কি? হ্যাঁ, পাস করেছি ম্যাট্রিক। পড়াশোনায় মন্দ ছিলাম না মোটেই। তবে আর পড়লে না কেন? অভাব, অভাব তো নষ্ট হলে কি করে? ভুল বাবু ভুল। ভুলটা কিসের? ভালোবাসবার ভুল। কাকে ভালোবেসেছিলে, নামটা কি? সেটা তো জানি না, একাধিক নাম ছিল বলে আসল নামটা ভুলে গেছি তার। তালাক দিয়েছে বুঝি? হ্যাঁ, বিয়ের পর জানতে পারি তার আরো আছে দুইজন বিবি, আছে ছেলে মেয়ে। তারপর? তার আর পর নেই, চাদরের মতো অন্ধকার কখন যে জড়িয়েছে শরীরে আমার, বুঝতে পারিনি। কেন অন্ধকার জড়ালো তোমাকে? ক্ষুধা বাবু ক্ষুধা, ক্ষুধার আগুনে পুড়ে সব কিছু পুড়েছি আমিও। বুঝলাম, কি করবে এখন? আজ রাত থাকবো শহরে, অপেক্ষা করব যদি কেউ আসে আমার পাশে আপনার ঈশ্বরের মতো। তারপর? তার হাত ধরে যাব অন্য কোথাও। আচ্ছা বলুন তো, আপনি আমাকে এত কথা বলছেন কেন? তুমি এখনো সুন্দর আছো বলে। কি আর সুন্দর দেখেন আমাকে? দেখবার মতো চোখ থাকা চাই। আমি দেখি হাজার হাজার চোখ গিলে খেতে চায় যে আমাকে, তাই আমি থাকি না আলো না অন্ধকারে। বুঝলাম। এই শোনো, রাত প্রায় 11টা বাজে, নিশ্চয় খাওনি তুমি কিছু, তাই চলো যদি সামনে কোথাও কিছু মেলে। হ্যাঁ চলুন। জানেন, আপনাকে খুব বিশ্বাসী বলে মনে হয়। কথা বলে হালকা হলো মনটা আমার। ততক্ষণে শহরের ফুটপাতে যে দোকানি ফেরেনি বাড়িতে, তাকে বলি খাবার মতো কিছু পাওয়া যাবে? দোকানি বলল, হ্যাঁ পাবেন পরোটা ঘুগনি, তবে গরম গরম নয়, বাড়ি যাব বলে গ্যাসের আগুন নিভিয়ে ফেলেছি। আচ্ছা, এত রাতে আপনারা কারা? আমাকে বলতে হয়, তা জেনে কি লাভ আপনার? আপনি বিক্রেতা, আমরা দুজন ক্রেতা। যাই হোক, খাবারের পয়সা চুকিয়ে ফের হাঁটা শুরু। সত্যি বলতে কি, এক অদ্ভুত নেশায় ভেসে যাচ্ছি আমরা দুজন। আকাশে মেঘের ফাঁকে দেখা যাচ্ছে চাঁদের জোছনা ইতস্তত, মাঝে মাঝে দু চারটি পুলিশের গাড়ি এবং হুটার বাজিয়ে যায় অ্যাম্বুলেন্স। ঘর ছাড়া বাউলের মতো কয়েকটি পাগল আর নৈশ কুকুরের দেখা মেলে। আরো দেখা যায় রাতের ডিউটি সেরে বাড়ি ফেরে দু চার সাংবাদিক। এরকম মগ্ন নির্জনতায় সহচরী শরীফ উন্নেসা মোটেই মন্দ নয়। মনে হয় তার সাথে কথা বলতে বলতে যদি রাত শেষে ভোর এসে যায় তাহলে ভালোই হবে। ভোরের আলোয় ভালো করে দেখা যাবে তার চোখ মুখ, সম্ভব হলে তার বাড়ির দিকেও যাওয়া যেতে পারে। কারণ এরকম হাজার হাজার শরীফ উন্নেসা বোরখায় বোবা কান্না চেপে বেঁচে আছে আজও। অত শিবা বিমলার মতো নারীরাও শিথিরি সিঁদুরে গোপনে লুকিয়ে রাখে অনন্ত দহন কথা। আমি তাদের কজনকে চিনেছি নিজের মতো। প্রতিটি লোকের ঘরে যে ভাঙন সুগভীর নদীর মতন, আমি তার কতটুকু জানি। তাদের কজন পরিপূর্ণভাবে এসেছে আমার লেখায়, শুধু খুঁজতে খুঁজতে নৌকোর নঙ্গর ছিঁড়ে বন্দরের কাল শেষ হলো প্রায়। অনেকটা সময় নিশ্চুপ থাকার পর শরীফুন্নেসা বলল, দয়া করে আপনি এখন বাড়ি ফিরে যান, আপনার রয়েছে নিশ্চয় নিজস্ব সংসার, তারা দুশ্চিন্তা করবে, নয়তোবা ভাববে সবাই আপনাকে আমার মতন মন্দ। আমি রাত ভোর হবার আগেই গ্রামের পথে দেব পাড়ি। এই বলে শরীফুন্নেসা নামের 32 বছর বয়সী নারী ছুটে গেল ঝড়ের গতিতে। আমি শুধু দেখলাম নারীটির মহানিষ্ক্রমণ। শরীফ উন্নেসা নামের আড়ালে যে নম্রতা লুকিয়ে রয়েছে তার এমনটি হল কেন? ভাবতে ভাবতে আমারও সজনীর মতো পোহাল রজনী।
1: আমরা দুটি ভিন্নধর্মী কবিতা শুনলাম। এই যে কবিতাটা পড়লে এখন দহন কথা, কবিতায় একটা গল্প আমরা পেলাম, এবং এটা এই অঞ্চলে বলবো আমি একটু ভিন্নধর্মী। অবশ্যই প্রথমেই বলেছি শব্দটা ভিন্নধর্মী, এ ধরনের কবিতা এই অঞ্চলে খুবই কম লেখা হয়েছে। তো আজকে আমার মানে জানতে ইচ্ছে করছে, বা আমাদের শ্রোতাদের জানতে ইচ্ছে করছে, তোমার এই যে ভিন্নধর্মী কবিতা লেখা, বা আমরা আরো তোমার অনেক অনেক কবিতা পড়েছি যেখানে প্রকরণ একটা বড় ব্যাপার, এবং অনেকেই বলেন যে শুধু কবিতা লিখলে হয় না, যে কবিতার প্রকরণও জানতে হয়, এই ব্যাপারটা যদি তুমি একটু বলো আমাদের।
0: না দেখো,

0: ফর্ম অ্যান্ড কন্টেন্টের যে দ্বন্দ্ব, এটা চিরদিন থাকবে। এখন এক্ষেত্রে আমি একটু অন্য কথা বলতে চাইছি। ঠাকুর স্পষ্ট বলে দিয়েছেন, ভাব, ভাষা, ছন্দ, যুক্তি, অনুরণন, এই পাঁচটা হলো যে কোনো গদ্য বা পদ্যের রচনার পঞ্চপ্রাণ। তো ভাব আসবে, ভাব অনুসারে ভাষা আসবে, ভাষা অনুসারে ছন্দ আসবে, ছন্দ এর সঙ্গে যৌক্তিকতা থাকতে হবে। আর যে অনুরণন, সেই অনুরণনটা হচ্ছে আমি মনে করি এটা অব্যক্ত অনির্বচনীয় একটা ব্যাপার, যে আমার মনে হতে পারে ইস, এই কবিতাটা আমার লেখা উচিত ছিল, এটা সুজিত লিখে নিয়েছে, একটা আফসোস, সেটাই হচ্ছে অনুরণন। এখন আমি আরেকটু অন্যদিকে যেতে চাইছি। এটা বহুশ্রুত ডিএল রায়ের চন্দ্রগুপ্ত নাটকের মধ্যে সত্য সেলুকাস কে বিজিত্রী দেশ, এখানে নাটকটার একটা সংলাপ শুধু বলবো, যে সত্য সেলুকাস কি বিচিত্রই দেশ, দিনে প্রচণ্ড সূর্যের গাঢ় নীল আকাশ পুড়ে ছাই করে দেয়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দিয়ে যায়। এখানে স্টপ। এই একটা লাইনের সংলাপ তুমি যদি ভেঙে ভেঙে দেখো, তাহলে দেখবে সত্য সেলুকাস মানে একজনকে সম্বোধন করা হচ্ছে। কি বিচিত্রই দেশ, দেশটা কিরকম বিচিত্র, দিনে প্রচণ্ড সূর্য, সূর্যটা কিরকম প্রচণ্ড, এর গাঢ় নীল আকাশ, আকাশটা কিরকম গাঢ় নীল, পুড়ে ছাই করে দেয়, পোড়ার পর কি হয়েছে, ছাই, রাত্রিকালে শুভ্র চন্দ্রমা, চন্দ্রমা কিরকম শুভ্র, এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্না, জ্যোৎস্নাটা কিরকম স্নিগ্ধ, স্নান করিয়ে দিয়ে যায়। তাহলে কি দাঁড়ালো, একটা নাটকের মধ্যেই তো দাঁড়িয়ে গেল অর্নামেন্ট, অলঙ্কার। সেজন্য বলা হচ্ছে বাক্যং রসাত্মকং কাব্যম, অনেকে বলছেন আলঙ্কারিকতাটাই কবিতা, আর এটা তো আমরা সবাই জানি যে বাক্যকে উল্টে দিলে হয়ে যায় কাব্য। তো আমি সেদিকে সেই তত্ত্ব কোথায় আমি যাচ্ছি না। আমার অনেক সময় কষ্ট হয় যারা নতুন লিখে, তারা প্রথমেই ফর্ম ভাঙার চেষ্টা করে। আরে বাবা, আগে কন্টেন্টটাকে বুঝো, আগে অন্তমিলি লেখার চেষ্টা করো। আমাকে শক্তিপ্রদ ব্রহ্মচারী বারবার স্নেহ করে এটাই বলতেন যে বিজয় যত পারো অন্তমিলে লিখবে, অন্তমিলে লিখতে লিখতে দেখবে এক সময় মিল ভেঙে ফেলবে তুমি নিজে। আর এই যে মিল ভাঙার ব্যাপারটা, এটাও তো রবীন্দ্রনাথ দেখিয়েছেন, পত্রপুট, পুনশ্চ, বলাকা, তার শেষ পড়ে সমস্ত রচনাগুলোই তো, বা আফ্রিকা বিখ্যাত কবিতা। তো আমি যদি এখন রাইমস বলতে যা বুঝায়, ছন্দবদ্ধ কবিতা যা বুঝায়, সেটা যদি আমি না লিখতে পারি, তাহলে কিন্তু আমি হুচুট খেয়ে পড়ব, আমি বেশি দূর অগ্রসর হতে পারবো না। আর এখানে আমি আরেকটা কথা বলি, যদি তোমার ভেতরে ভাব থাকে, ভাব অনুযায়ী শব্দ আসবে, শব্দ কিন্তু সত্যি ব্রহ্ম, শব্দ বাতাসে ভেসে বেড়ায়। এখন যদি আমি তোমাকে বলি যে সুজিত, এ মুহূর্তে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দাও, তুমি সঙ্গে সঙ্গে এই জায়গাটা ছেড়ে নির্জনে গিয়ে একটা আলাদা টেবিলে বসে লিখবে, তার মানে কি ওই অ্যাপ্লিকেশনটা লেখার জন্য তোমার যে জায়গাটা, তোমার যে নিজস্ব সাধনার জায়গাটা এটা, এবং কবিতা কিন্তু নিরন্তর সাধনার জায়গা। এখানে কেউ যদি মনে করে যে একটা লাইন লিখলাম আর কবিতা হয়ে গেল, নট দ্যাট, সবচেয়ে বেশি সময়ের চায় কবিতা। আর আরেকটা কথা, কবিতার মধ্যে মিথ্যা কথা বলা যায় না, তুমি ধরা পড়ে যাবে, বানিয়ে বানিয়ে কোনো কথা বলা যাবে না। আর কবিতাই হচ্ছে আমি তুমির ব্যাপার, কিন্তু প্রোজের মধ্যে আমি তুমি সেও সখা আসবে। এমন কোনো নাটক, এমন কোনো সিনেমা তুমি দেখাতে পারবে না যেখানে ট্রায়াঙ্গল দ্বন্দ্ব নেই, ত্রিভুজ দ্বন্দ্ব রয়েছে, ত্রিকোণ দ্বন্দ্ব রয়েছে, কিন্তু কবিতার মধ্যে হচ্ছে আমি তুমি। এই তুমিটাকে কেউ জানে না, কেউ জানে না, এবং এই তুমিরই সন্ধান করে এক একজন কবি। তো আমি এই ক্ষেত্রে আমার বক্তব্য দীর্ঘায়িত করছে না, আমার পরিষ্কার বক্তব্য, ছন্দহীনতা কবিতা নয়। আমি যে দহন কথাটা পড়ে গেলাম, আমি তো পাঠ করলাম, যারা ভালো আবৃত্তিকার, নাটক যারা করে, তাদের কণ্ঠে এটা শুনলে তুমি অন্যভাবে, অন্য ডাইমেনশনে তুমি চলে যাবে, কিন্তু আমরা তো কি, আমরা পাঠ করি মাত্র।
1: আচ্ছা, এ প্রসঙ্গের থেকে আমরা সরে আসছি। এই যে তুমি বললে কিছুক্ষণ আগে যে কবি শক্তিবোধ ব্রহ্মচারী বলেছিলেন অন্তমিল দিয়ে তুমি লিখো লিখো, তোমার যে ছন্দের জায়গাটা এইভাবে শুরুতে এইভাবে অন্তমিল দিয়ে লিখতে লিখতে তুমি ছন্দের

0: জায়গাটাকে আয়ত্ত করেছো তোমার?
1: হ্যাঁ হ্যাঁ,
0: এই জায়গাটা তুমি একটু
1: না, এই জায়গাটা বলতে মা কালানি বাগানের নার্স ছিলেন, জ্যোৎস্না ভট্টাচার্য। তো আমাকে দুপুরবেলা মাকে রামায়ণ মহাভারত পড়ে শোনাতে হতো, আর বিশেষ করে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাসকে শুনে পূর্ণবান। তো আমার ভাবনা ছিল এরকম আমি লিখব, ওই যে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাসকে শুনে পূর্ণবান, এই এখনও চলছে এটা। এবং এই পূর্ণবানকে খোঁজার অন্বেষণ চলছে, অথবা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, সেই শিব ঠাকুরের বিয়ের ঘটনাটা এখনো নাড়া দেয়, অথবা বাংলা সাহিত্যে পদ্মাপুরাণের যে বিরাট ভূমিকা শক্তিধর মনসা মঙ্গল, শায়ের জিহারি যায় অনন্ত ভাষণে, সমস্ত বাংলা সাহিত্যের মধ্যে আমি মনে করি, আমি কেন সবাই মনে করে, যে পদ্মাপুরাণের মতো এত বেশি দুঃখের কাব্য আর একটাও নেই। এবং আমরা যেহেতু বরাক উপত্যকার মানুষ, গাঙ্গেয় সমতট অঞ্চলের মানুষ, আমরা বারবার বানভাসী হই, বন্যা আমাদের সঙ্গে রয়ে মিশে গেছে। কিন্তু এখানে একটা কথা ঠিক, আমার কবিতাকে ভালোবাসা, আমার মানস প্রতিমাকে ভালোবাসার পাশাপাশি আমি এই বরাক নদীটাকে আমি খুব বেশি ভালোবাসি, যার ফলে আমার কবিতার মধ্যে বারবার বরাক নদী উঠে এসেছে।
0: তো আজকে আমাদের সময়ের পরিসর তো বেশি নেই, আমাদের কথা আরো বলার ইচ্ছে ছিল তোমার সঙ্গে, কিন্তু আমাদের আরো কবিতা শুনতে হয়।
1: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে,
0: এবারে আরো কিছু কবিতা আমরা শুনি।
1: এখন আমি কয়েকটি কবিতা পড়ছি, কবিতাটির নাম মধুবালা। যাব বলে সত্যি বলছি বেরিয়েছিলাম, দরজাতেও দিয়েছিলাম তালা, ঠিকানাটা ভুল করিনি সঙ্গে নিলাম, হঠাৎ শুনি ডাকছে মধুবালা, তার নামে মধু, ঘামে মধু, হাস্যে মধু ঝরে, কামে প্রেমে খেলছে আলো ছায়া, কি যে জাদু আছে কণ্ঠস্বরে, আমার চোখে মধু মহামায়া, তার ইশারায় বদলে গেল পথ, জীর্ণ সাকর নিচে বইছে নদী, যাচ্ছি আমি মন্ত্রমুগ্ধ বত, কে ধরে হাত সাঁকো ভাঙে যদি, এমন যদি হয় কখনো হয়, বলবরে জল ভাসিয়ে নিয়ে চল, দুঃসাহসের ডানায় থাকে জয় পরাজয়, মধুর কথা বৃষ্টি অবিরল, মধুর শরীর বরাক নদীর গতি, মধুর সাথে যাচ্ছি কোথায় তবে, মধুরা কি রাঙা প্রজাপতি, পাখায় পাখায় থাকে অনুভবে। রাস 2022 রাস পূর্ণিমা। তোমার রাসে জলে ভাসে হংস মিথুন, আমার রাসে জল শুধু জল, মিথুন কোথায়, যদিও প্রেম আমার বুকে তোমার দ্বিগুণ, আমার যে রাত চন্দ্রহারা এমনি পোহায়, জ্যোৎস্না জলে স্নান সেরে নেয় তোমার রাধা, আমার ভালোবাসা যাবে সাতশো কালে, কাজের খুঁজে রুটিন মাফিক সময় বাধা, কৃষ্ণ বসে আছে কদম গাছের ডালে, নাম বুঝি তার মদনমোহন বিখ্যাত চোর, গোপিনীদের বসনভূষণ করে চুরি, চোর খুঁজতে গিয়ে আমার রাত হল ভোর, শেষে শুধু পেলাম কিছু পাথর নুড়ি, কোন পথে তার যাওয়া আসা না জানি না, জানলে পড়ে বুক জলে ডুব দিতাম তবে, যমুনাতে বরাক মিশে যাচ্ছে কিনা, পাখির ডানায় রাত্রি পোহায় কলরবে। এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, আমার পিতার দুটি বিবাহ, তো বড় মা নিঃসন্তান ছিলেন, ছোট মায়ের গর্ভে আমরা দুই ভাই, তো এখন কেউ বেঁচে নেই। তো মাকে নিয়ে অনেক কবিতা লিখেছি, কিন্তু দীর্ঘদিন থেকে আমার মনে হয়েছে বড় মাকে নিয়ে কিছু লিখিনি। তো এখন যে কবিতাটা পড়ব সেটা মাতা বা বিমাতা। যদিও গর্ভে ধারণ করনি আমাকে, ধরিত্রীর পরিচয়ে তুমি ছিলে আমার বিমাতা, তোমার শাড়িটির আঁচল তবু রোদ বৃষ্টি ঢাকে, তোমাকে আমার কাছে পাঠিয়েছে নিশ্চয় বিধাতা, তুমি ছিলে স্বাস্থ্যবতী শ্যামল বরণ পৃথুলা রমণী, স্তনভারে তোমার নম্রতা দেখে লজ্জা পেত দূরের পাহাড়, তুমি ছিলে তন্দ্রাহারা রাতের নয়ন মণি, ঘুম।

0: মেনে দিতে তুমি শৈশবের প্রতি মুহূর্তে আমার। মাতা না বিমাতা, দ্বিধাদ্বন্দ্বে কেটেছে কৈশোর, তারুণ্যে তোমাকে দেখে আরো বেশি বিমুগ্ধ ছিলাম। তুমি ছিলে বলে আলোকিত ছিল ঘর দৌর, বহুকাল পর আমি জানতে পেরেছি তোমার নিজের নাম। মা ছিল ফর্সা, যে কিনা জ্যোৎস্না প্লাবিত, পেশায় ছিল সে নার্স শুশ্রূষাকারিণী, বিমাতা রয়েছে বলে বাইরের কাজ সেরে নিত। আমার দুজন মাকে নিয়ে আর কি বলবো এখনো ভাবিনি। মার সাথে তোমাকে দেখেছি অভিন্ন সখীর মতো, ঈর্ষা বা অসূয়া অথবা বিদ্বেষ কখনো দেখিনি। দুজনেই ছিলে, কি যেন হারানোর ব্যথায় বেদনা হতো, জানতে চাইলে মুখটা ফিরিয়ে নিতে যেন দুর্ভাগিনী। কোনোদিন তোমাদের সুখ দুঃখ জানা হল না আমার, পিতৃদেব বহুদূরে তার কাছে যাব কি করে। এত নয় কৃষ্ণ জন্মকথা কিংবা কংস কারাগার, নিয়তি আমাকে এনেছে এভাবে টেনে বরাকের তীরে। দুই মা আমার কাছে, এক সমার্থক, একজন গর্ভে ধরে, অন্যজন দেখিয়েছে ধ্রুব তারার আলোক। আজকের অনুষ্ঠানে আমার শেষ কবিতা বন্যা নিয়ে, মেঘদূত বারো মাস। জানি বর্ষা হল বিশ্বকবি রবি ঠাকুরের খুব প্রিয় ঋতু। আমাদের কাছে বর্ষা মানে সংবৎসর জলজ সন্ত্রাস। যাকে ভালোবাসি সে তো মধুমিতা, ডাকনাম মিতু, কি করে পৌঁছাবো তার কাছে বর্ষা যে বারোটা মাস। থই থই জল চারদিকে, শুনছি এখন হবে নাকি বিকল্প সড়ক। একদিন হয়নি কেন প্রস্তাবিত চিলারায় পথ, শান্তি নয় বিচ্ছিন্ন দ্বীপের যাপিত সময়, আমাদের হয়েছে নরক। রাজা মহারাজারা প্রজাকে এভাবে রাখার লিখিয়েছে দাসখত। বর্ষা মানেই বিরহ, সুপ্রাচীন কাল থেকে এই নিয়ে কত না কবিতা। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘ দেখে কবি কালিদাস, মেঘদূত পড়েছে নিশ্চয় বহু বিরহিণী যেরকম মধুমিতা, সিঁদুরে মেঘের মতো আমাকে বলতে হয় বর্ষা তোর কোথায় নিবাস। তার মানে এই নয় আমি ভালোবাসি না বর্ষাকে, ভালো লাগে রিমঝিম বৃষ্টি তোমার আমার। তাহলে বর্ষাকে আসবে কেন শ্রাবণ দুর্বিপাকে, শোনা যাবে চারপাশে পীড়িত জনের শুধু হাহাকার। এজন্য যেবা যারা দায়ী তাদের দণ্ড হোক মান্য বিচারক, আপনি না হয় স্বয়ং তৈরি করে দিন বরাকের বিকল্প সড়ক।
1: অনুষ্ঠানে আমরা এতক্ষণ এই অঞ্চলের একজন বহু পরিচিত এবং বিশিষ্ট কবি বিজয় কুমার ভট্টাচার্যের সুরচিত কবিতা পাঠ শুনলাম। তার সঙ্গে আমরা কিছু কথাও বললাম, তার লেখালেখি, তার কবিতার প্রকরণ, তার ছন্দের জায়গাগুলো। আমাদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কবিকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আমরা আবার তার সঙ্গে কথা বলব, তার কবিতা শুনব, সে ইচ্ছা আমাদের রইল।
0: আমার অনেক অনেক ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। অনুষ্ঠান থেকে যাবার আগে জানিয়ে দিই, অনুষ্ঠান উপস্থাপনা ও কবির সঙ্গে আলাপচারিতা ছিলেন সুজিত দাস, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হিতব্রত ভট্টাচার্য। আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার।
2: সাহিত্যের অনুষ্ঠান সৃজন এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627779 এই ফোন নম্বরে। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল শুনবেন মণিমঞ্জুষা মজুমদারের কণ্ঠে।

Sa da da ba, sa da da ba, ma da ba, ma ga de sa de ga ba da de.

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল শুনলেন মণিমঞ্জুষা মজুমদারের কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।